0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, একুশে জ্যৈষ্ঠ, সতেরোই জিলহজ, চৌঠা জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা তুমিনু। শুরুতে শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ। কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা। আসন্ন বাজেটে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। বিদ্যুতের মূল্যে সমন্বয়, খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াটের দাম 10.63 টাকা। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থন, আজ যুক্তিতর্ক উপস্থাপন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন। যুদ্ধবিরতি কার্যকর করতে লেবানন ও ইসরায়েল সম্মত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যৌথ বিবৃতি প্রকাশ। এবং টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের মেয়েরা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধি দল। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিৎসুই অ্যান্ড কোং বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এর ফলে বিনিয়োগ কার্যক্রম দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা DMD বাঁধ বিষয়ক এক সভা গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে DMD বাঁধ এলাকার দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, DMD বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এখনও অনেকাংশে রয়ে গেছে। পানি সম্পদ মন্ত্রী বলেন, 2016 সালে এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং 2024 সালে শেষ হয়। তবে দুর্ভাগ্যবশত প্রকল্পের সুফল এখনো পর্যন্ত সাধারণ মানুষ খুব একটা পায়নি। পানি সম্পদ মন্ত্রণালয় সমাপ্ত করা প্রকল্পটি আগামী 2 সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় সংসদে 11 জুন আগামী অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জাতীয় বাজেটের বিপুল পরিমাণ অর্থ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, তাই ভবিষ্যতে দেশ যাতে ঋণের ফাঁদে না পড়ে সেজন্য সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোয়াট বিদ্যুতের দাম 9.11 টাকা থেকে 10.63 টাকা এবং পাইকারি পর্যায়ে 7 টাকা থেকে 8.39 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল রাজধানীতে বিইআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ানো হয়েছে। চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রেই নতুন মূল্য কার্যকর হবে। জালাল আহমেদ আরও জানান, নতুন মূল্য কার্যকর হওয়ার পরও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রতি বছর 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। আজ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বুধবার বেলা 11:11 ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শুরু করেন। তিনি রামিসা হত্যা মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। এরপর আসামিদের কাছে ব্যাখ্যা চাইলে সোহেল রানা নিজেকে অপরাধী হিসেবে স্বীকার করে নিয়ে আদালতের কাছে ক্ষমা চান। একই সাথে নিজের শাস্তির সাথে ডলার নামে আরেকজনের নাম উল্লেখ করেও তারও শাস্তি দাবি করেন। আর সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। তাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী না থাকায় বিচারের ধারাবাহিকতায় ট্রাইব্যুনাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন বলে জানিয়েছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর এডভোকেট আজিজুর রহমান দুলু।
3: উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। আর আদালতে আসামিদ্বয় কিংবা সরকার কর্তৃক নিয়োজিত আসামির স্টেট ডিফেন্স লয়ারের পক্ষ থেকে অথবা তাদের মুখ থেকে সাফাই সাক্ষী প্রদান করা হবে এই মর্মে কোনো বক্তব্য দেয়া হয় নাই। মোহাম্মদ সোহেল রানা বলেছেন যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না।
2: আর আদালতে সোহেল রানা ক্ষমা চেয়েছেন বলে জানান রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কলিমুল্লাহ।
4: আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই, বিদেশি সাফাই সাক্ষী দিবে না।
2: আগামী সপ্তাহে এই মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল এক বার্তায় রাষ্ট্রপ্রধান এই গৌরবময় অর্জনের জন্য বর্তমান গণতান্ত্রিক সরকার, দেশের কূটনীতিবৃন্দ, বিজয়ী প্রার্থী ডক্টর খলিলুর রহমান এবং সর্বোপরি দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তারা এই বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থা ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে। আরও শুনুন প্রতিবেদনে।
5: মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান 99 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন 91 ভোট। ভোটাভুটি শেষে জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে ডক্টর খলিলুর রহমানের নাম ঘোষণা করা হলে তুমুল করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।
6: President of the General Assembly. It is 81st session.
5: এ সময় সদর দপ্তরে দেয়া ভাষণে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান খলিলুর রহমান। তিনি বলেন, বর্তমানে জাতিসংঘ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্যাকে মোকাবিলা করে ইউএনজিএ এর কার্যক্রমকে শক্তিশালী করতে তিনি কাজ করে যাবেন।
7: Taken together, these challenges tend to undermine the public trust and confidence in the ability of our organization to deliver its promises, and this is a challenge that I will confront together with all of you.
5: এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। এই জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে 40 বছর পর দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ পিবিক্রম। মহসুল কবির, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাহাদ হোসেন জানিয়েছেন, রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধী কোনো ছাড় পাবে না। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 6 মাসের মধ্যে 200 শয্যা বিশিষ্ট 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগে ও বৃহত্তর কুমিল্লায় নির্মাণ করা হবে, যার প্রতিটিতে 1টি করে আইসিইউ থাকবে। সরদার মোহাম্মদ শাহাদ হোসেন দেশের মাতৃস্বাস্থ্য ও নারী চিকিৎসায় বড় উদ্যোগের কথা জানান। বলেন, চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে দেশের 5টি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন উন্মুক্ত স্থানে 1000 শয্যা বিশিষ্ট 5টি আধুনিক দৃষ্টিনন্দন হাসপাতাল নির্মাণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা গ্রহণের মাত্র 3 মাসের মধ্যে সরকার প্রত্যেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি গতকাল ঠাকুরগাঁও জেলার রুহিয়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনাকীর্ণ গণসংবর্ধনায় একথা বলেন। উল্লেখ্য, গত মাসের 7 তারিখ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির এক সভায় সরকার রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠনের অনুমোদন দেয়। গতকাল এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে, এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে 5 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি সহ মোট 6টি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত 2026 সালের 24তম সিসিজিপি সভায় এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, জি2জি ব্যবস্থার আওতায় সুইজারল্যান্ড থেকে এলএনজি আমদানি করা হবে। এছাড়া বিবিধ এজেন্ডা একের আওতায় আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে 3 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কেটে খাওয়া মানুষ। আরও শুনুন প্রতিবেদন।
9: বৃষ্টির দেখা নেই, তীব্র রোদ, 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। প্রচণ্ড গরমে রাজধানীতে জনজীবনে হাসফাস অবস্থা বিরাজ করছে। গরম আর ঘামে নগর জীবনে নেমে এসেছে অস্বস্তি ও ক্লান্তি। এ অবস্থায় বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শুধু শ্রমজীবী নয়, সব শ্রেণী পেশার মানুষেরই গরমে অস্বস্তিতে পড়েছেন। গণপরিবহনের ভিড়ের মধ্যে গরম আরো অসহনীয় হয়ে উঠছে। প্রচণ্ড গরম নিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ, পথচারী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,
10: গরম বেশি, রোদও বেশি, দুটোই বেশি, কালকের চেয়ে ডবল, কামাই কম, পরিশ্রম বেশি।
9: এদিকে গরমে রাস্তায় ফুটপাতে ঠান্ডা শরবত বিক্রি বেড়েছে। লেবুর শরবত, আখের রসের দোকানে তৃষ্ণার্ত মানুষের ভিড় বেড়েছে। শরবত বিক্রেতারা জানান, তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আপাতত তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম। এছাড়াও চলতি মাসে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলেও তিনি জানান। একই সঙ্গে সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরো কিছু এলাকায় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান।
11: প্রতিনিধিত্ব করে, অর্থাৎ যে বছরগুলোতে এলনিনো সক্রিয় বা শক্তিশালী অবস্থায় থাকে সেই বছর পৃথিবীতে একটু গরম বেশি পড়ে।
9: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনার পর গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সম্মত হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান সমর্থিত হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণরূপে গোলাগুলি বন্ধ এবং লেবাননের দক্ষিণ অংশে লিতানি নদী অঞ্চল থেকে ইসরায়েলের সব সদস্যকে অপসারণের স্বার্থে যুদ্ধবিরতি কার্যকর হবে। উভয় পক্ষ গত মাসে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও সংঘাত অব্যাহত রয়েছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। একই সময় হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালানোর দাবি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি চুক্তি হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়নি, তবে সমঝোতার ক্ষেত্রে কোনো অগ্রগতিও হয়নি। খেলার খবর ফুটবল। নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 2-1 গোলে নেপালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে ভারত। আগামী শনিবার গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রিকেট। আজ এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেটের ষষ্ঠ শেষ ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 43 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ। কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা। আসন্ন বাজেটে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। বিদ্যুতের মূল্য সমন্বয়ে খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াটের দাম 10.63 টাকা। শিশু রামিসা হত্যা ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থন, আজ যুক্তিতর্ক উপস্থাপন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন। যুদ্ধবিরতি কার্যকর করতে লেবানন ও ইসরায়েল সম্মত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যৌথ বিবৃতি প্রকাশ। এবং টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক
2: সবার সাথে 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি। এবং সবার জন্য অনেক বেশি ভালোবাসা যারা একদম সকাল থেকে হাজির হয়ে গেছেন আমাকে শুনতে। তো আমি আরজে তানহা চলে এসেছি মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ প্রতি রবি থেকে বুধবার, আবার মাঝে মাঝে বৃহস্পতিবারও আসি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করেন এবং আমাকে শুনতে ভালোবাসেন। চাইলে আমাকে কিন্তু একটা ফিডব্যাক দিতে পারেন বা আমার সাথে গল্প করতে পারেন, গল্প পাঠাতে পারেন বা যে কোনো মনের দুঃখ শেয়ার করতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা আমার পোস্টে কমেন্ট করতে পারেন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো আজকে কিন্তু গল্প একটু কমই করব, কারণ প্রতিদিনই তো অনেক অনেক গল্প করি, অনেক স্টোরি স্টোরি মজার মজার ইনফরমেশন শেয়ার করি, কিন্তু আমি দেখেছি আপনারা কিন্তু ঠিক সেইভাবে রেসপন্স করেন না। তো আমি আজকে একটু রাগ করেছি, মানে আজকে একটু কম কম কথা বলবো, দেখি আপনারা আমাকে কথা বলাতে পারেন কিনা, মানে গল্প আপনাদের গল্প পড়ে পড়ে যদি একটু কথা বেশি বলি, ঠিক আছে? তো গল্প পাঠাতে থাকুন এবং আমি একটু ব্রেক নিব, গান শুনবো। আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গান আছে, তো এই সেই গানগুলো শুনবো এবং আড্ডা দিব, গল্প করবো, তবে একটু কম কম, ঠিক আছে? তো চলুন গান শুনে আসি, গান শুনে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা মগর কি হুলতাছেন, পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন 90.4।

0: the show, Bender Gun Shudun. Ben be
1: sick. Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

Welcome back to Morning Mike with Tanha. You are listening to Dhaka FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও মাঝে মাঝে কিন্তু বৃহস্পতিবার দিনও চলে আসি, যখন কোনো কাজ থাকে না বা ফ্রি থাকি তখন কিন্তু আমি চলে আসি। সো মানে আমি আমাকে মিস করার কোনো কোনো অপশন নাই কিন্তু, তাই না? কিন্তু তারপর আমাকে মিস করতে হবে, প্রচুর ভালোবাসতে হবে আমাকে এবং আমাকে প্রচুর শুনতে হবে। প্রতিদিন সকাল 8টা বাজে হাজির হয়ে যেতে হবে আমাকে শুনতে। সো আজকেও কিন্তু যারা সকাল থেকে হাজির হয়ে গেছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা, এবং যারা এখনো যুক্ত হননি তাদেরকে কি বলবো, কিভাবে ঘুম থেকে উঠানো যায় বলেন তো, বা কিভাবে তাদেরকে শোনানো যায়। যারা এখন আমাকে শুনতে পাচ্ছেন তারা একটু আপনাদের আশেপাশে বা যারা শুনছেন তাদেরকে একটু মেসেজ করে বলে দেন বা ফোন দিয়ে একটু বলে দেন যে এই যে উঠে পড়ো, তানহাকে শুনতে শুরু করে দেন, তাই না? তো যাই হোক, আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আবারও একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, গান শুনবো, গান শুনতে শুনতে ব্যাক করছি, স্টে টিউনড।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এবং মাঝে মাঝে বৃহস্পতিবার দিনও চলে আসি। ওই যে বলছিলাম একটু আগেই যে যখন ফ্রি থাকি তখন চলে আসি। সবসময় কেন ফ্রি থাকি না এটা অনেকে প্রশ্ন জানতে পারে। এটা নিয়ে কি আপনাদের কোনো মানে গেস আছে যে কেন আমি সবসময় ফ্রি থাকি না? একটু আমাকে চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন, মানে আমাকে উত্তরটা দিতে পারেন বা অনুমান করতে পারেন। ওকে, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো বলেছি আজকে একটু গল্প কম করব, কথা কম কম বলবো, কারণ আপনাদের পাঠানো গল্পগুলোই আজকে পড়বো। তো অনেকেই মেসেজ করছেন আমি দেখতে পাচ্ছি, অনেকেই গুড মর্নিং জানিয়েছেন, আবার অনেকে জানতে চেয়েছেন আপু আপনি কেমন আছেন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের সাথে কথা বলতে পারলে এমনিতেই অনেক বেশি ভালো হয়ে যায়, এটা আমার অটোমেটিকলি। আপনারা জানেন প্রথম থেকে যারা আমাকে শুনছেন আমাকে চেনেন তারা কিন্তু জানেন যে আমি এই পর্যন্ত যতবার অসুস্থ হয়েছি আপনাদের সাথে কথা বলা বন্ধ করার পর আর বেশি অসুস্থ হয়ে যাই, যখন কথা বলা শুরু করি তখন কিন্তু আমি সুস্থ হয়ে যাই। সো এটা কিন্তু আসলে একটা কি বলবো টেলিপ্যাথি বলা যায় আপনাদের সাথে আমার। যাই হোক, আমরা আবারও গানে যাব, গান থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: Oh, money shot.
2: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

কাইফম 90.4 আমি তানহা আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ এবং অনেক গল্প করি অনেক আড্ডা দিই মাঝে মাঝে বৃহস্পতিবার দিনও চলে আসি ফ্রি থাকলে এটা তো একটু আগে বললাম বারবারই বলছি বিকজ যাতে আপনারা আমাকে কখনোই মিস করতে না পারেন তো কিভাবে বুঝবেন যে আমি বৃহস্পতিবার দিন আছি নাকি নাই সেটা জানতে হলে অবশ্যই ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজ অলওয়েজ ফলো করে রাখতে হবে এবং চাইলে ফেভারিট দিয়ে রাখতে পারেন সেটা দিলে কি হবে আর সাথে সাথে পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সো সেটা কিন্তু করতে পারেন এবং ঢাকা এফএম 90.4 এর ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারেন বা মেসেজ করতে পারেন 01841904904 এই নম্বরে তো আবারও বিরতি নিব গান শুনবো খুব সুন্দর একটা গান শুনবো আমার খুব পছন্দের গান আমি কিন্তু আজকে বলেছি যে গল্প কম করব আড্ডা কম দিব এবং গান একটু বেশি প্লে করব কারণ আজকে আমার পছন্দের কিছু গান আমি প্লে করতে চাচ্ছি এবং আপনাদেরকে ডেডিকেট করতে চাচ্ছি কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ এবং আপনাদের সাথে কথা না বললে যেহেতু আমার পেটে ভাত হজম হয় না এবং সকালে ঘুমটাও ঠিক মতো হয় না সকালে তো ঘুমাই না ঘুম থেকে উঠে পড়ি তো অটোমেটিকলি আমার ঘুম ভেঙে যায় যাই হোক চলুন গান শুনে আসি গান থেকে ফিরবো একটু পরে সো স্টে টিউনড

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: বাইজা বুইজা তামা তামা
1: ওটা জেন তো
0: মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে বুঝছেন না কি চলে
1: ওহো লিয়া লিছে রে
0: দিল দিয়া ফিল করেন ঢাকা এফএম 90.4
2: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ আপনার বিকাশ রকেট নগদ ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও শুনতে থাকুন ঢাকা এফএম 90.4

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। এছাড়াও বৃহস্পতিবার দিনও অনেক সময় থাকি সকালবেলা, আবার অনেক সময় কিন্তু অনেক সময় কি প্রায় সব সময় বৃহস্পতিবার রাত 11টায় ভালোবাসা বাংলাদেশ নিয়ে থাকি। সো আমাকে কিন্তু সবসময় আপনারা পাচ্ছেন, তাই না? আর এছাড়াও আরেকটা জায়গাও কিন্তু আমি থাকি, সেটা হচ্ছে রেডিও আম্বার 102.4 এফএম এ প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত সেটি কাব্য নিয়ে আমি থাকি। সো বুঝতেই পারছেন আমি অলওয়েজ সব জায়গায় বিরাজমান, একদম অলওয়েজ আছি আপনাদের সাথে, আপনাদের পাশে এবং আপনাদের আশেপাশে ঘুর ঘুর করতে থাকি এবং কথা বলার স্কোপ খুঁজতে থাকি, কারণ আমি কিন্তু প্রচুর কথা বলি, প্রচুর বক বক করি। এখানে আসলে লিমিটেশন কম দেখে হয়তো বা একটু কম কথা বলি, কিন্তু বাস্তবিকে তুমি প্রচুর কথা বলে, প্রচুর কথা বলে। যাই হোক, আমরা আরো কথা বলবো, আরো গল্প করবো। ঠিক শেষ মুহূর্তে চলে এসেছি, অনেকে মেসেজ করছেন, কমেন্ট করছেন ফেসবুকে এবং আমাকে মেসেজ অনেকে লিখছেন যে আপু আপনাকে শুনতে ভালো লাগছে। লাস্টে 912, ওকে 912 নাম্বার থেকে মেসেজ করেছেন, নাম লিখেননি, ওকে নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য এবং আমাকে পছন্দ করার জন্য। আর অনেকে এসএমএস করছেন বিভিন্ন ধরনের, লাইক সবাই বেশিরভাগই এটাই করছেন যে গুড মর্নিং, কেমন আছেন, এবং অনেকে লিখছেন আমি এখান থেকে শুনছি, সেখান থেকে শুনছি। সো আমি কিন্তু বলেছি যে আজকে গল্প কিন্তু আপনারা করবেন, গল্প আপনাদের পাঠাতে হবে, আপনারা কিন্তু গল্প পাঠাননি, খালি ওই হাই হ্যালোই করছেন। হাই হ্যালো তো আমি সকালবেলায় করে ফেলেছি, একদম প্রথমেই করে ফেলেছি, তাহলে এখন আর বারবার করে কি লাভ, তাই না? সবাইকে আরও একবার গুড মর্নিং জানিয়ে দিচ্ছি, আরও একবার শুভকামনা এবং সবাইকে জানাচ্ছি কি বলবো, শুভ সকাল এবং অনেক অনেক শুভকামনা। সো আবারও একটা ব্রেক নিব, ব্রেক থেকে একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি এবং ছিলাম এতক্ষণ ঢাকা এফএম 90.4 এ মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ আমি থাকি এবং বৃহস্পতিবার দিনেও মাঝে মাঝে চলে আসি। সেটা জানতে হলে অবশ্যই ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে অলওয়েজ চোখ রাখতে হবে এবং ফলো দিয়ে রাখতে হবে ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এছাড়াও এস এম এস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। আজকে বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের আড্ডা আপনাদের ভালো লেগেছে এবং আমাকে শুনতে ভালো লেগেছে। চাইলে একটা ফিডব্যাক দিতে পারেন, যে নাম্বার দিয়ে দিলাম সেখানে ফিডব্যাক দিয়ে দিবেন। আর আমি কিন্তু আপনাদেরকে অনেক বেশি মিস করি, অনেক বেশি ভালোবাসি। সো আপনাদেরকেও কিন্তু আমাকে অনেক বেশি বেশি মিস করতে হবে, অনেক বেশি বেশি ভালোবাসতে হবে। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আড্ডা আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Action, Act Station.
1: Oof, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটুক আর গান শুনে শুনে।
3: Country's first full HD FM station, ঢাকা FM.

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: ¿Qué?
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Dhaka FM 90.4
4: সারা দেশে
3: সবার সাথে।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: বাইজা বুইজা তামা তামা
1: ওটা দেন তো মগর কি হুনতাছেন পুরাই 101 টানে বুঝছেন না কি জবে ওহো
0: লিয়া লিছে রে
1: দিল দিয়া ফিল করেন ঢাকা FM 90.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা,
1: সবার সাথে 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: ধুর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে, পলি কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে, লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঠিকই আছে, আপনার মনে সুখ নাই?
4: মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: from the show Banner Gun Shurun. Ben B said.
1: Hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: Act Nation, Act Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সওয়াত সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: and Taka FM 90.4.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

Listeners, this is RJ Rhythm here on your favorite show, Weekend Buzz. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠানে। বন্ধুরা আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু আপনাদের সবার প্রিয় উইকেন্ড বাজ। হ্যাঁ বন্ধুরা, উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের প্রিয় বন্ধু। প্রিয় বলাটা কি ঠিক হবে না? আমি জানি আমি সবার প্রিয় বন্ধু, আমি আপনাদের সবার প্রিয় বন্ধু আর যে রিদম। একদম শুরুর মুহূর্তে কিন্তু চলে এলাম, 5:05 আজান ছিল, যার কারণে বরাবর 5:00 আসতে পারিনি, কিন্তু 5:05 কিন্তু চলে এলাম। যাই হোক বন্ধুরা, সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমকে মিস করেছেন, যারা থাকতে পারেননি ঢাকা FM 90.4 এর সাথে, যারা রাখতে পারেননি আমাদের সব মুভিজের খবর, সব আপডেট, সব নিউজ, সব মজার বিষয় নিয়ে গল্প করার জন্য কিন্তু চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, আরো কথা হবে কিন্তু খেলার আপডেট নিয়ে। সামনে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আর্জেন্টিনা নাকি ব্রাজিল নাকি পর্তুগাল নাকি ইতালি, কোন টিমের সাপোর্ট করছেন আপনি? হ্যাঁ বন্ধুরা, সব বিষয় নিয়ে কিন্তু গল্প হবে, সব বিষয় নিয়ে কিন্তু আড্ডা হবে, আছি আপনাদের সাথে একদম 8:00 পর্যন্ত। আর বন্ধুরা একদম শুরুর এই মুহূর্তে বলে দিব যে খুব সহজেই কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, facebook.com/ilovethakafm। সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে বন্ধুরা, সো পোস্টের কমেন্ট বক্সে কিন্তু আপনারা যদি কমেন্ট করে ফেলেন এবং যুক্ত হয়ে যান, আমি কিন্তু সেখান থেকে আপনাকে খুঁজে বের করবো। তাছাড়া একটি অফিসিয়াল নাম্বার আছে আমাদের, 01841904904। এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। তাছাড়া আমাদের একটা অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যদি একটু কষ্ট করে সার্চ করেন খুব ইজিলি কিন্তু পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। বন্ধুরা যাই হোক, উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আমরা কিন্তু আজকে অনেক অনেক বিষয় নিয়ে গল্প করবো, অনেক অনেক বিষয় নিয়ে কিন্তু আমরা আড্ডা দিব। আর অবশ্যই বিশ্বকাপে কে কোন টিম সাপোর্ট করছেন, বিশ্বকাপের প্রিয় দল কোনটি, সেই বিষয়টিও কিন্তু আমাকে মেসেজ করে বা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো দেরি না করে ফোনটা হাতে নিয়ে নিন এবং এক্ষুনি যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেজে, আছে কিন্তু 8:00 পর্যন্ত আপনাদের মেসেজের অপেক্ষায়। যাই হোক বন্ধুরা, সুন্দর এই বিকালটা, খুবই শীতল একটা বিকাল দেখতে পাচ্ছি, ঠান্ডা একটা বিকাল। এই বিকালটা শুরু করবো আমরা সুন্দর একটা গান দিয়ে। কি গান দিয়ে শুরু করবো বন্ধুরা বলেন তো? এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে শিবলু আলেয়া ইমনের করা একটা গান, কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না। হ্যাঁ খুব সুন্দর একটা গান বন্ধুরা, আশা করছি গানটা সবারই ভালো লাগবে। তো আমরা এত কথা না বেড়ে সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। এত কথা না বেরিয়ে এখন আমরা সোজা গানে চলে যাই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4
3: সারা দেশে
4: সবার সাথে।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
5: এক নেশন এক স্টেশন।

listeners, welcome back again. This is RJ Rhythm here with your weekend show, Weekend Buzz. বন্ধুরা আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি বন্ধুরা একদম শুরুর মুহূর্তেই সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আমি কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমার ফ্রেন্ডরা কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছে, তারা কমেন্ট সেকশনে চলে এসেছে, তারা কিন্তু হোয়াটসঅ্যাপেও চলে এসেছে এবং নাম্বারেও কিন্তু আমি দেখতে পাচ্ছি সবাই যুক্ত হয়ে গেছে আমার সাথে। যাই হোক বন্ধুরা, সেই শুরুতে যারা যুক্ত ছিলেন যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4-এ। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে বিকেল 5টা থেকে একদম সন্ধ্যা 8টা পর্যন্ত। পুরো সপ্তাহ জুড়ে যারা ঢাকা FM 90.4 এর সাথে থাকতে পারেননি, যারা সব আপডেট রাখতে পারেননি এই ঈদ জুড়ে, এই পুরো আমাদের কোরবানির ঈদ বা ঈদুল আজহা জুড়ে আসলে কোন কোন মুভি এসেছে আমাদের প্রেক্ষাগৃহে সেই ব্যাপারগুলো নিয়ে আসলে কোনো খোঁজ খবর রাখতে পারেননি, আপনার পছন্দের হিরো সাকিব খান সে কী নিয়ে এসেছে সেই খবরটি রাখতে পারেননি, সব আপডেট নিয়ে কিন্তু আজকে কথা হবে, আজকে গল্প হবে। খুব ইজিলি যুক্ত হতে পারেন আমার সাথে facebook.com/ILoveDhakaFM। অলরেডি কিন্তু আমাদের পেজে আমার পোস্ট চলে এসেছে, সো সবাই যদি পোস্টে একটু কষ্ট করে চলে আসেন সেখানে কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্ট হয়ে যেতে পারবেন। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904 এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন। যাই হোক বন্ধুরা, আমি একদম শুরুর এই মুহূর্তে আমরা যেহেতু অনেক বিষয় নিয়ে গল্প করবো, বাট শুরুর মুহূর্তে আমি একটু দেখে আসতে চাই যে আমার সাথে কে কে যুক্ত আছে। আমি একদম শুরুতেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জিনিয়া যুক্ত হয়ে গেছে। কোথায় আরজে, তুমি কি সেই সেইজন যাকে খোঁজে এই মন? এটা কি যে এটা কি সেই সুর যে সুরে পাই সুখ? লাভ ইউ আরজে, লাভ ইউ টু মাই ফ্রেন্ড, লাভ ইউ টু। তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। হাই সুইট ক্যান্ডি, হাউ আর ইউ? আম গুড, আলহামদুলিল্লাহ, আম গুড। বাই দ্য ওয়ে, আমি সুইট ক্যান্ডি নাকি? আচ্ছা যাক, এটা খুব ভালো লাগলো। সালিহুর রহমান যুক্ত হয়ে গেছে আমার সাথে বদরগঞ্জ রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া যুক্ত হয়ে যাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি চিনি মিষ্টি গুড়, রিদম ভাইয়ের কথা মধুর সুর, রিদম ভাইয়ের কথায় আছে শান্তি, তার কথায় শরীর থেমে যায়, শরীরে থেমে যায় ক্লান্তি। আচ্ছা আমি ব্যাপারটা আরো একবার একটু পড়ি। চিনি মিষ্টি গুড়, রিদম ভাইয়ের কথা মধুর সুর, রিদম ভাইয়ের কথায় আছে শান্তি, তার কথায় শরীরে থেমে যায় ক্লান্তি। ওফ, মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি হ্যালো রিদম, কেমন আছেন? আমি দিশা চলে আসলাম। রিদম ভাইয়া আপনার হাসিটা অনেক অনেক অনেক সুন্দর মাশাল্লাহ, আর আপনাকে আমার অনেক বেশি ভালো লাগে। আনা আহিব্বুকা মিন্স, আচ্ছা এই ওয়ার্ডটা খুব পরিচিত, বাট শেট, এটা তো আসলে এখন ব্রেনি আনতে পারছি না। আনা আহিব্বুকা, এটা মানেটা যেন কি ছিল, যাই হোক অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে ফেসবুকে কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমি একটু শাউট আউট দিয়ে দিব আমার সাথে কে কে আছে। আমি দেখতে পাচ্ছি শুভ আহমেদ আছে আমার সাথে, উমের রায়হান কিন্তু চলে এসেছে আমার কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি TRX সিয়াম হাসান চলে এসেছে আমার সাথে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অমৃত বোস দাদা চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে, তারপর দেখতে পাচ্ছি ওবায়দুল খানও কিন্তু চলে এসেছে আমার সাথে। যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও সবাই বিকালের এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। বৃহস্পতিবার মানে উইকেন্ড বাজার, উইকেন্ড বাজ জুড়েই হবে আমাদের মন মতো কিন্তু একটা আড্ডা। যাই হোক বন্ধুরা, অনেক অনেক আড্ডা দিব, 8টা পর্যন্ত আছি আপনাদের সাথে, আশা করছি অবশ্যই আড্ডাটা যদি মিস করতে না চান 8টা পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন। যাই হোক এখন একটা গানে চলে যাব, আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে রিহান আর শিথির করা একটা গান, শান্তি চুক্তি, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবারই ভালো লাগবে এবং সবাই গানটা শুনতে শুনতে আমার জন্য অপেক্ষা করবেন, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। তো এত কথা না বাড়ি এখন আমরা সোজা গানে চলে যাব বন্ধুরা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Hello listeners, welcome back again. This is RJ Rhythm here with your weekend show Weekend Buzz. বন্ধুরা আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. আমি আরজে রিদম, কিন্তু বিকাল 5টা বাজে চলে এসেছি আপনাদের মাঝে এবং আছি কিন্তু সন্ধ্যা 8টা পর্যন্ত। বন্ধুরা অনেক অনেক বিষয় নিয়ে গল্প হবে, অনেক অনেক বিষয় নিয়ে আড্ডা হবে। পুরো সপ্তাহ জুড়ে যারা আমার সাথে থাকতে পারেনি, আজই কিন্তু আপনাদের সাথে আজকে একদম সন্ধ্যা 8টা পর্যন্ত অনেক অনেক গল্প নিয়ে, অনেক অনেক আড্ডা নিয়ে। বন্ধুরা আমাদের এই যে কিছুদিন আগে একটা ঈদ গেল, ঈদুল আজহা, এবং সেই ঈদ জুড়ে কিন্তু আসলে অনেক অনেক গল্প, অনেক অনেক নতুন নতুন মুভিজ কিন্তু আমাদের সামনে এসেছে বা আমাদের প্রেক্ষাগৃহে এসেছে আমরা কিন্তু জানি। আমি যদি বলি একদম সবার পরিচিত একজন সুপারস্টার সাকিব খান, যিনি কিনা কাছে একটা নতুন মুভি করেছেন বা হচ্ছে আমাদের ঈদুল আজহাতে এসেছে, যেটা হচ্ছে রকস্টার। তারপর যদি আমি বলি রোহিত, রোহিত মুভিটা কিন্তু আসলে মাইন্ড ব্লোয়িং একটা মুভি, যদিও রোহিত মুভিটা এখন পর্যন্ত আসলে ওভাবে দেখা হয়নি আমার। তারপর যদি বলি পিনিক, হ্যাঁ বন্ধুরা পিনিক, পিনিকও কিন্তু এবার কিন্তু আমাদের ঈদুল আজহাতে আসা কিন্তু নতুন একটা মুভি ছিল। তারপর মাসুদ রানার কথা যদি একটু বলি, মাসুদ রানা ছিল আমাদের এবার ঈদের যত সিনেপ্লেক্স আছে সবগুলোতে কিন্তু মোটামুটি ভালো চলেছে। তো এরকম যেই মুভিগুলো এসেছে সেই মুভিগুলো নিয়ে আমরা গল্প করবো, সেই মুভিগুলো নিয়ে আমরা আড্ডা দিব। বাই দ্য ওয়ে, আমাদের লিসেনারদের মধ্যে বা আপনাদের মধ্যে আসলে কে কে এখন পর্যন্ত কোন কোন মুভিটা দেখেছেন বা হচ্ছে কোন কোন মুভিটা সিনেমা হলে গিয়ে দেখা হয়েছে সেই বিষয়টা কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করে জানাতে পারেন, জানিয়ে দিতে পারেন আমার কমেন্ট সেকশনে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে আমার সাথে। আমি এত কথা না বাড়িয়ে এখন আমরা কিছু মেসেজ করে দেখে আসবো আমার সাথে কে কে যুক্ত আছে, তারপর আমরা আরও ডিটেলে কথা বলবো, আমরা আরও বিস্তারিত কথা বলবো। আমি একদম দেখতে পাচ্ছি আমার সাথে এখন কে আছে, আমার সাথে দেখতে পাচ্ছি আরাফাত কিন্তু যুক্ত হয়ে গেছে সিলেট থেকে। ও আচ্ছা, আরাফাত ব্রাজিলের সাপোর্টার তাই নাকি? হ্যাঁ বন্ধুরা, বিশ্বকাপ কিন্তু চলে এসেছে আর আমরা জানি যে বিশ্বকাপ যখন চলে আসে বাংলাদেশের রূপটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশে কিন্তু একটা সেই একটা ফাটাফাটি একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু তৈরি হয়ে যায় চারিদিকে, মানে প্রতিটা গলির মানে মোড়ে প্রতিটা এলাকার অলিতে গলিতে কিন্তু আমরা দেখতে পারি যে হচ্ছে এই যে আমরা সবাই একটা বড় পর্দা লাগিয়ে খেলা দেখার যে ব্যাপারটা, বা হতে পারে অনেকের বাসায়, কোন একটা ফ্রেন্ডের বাসায়, কোন একজন আত্মীয় স্বজনের বাসায় সবাই একটা প্ল্যান করে আমরা বিশ্বকাপ খেলা দেখবো বা হচ্ছে অমুক ম্যাচ দেখবো তমুক ম্যাচ দেখবো। এক একজনের আসলে এক একটা পছন্দের কিন্তু টিম থেকে থাকে। লাইক আমি যদি বলি যে কেউ আর্জেন্টিনা সাপোর্ট করে, কেউ ব্রাজিল সাপোর্ট করে, তখন কিন্তু আসলে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়ে যায় এবং সবাই মিলে কিন্তু সেটা এনজয় করে। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, হাই রিদম ভাই কেমন আছো, ফার্স্ট কমেন্ট করলাম প্লিজ পড়বা। আচ্ছা আমি কমেন্ট পড়লাম, বাট আপনার নামটা তো লিখলেন না, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো, মনে আছে নাকি ভুলে গেছো? আমি তানজিলা নারায়ণগঞ্জ থেকে, এতদিন মেসেজ দেই নাই, ফোনে টাকা ছিল না, আজকে আম্মুর ফোন থেকে মেসেজ দিলাম, তোমার প্রতিটা শো শুনি, মেসেজ না দিলে ভুলে যেও না। টাকা কোথায়, রিচার্জ হলে আবার মেসেজ দিব, সাবধান, ভুলে গেলে কিন্তু খবর আছে। না তানজিলা, আমার একদম মনে আছে, আপনি নারায়ণগঞ্জ থেকে আমাকে রেগুলার শুনেন এবং মাঝে মধ্যে আপনি আপনার ছোট ভাই নিয়েও কিন্তু আমাকে শুনেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, কেউ একজন আছে কিন্তু সে আমাকে নামটা লিখেনি, সে লিখেছে ভাইয়া একদিকে সি ড্রামা দেখছি আর অন্যদিকে তোমাকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য। যাই হোক বন্ধুরা, সবার সাথে কিন্তু অনেক অনেক গল্প হবে, সবার সাথে অনেক অনেক আড্ডা হবে, আমি আছি আপনাদের সাথে একদম সন্ধ্যা 8টা পর্যন্ত। আমরা যেই মুভিগুলো আছে সেই মুভিগুলো নিয়েও কিন্তু আমরা গল্প করবো, সেই মুভিগুলো নিয়েও কিন্তু আমরা আড্ডা দিব। এখন আমরা একটা গানে চলে যাবো, আমরা খুব সুন্দর একটা গান শুনবো, যে গানটা করা হচ্ছে সোনু নিগম অ্যান্ড বিশাল দাদলানির করা একটা গান জাদুগারি। আশা করছি গানটা সবার খুব ভালো লাগবে, খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। এত কথা না বাড়ি এখন আমরা সোজা গানে চলে যাবো বন্ধুরা।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর যে রিদম কিন্তু আছি আপনাদের সাথে একদম আটটা পর্যন্ত। অনেক বিষয় নিয়ে আমরা গল্প করবো, অনেক বিষয় নিয়ে আমরা আড্ডা দিব। খেলা যেহেতু চলে এসেছে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা লড়াই হবে, এবং কোন টিম আমি সাপোর্ট করছি, কোন টিম আপনি সাপোর্ট করছেন, সেটা নিয়েও কিন্তু আমরা গল্প করবো। খুব ইজিলি যুক্ত হতে পারবেন আমার সাথে facebook.com/ilovedhakafm, সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে। সো পোস্টে কমেন্ট করে ফেললে কিন্তু আমার সাথে যুক্ত যেতে পারবেন। আমাদের নাম্বার 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। সো দেরি না করে ফোনটা হাতে নিয়ে নিন এবং যুক্ত হয়ে যান আমার সাথে। আছে কিন্তু আপনাদের সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। যারা এখন পর্যন্ত যুক্ত আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব জলদি আবার ফিরে আসছি পরবর্তী ঘন্টায়। এখনের মতো আমরা একটা গানে চলে যাবো। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে লিমনের করা একটা গান, হয়তো অ্যালবামের মন ছুটছে। তো আশা করছি গানটা সবার কাছে খুব ভালো লাগবে। সবাই গানটা শুনতে থাকেন, খুব জলদি আবারও পরবর্তী ঘন্টায় আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাচিং অ্যাপস যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর জে রিদম কিন্তু বরাবর 5টা বাজিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় ঘন্টায়, অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি 6টা কিন্তু বেজে গেছে বন্ধুরা। দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, তবে আছে 8টা পর্যন্ত আপনাদের সাথে, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আশা করছি সবাই শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। বন্ধুরা অনেকে যুক্ত আছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুক কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই আছে। অ্যালেক্স সাইম কিন্তু যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার সাথে, কিন্তু আব্দুল লতিফ যুক্ত হয়ে গেছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুভ আহমেদ আছে আমার সাথে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কে আছেন, আমার সাথে আছেন শফিক আছেন দেখতে পাচ্ছি আমার সাথে, আমার সাথে কিন্তু ওবায়দুল দেখতে পাচ্ছি যুক্ত আছে, ওবায়দুল্লাহ খান। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার অপেক্ষাতেই আছি। কোথায় ওবায়দুল্লাহ খান একটা কমেন্ট করেছেন যে ভাই কমেন্ট পড়লে অনেক ভালো লাগে, ইটস বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা ট্রু, আমি নিজেও জানি। এই তো আমি কিন্তু সবার মেসেজে পড়ি, সবার কমেন্টে কিন্তু পড়ি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আসলে আমি কি বলবো যে আপনারা যদি যুক্ত না থাকতেন তাহলে হয়তো বা আমি নিজেই কিন্তু মজা পেতাম না, কারণ আমি কার সাথে আড্ডা দিব। যাই হোক, হোয়াটসঅ্যাপেও কিন্তু দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছে আমার সাথে, একদম শুরুতেই কিন্তু চলে এসেছিল হাই ভাইয়া আমি লিজা ফ্রম রংপুর, তোমার সাথেই আছি পুরোটা সময়। ভাইয়া মেসেজ পড়ছেন, প্লিজ প্লিজ পড়েন। হ্যাঁ, এই যে পড়লাম লিজা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মারিয়া যুক্ত হয়ে গেছে, আসসালামু আলাইকুম, আমি মারিয়া, তোমার প্রোগ্রামে নিউ গেস্ট না বাট হোয়াটসঅ্যাপে মেসেজ নিউ করছি, তোমার ভয়েসটা অনেক কিউট, তাই কিউট রিদম ভাইয়া, প্লিজ এই কিউট মারিয়ার জন্য একটা সং প্লে করো, সংটা হচ্ছে হেল্লাল লাল্লো, আচ্ছা হিন্দি ভার্সন, রামচরণ, শ্রুতি আর জানভি কাপুরের, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। দেখতে পাচ্ছি সাকিব যুক্ত আছে আমার সাথে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটা মজার বিষয় হচ্ছে সবাই জিজ্ঞেস করছে আমি কোন টিম সাপোর্ট করি, বিশ্বকাপ জায়গা তো চলে এসেছে, নিশ্চয়ই কোনো না কোনো টিমের প্রতি তো আসলে একটা টান আছে, এটাই স্বাভাবিক, টান থাকাটাই স্বাভাবিক। আমি মোটামুটি অনেকে জানেন হয়তো বা আমি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, আমি আর্জেন্টিনাই কিন্তু সাপোর্ট করি, এবং সত্যি কথা বলতে আসলে সব টিমের খেলাই ভালো লাগে, প্রত্যেকটা টিমই কিন্তু মোটামুটি ভালোই খেলে, বাট থাকে না একটা যে ছোটবেলা থেকে আসলে কোন টিম সাপোর্ট করা বা কোন টিমের সাথে আসলে সম্পৃক্ততা, সেটা যদি বলি সেটা হচ্ছে আমার আর্জেন্টিনাই। অ্যান্ড মোটামুটি আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ারের খেলাই আমার কাছে বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। আর আশা করছি এবারও কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপটা কিন্তু মানে চোখ অফ করে আর্জেন্টিনার হাতেই চলে আসছে। আমাদের এখানে যেই স্টার যেটা আছে, এখন তো তিনটে স্টার না, 2026 একটা সহ কিন্তু আমাদের চারটে স্টার হয়ে যাবে। যাক, বেস্ট উইশেস ফর আর্জেন্টিনা, আশা করছি ভালো খেলবে, এবং আমরা সবাই যারা আছি আর্জেন্টিনার সাপোর্টার যারা আছি সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আর্জেন্টিনার সাপোর্টার কে কে আছেন, আর্জেন্টিনার সাপোর্ট না, রিদমের সাথে কে কে আছেন, রিদমের সাপোর্টে কে কে আছেন, সবাই কমেন্ট করে ফেলেন। আর ব্রাজিলের কথা কি বলবো, ব্রাজিল সবসময় আসলে তারা তো আসলে মানে ব্যথা পেয়ে কিন্তু কুল পায় না। যাই হোক, কিডিং, ব্রাজিলও কিন্তু বেশ ভালো খেলে, তবে ব্রাজিলের ইতিহাস আমরা সবাই জানি, কি বলবো পুরাই আসলে জ্বালা জ্বালা জ্বালা। এখন আমরা একটা গান শুনবো, আমরা একটা গানে চলে যাবো, প্রীতমা রুনালাইলার করা একটা গান, এই গানটা হচ্ছে যারা ব্রাজিলের সাপোর্টার আছে তাদের জন্য, কারণ গানটার নামই হচ্ছে জ্বালা জ্বালা। এত কথা না বাড়িয়ে আমরা সোজা গানে চলে যাচ্ছি, আর্জেন্টিনার সাপোর্টাররা কমেন্ট সেকশনে চলে আসেন, সবার কমেন্টের অপেক্ষায় আছি, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন বন্ধুরা।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হ্যালো লিসেনার্স, আমি আরজি রিদম আছি আপনাদের সাথে আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ দিয়ে। বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আশা করছি বন্ধুরা সবাই আমার সাথে যুক্ত আছেন, আমাকে শুনছেন, কে কোত্থেকে শুনছেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। খুব ইজিলি আমাকে টেক্সট করতে পারবেন 01841904904 এই নাম্বারে টেক্সট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে facebook.com/ILoveDhakaFM। অলরেডি কিন্তু আমার ফেসবুক সেকশনে, ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে কিন্তু আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে যুক্ত আছে। আমি একটা বিষয় নিয়ে গল্প করবো আপনাদের সাথে বা আলোচনা করবো, বাট এর আগে একটু বলবো যে আমার সাথে কে কে যুক্ত আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু উম্মে রায়হান আছে, শুভ আহমেদ আছে আমার সাথে, আব্দুল লতিফ কিন্তু কমেন্ট করেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওবায়দুল্লাহ খান লিখেছেন, ভাই কমেন্ট পড়লে অনেক ভালো লাগে, ইটস বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যালেক্স সায়েম আছেন আমার সাথে দেখতে পাচ্ছি, ধানমন্ডি হাতিরপুল ভূতের গলি থেকে সিয়াম ও সায়েম কিন্তু কমেন্ট সেকশনে আছে আমার। কেমন আছেন ভাই, আমাদেরকে চিনতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি। তারপর দেখতে পাচ্ছি উমে রায়হান কিন্তু ব্রাজিলের সাপোর্টার। আচ্ছা উমে রায়হান, আমি কিন্তু বলেছি আমি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্ট করি। সো দেখেন এখনো কিন্তু সময় আছে, চাইলে কিন্তু দলটা চেঞ্জ করে ফেলতে পারেন, দলটা চেঞ্জ করে চলে আসেন রিদমের দলে। তারপর দেখতে পাচ্ছি ইয়াসির আরাফাত কিন্তু যুক্ত আছে আমার সাথে কমেন্ট সেকশনে, কমেন্ট করেছেন, কি ভাইয়া কি অবস্থা, শুনছি তোমায় ভালো আছো, আমি রংপুর থেকে ইয়াসির, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তারপর দেখতে পাচ্ছি রকিবুল আলম রিয়াদ কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, গতকাল আমার কথা রাখেন নাই আজকে রাখতেই হবে, তানভীর ইভান ভাইয়ের অভিমান বা অজানায় গান শোনাতে হবে, অনুরোধ জানাই শোনাবেন। ঠিক আছে রকিবুল আলম রিয়াদ, অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন এবং আশা করছি আপনি আপনার পছন্দের গানটি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আরো অনেকে যুক্ত আছে, আমি কিছু মেসেজ একটু দেখে আসি বন্ধুরা। হাই রিদম ভাই কেমন আছো, আমি তোমার ছোট ভাই রাহাত, কাল মাদ্রাসা চলে যাব, খুব মিস করব তোমাকে, এত এত কত গল্প করেছি তোমার সাথে, ওগুলো খুব মনে পড়বে। না ইটস ওকে, যেহেতু মাদ্রাসা আসলে কি বলবো যে এটা আসলে আমাদের একটা ফ্লো, সো ধরে রাখতে হবে, ভালোভাবে পড়ালেখা করবেন এবং হচ্ছে মন দিয়ে পড়ালেখা করবেন, আবার যখন ব্যাক করবেন বা ফিরে আসবেন অবশ্যই আমি আছি, সবসময় আছি, আবারও কিন্তু কথা হবে। যাই হোক আশা করছি রাহাত ভালো থাকবেন খুব। তারপর দেখতে পাচ্ছি নাবিল যুক্ত আছে আমার সাথে রংপুর থেকে, আমার ভাইয়ের সাথে মারামারি করেছি আর তোমায় শুনছি, আমাকে শুনছেন এটা মানতে পারলাম, ঠিক আছে বাট ভাইয়ের সাথে কেন মারামারি করবেন। তারপর কোথায় ও একজন লিখেছে, ভাই আমার মেসেজ না পড়লে আমি কিন্তু কান্না করে দিব, কেন এই রকম অবহেলা আমার ক্ষেত্রে, আমি কারো ক্ষেত্রে এরকম অবহেলা করছি না তো, ও ফাল্লাহ। যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, বাই দ্য ওয়ে আপনার নামটা একটু লিখে দিলে খুব খুশি হতাম, এটা কে হতে পারে? আচ্ছা আমি এর আগে একটু টেক্সটটা দেখি, আচ্ছা এটা জুই, জুই আছে আমার সাথে দেখতে পাচ্ছি, না না জুই কান্না করতে হবে না, এই যে আছি আমি আপনার সাথেই আছি ভাইয়া, আমি রংপুর থেকে মারিয়া, আপনাকে অনেকদিন থেকে শুনি কিন্তু SMS দেওয়া হয় না, প্রথম দিলাম, আপনার ভয়েসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মারিয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না যে আসলে সবাই মানে আমার ভয়েসটাকে এতটা ভালোবাসছেন, কিভাবে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক বন্ধুরা, মুভি নিয়ে কথা বলছিলাম, তখন আমরা মুভি নিয়ে আরও কিছু কথা বলবো, আমি রোহিত মুভিটা নিয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করতে চাই, একটু গল্প করতে চাই। যাই হোক রোহিত মুভিটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে একটু গল্প করবো, আড্ডা দিব, তবে এখন একটা গানে চলে যাই, যেহেতু আমাদের সন্ধ্যা নেমে আসছে দেখতে পাচ্ছি বাইরে এবং কিছুক্ষণ পর কিন্তু মাগরিবে আজানো হবে, সো আমার মনে হয় সন্ধ্যার একটা গানই কিন্তু শোনা উচিত। এখন আমরা অর্ণব সুনিধি আর হচ্ছে আদিতের করা একটা গান শুনবো, সন্ধ্যা তারা, আশা করছি সন্ধ্যার এই আপকামিং মুহূর্তে সন্ধ্যা তারা এই গানটা অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। তো এত কথা না বলে আমরা সোজা গানে চলে যাবো, খুব জলদি আবারও ফিরে আসি আপনাদের মাঝে বন্ধুরা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Snarka FM 90.4.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
0: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তা আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর যে রিদম কিন্তু ছিলাম বিকাল 5টা থেকে এবং আছি কিন্তু 8টা পর্যন্ত। দেখতে দেখতে কিন্তু আমাদের সময়টা বেশ পার হয়ে যাচ্ছে, অলরেডি কিন্তু 6:34। ও ভালো সময়, কখন কোন দিক দিয়ে চলে যায় বুঝতে। সাথে দ্রুতগতি ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তা আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর যে রিদম কিন্তু ছিলাম বিকাল 5টা থেকে এবং আছি কিন্তু 8টা পর্যন্ত। দেখতে দেখতে কিন্তু আমাদের সময়টা বেশ পার হয়ে যাচ্ছে, অলরেডি কিন্তু 6:34। ও ভালো সময়, কখন কোন দিক দিয়ে চলে যায় বুঝি না। মানে সময়ের সাথে যে গতকালও বলেছিলাম যে

তখন কেন জানি তার সহ্য হয় না, সে খুব দ্রুত চলে যায়। যাই হোক বন্ধুরা, এই যে আমাদের এই কোরবানির ঈদে যে একটা মুভি এসেছিল রোহিত, রোহিত মুভিটা এখন পর্যন্ত কে কে দেখেছেন আমি একটু জানতে চাই। অবশ্যই যারা দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, নাম্বারেও কিন্তু মেসেজ করে জানাতে পারেন। রোহিত মুভিটার ব্যাপারটা নিয়ে যদি আসলে একটু বলি, এই রোহিত মুভিটা, এটা আমি মোটামুটি এখন পর্যন্ত যতটুকু ঘাটাঘাটি করেছি, এটা কিন্তু হচ্ছে অ্যাডাম ইভের আদিম প্রেমের গল্প এই মুভিটা। বা আসলে আমি এখন পর্যন্ত দেখিনি, বাট খুব জলদি হয়তো বা এই মুভিটা আমি দেখব। ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করে নতুন বউকে বাড়িতে নিয়ে আসছে সাধু। এই যে সাধু ক্যারেক্টারটা, সাধু ক্যারেক্টারটা ছিল কিন্তু আমাদের পরিচিত একজন অ্যাক্টর মোস্তাফিজুর নূর ইমরান। মানে এই সিকোয়েন্সটাতে যদি আমি বলি যে মুখের মধ্যে রুমাল চেপে লাজুক একটা হাসি, মানে থাকে না যে আসলে একটা বেশি বয়সে বিয়ে কিনা বা এরকম, মানে আসলে তার ভিতরে যে একটা চিন্তা ভাবনা, মুভিটা আসলে যদি কেউ না দেখেন তাহলে আসলে ওভাবে বোঝাও পসিবল না। বা হচ্ছে মানে এখানে আমরা দেখা যাচ্ছে সিকোয়েন্সটার মধ্যে যে বউয়ের বয়সটা কিন্তু কম, আর সেই বউয়ের যে মানে বয়সটা, মানে সেই বউয়ের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু আর কেউ না, সেটা হচ্ছে সাধুর যে বউটা সেটা হচ্ছে আমাদের সুপরিচিত একজন অ্যাক্ট্রেস নাজিফা তুশি, যেখানে কি সে কিনা মানে একটা পাগল ক্যারেক্টারও কিন্তু বলা যায়। বা হচ্ছে মানে কি বলে যে সে আসলে কেমন জানি একটা ক্যারেক্টার ছিল এই মুভিটার ভিতরে, গাড়ির আশেপাশে মানে ঘুরে গ্রামের বাচ্চারা অনবরত পাগল পাগল বলে যাচ্ছে যখন সে তার বউকে নিয়ে আসছে। অর্থাৎ মুভিটা আসলে মানে কি বলবো, যে ঘুরে ফিরে কথা একটাই যে মুভিটা যদি না দেখেন তাহলে কিন্তু বোঝা বড় টাফ হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে সে সেখান থেকে আসে বউকে নিয়ে আসে, বা হচ্ছে একটা বউকে আনার পর দেখা যায় যে এলাকাবাসী যখন দেখতে পারে যে তার বউটা একটু পাগল টাইপ, সেটা নিয়ে কিন্তু এলাকাবাসী একটা হাসি ঠাট্টা শুরু করে দেয়। পিছনে পিছনে ছেলে পেরে যারা আছে, ছেলে ছোকরা যারা আছে, তারা একটা মানে দৌড়াদৌড়ির একটা যে ব্যাপার থাকে এরকম একটা ব্যাপার হয়ে যায়। তারপরে কিন্তু মানে একটা সিকোয়েন্স থাকে আর কি, সিকোয়েন্সটা ব্যাপার একটু শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে ওইখানে একটা সিকোয়েন্স আছে যে গাড়িটা পার হওয়ার পর মানে তখনই কিন্তু হচ্ছে ক্যামেরার ফোকাসটা চলে যায় ঘোড়ার গাড়ি থেকে দুর্গার উপর। মানে বেশ সুন্দর একটা মুভি, যাই হোক আশা করছি যারা দেখেননি এখন পর্যন্ত খুব জলদি দেখে নেবেন, বেশ সুন্দর একটা মুভি। যাই হোক এই মুভিটা নিয়ে আমরা আরো কথা বলবো, আরো গল্প করবো। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে শ্রাবণী রংপুর থেকে, এক নাম্বার চেকপোস্ট থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা আছে আমার সাথে। ভাইয়া তানহাপুর শো কখন হয়? তানহাপুর শো কখন হয় সেটা জানার জন্য অবশ্যই আমাদের ঢাকা এফএম এর পেজে থাকতে পারেন, সেখানে থাকলেই কিন্তু হবে এবং সেখান থেকে সব আপডেট পেয়ে যাবেন। যিনি আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আর যে জানো এতক্ষণ তোমার ভিডিও দেখলাম একটু ফোনটা পেয়েছি তাই, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও এরকম যদি দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন, facebook.com/ilovedhakaFM। সেখানে আমাদের অনেক ফানির কিছু রিলস আছে, কিছু ভিডিওস আছে, সো সবাই দেখতে পারেন, অবশ্যই আসবেন, চলে আসবেন। যাই হোক বন্ধুরা, আরো একটা গানে চলে যাবো আমরা। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে পিরিতে শান্তি মেলে না। এটা একটা সত্যি কথা কিন্তু, পলাশের করা একটা গান আমার বাড়ি অ্যালবামের, পিরিতে শান্তি মেলে না, এই গানটা মনে হয় আমার জন্যই। যাই হোক এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়। 90.4

0: এই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম, কিন্তু সে বিকাল 5টা দিকে ছিলাম আপনাদের সাথে, একদম দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টা চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে 7টা বেজে গেল এবং আমরা কিন্তু শেষ ঘন্টা চলে এসেছি। অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনে, এরকম সুন্দর একটা ওয়েদারে। আমি কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু একটা ভালো ওয়েদার, ঢাকায় মোস্ট প্রবলি একটা বৃষ্টি হওয়ার আমি সংখ্যা দেখতে পাচ্ছি। আর যেহেতু আমি শুনতে পাচ্ছি রংপুরে বা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, তো আশা করছি ঢাকার দিকেও হয়তো একটু বৃষ্টি হবে বা একটু ঝড় তুফান হবে, কারণ অনেক গরম পড়েছে, অনেক অনেক বেশি গরম পড়েছে। একটু বৃষ্টি হলে হয়তো ভালোই লাগবে। যাই হোক বন্ধুরা, একটু দেখে আসি কে কে আছে আমার সাথে। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু উইকেন্ড বাজে যুক্ত আছে আপন কাকিনা থেকে। তারপর দেখতে পাচ্ছি রিদম ভাইয়া, রংপুরে ঝড় হচ্ছে, আচ্ছা ঠিক আছে, শুনে খুব মনটা ভালো ভালোই লাগছে। তারপর দেখতে পাচ্ছি জাফলং সিলেট থেকে আছে কেউ একজন আমার সাথে, কেউ আচ্ছা কেউ আমাকে যেতে বলছে জাফলং এর দিকে, ঠিক আছে আমি অবশ্যই যাব সিলেটের দিকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, ও শ্রীতা আছে আমার সাথে দেখতে পাচ্ছি। নমস্কার দাদা, কেমন আছেন? আমি মাঝে মধ্যে শুনি আপনাকে, কিন্তু কখনো মেসেজ করিনি, আজ করলাম। তবে আমার বোন আপনাকে সবসময় শুনতো কিন্তু আজকে শুনছে না। ও আচ্ছা, শ্রীতা হচ্ছে আপনার ছোট বোন, আচ্ছা আচ্ছা। শ্রীতার বড় দিদি কিন্তু আজকে আমাকে টেক্সট করেছে, শ্রীতমা, শ্রীতার বোন শ্রীতমা। বাহ, বেশ বেশ দিদি, অনেক অনেক ধন্যবাদ আমাকে নক করার জন্য, খুব খুশি হলাম, খুব খুশি হলাম। যারা আছে আমার সাথে দেখতে পাচ্ছি, ভাইয়া তুমি কোন দল সাপোর্ট করো? আমি আর্জেন্টিনা। আচ্ছা, আমিও কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি সেটাই বলছিলাম তখন যে আসলে আমি কিন্তু আর্জেন্টিনার একজন হিউজ ফ্যান। সো আর্জেন্টিনা নাকি ব্রাজিল, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন, মেসেজ বক্সে জানিয়ে দিন। আর হচ্ছে শুধু যে আর্জেন্টিনার ব্রাজিলই বিশ্বকাপ খেলে তা তো না, আরও বেশ কিছু দল কিন্তু আছে, কে কোন দলের খেলা পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। ভাইয়া তুমি আর্জেন্টিনা নাকি ব্রাজিল আগে সেটা বলো। হ্যাঁ আমি আর্জেন্টিনা। আঙ্কেল, ফ্রাই প্যানে স্যান্ডেল পরার কাহিনীটা হলো, আমি রান্নাঘরে গিয়েছিলাম, এমনি ফ্রাই প্যানটা বেছিনে ছিল অ্যান্ড পানি ভরা, দেন আমার স্যান্ডেল উড়ে গিয়ে পড়েছে ফ্রাই প্যানের ভিতর। বেশ বেশ আঙ্কেল, আপনি কিভাবে হাঁটেন যে একবার স্যান্ডেল গিয়ে ফ্রাই প্যানের ভিতর পড়ে? তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সুমাইয়া আছে দেখতে পাচ্ছি, সালিহুর কিন্তু আছে আমার সাথে এখনো দেখতে পাচ্ছি, কোথায়? তারপর দেখতে পাচ্ছি, হাই ভাইয়া আমি সিলেট থেকে শুনছি, আমার নাম হচ্ছে, নাম কি? ক্লামচি। আচ্ছা, জানি আমার নামটা একটু অদ্ভুত তাই বলতে লজ্জা লাগে, বাট নামটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং, খুব সুন্দর নাম ক্লামচি, ক্লামচি। আচ্ছা ক্লামচি মানেটা কি সেই বিষয়ে একটু আমাকে জানাবেন তো। তারপর দেখতে পাচ্ছি, আচ্ছা কেউ একজন লিখেছে, তোমার তো সাহস কম না, তুমি ব্রাজিল নিয়ে আজে বাজে কথা বলছো কেন? লাকি খান, লাকি তের মানে আপনি ব্রাজিলের সাপোর্টার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কিন্তু খেলাটা জমবে, আমিও দেখি কে কে আর্জেন্টিনা সাপোর্ট করে আর কে কে ব্রাজিলের সাপোর্ট করে। আর্জেন্টিনা সাপোর্টার কোথায় আছেন সবাই কমেন্ট সেকশনে চলে আসেন, একটু জানিয়ে দিন আমাদের এই টিমটা, আমাদের দলটা কতটুকু ভারী। যাই হোক বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, সানিম যুক্ত হয়ে গেছে আমার সাথে, তারপর আমার সাথে যুক্ত আছে আকলিমা, যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে কেউ একজন আছে, নাম লিখেননি, জিনিয়া কিন্তু এখন পর্যন্ত আছে। বাহিরে বাতাস ছিল তাই বাহিরে ছিলাম, বৃষ্টিতে পুরো গা ভিজে গেছে, এখন এত জোরে বিদ্যুৎ চমকালো ভয়ে রুমে চলে আসলাম, আম্মুর রুমে চলে আসলাম। আচ্ছা, অবশ্যই সবাই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন এই বৃষ্টি বাদলের দিনে, কারণ হচ্ছে কখন বজ্রপাত হয়, কখন কোন দিক দিয়ে কী দুর্ঘটনা হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না, তো সবাই একটু সবার জায়গা থেকে সাবধান থাকবেন অবশ্যই। যাই হোক বন্ধুরা, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, একটা গানে চলে যাই আমরা। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে তোমাকে চাই অ্যালবামের রঙিন গান, তো আশা করছি গানটা সবার খুব ভালো লাগবে, সবাই গানটা শুনতে থাকি, খুব জলদি আবারও ফিরে আসছে আপনাদের মাঝে, তো ততক্ষণ পর্যন্ত সবাই গানটা শুনতে থাকেন নাকি।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

listeners, welcome back again. This is RG Rhythm here with your weekend show, Weekend Buzz. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু যুক্ত আছে আপনাদের সাথে, আর আমি দেখতে পাচ্ছি আমার অনেক বন্ধু বান্ধব কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। কথা বলছিলাম কিন্তু আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, আমরা খেলা নিয়ে কথা বলছিলাম, মুভিজ নিয়ে কথা বলছিলাম, তখন কথা বলছিলাম রোহিত নিয়ে, এখন যদি একটু রকস্টার নিয়ে কথা বলি কেমন হয়। রকস্টার হচ্ছে সাকিব খানের কিন্তু এবার ঈদ উল আজহাতে আসা নতুন একটা মুভি। আমি যদি বলি যে উম্মে রায়হান কিন্তু অলরেডি রকস্টার মুভির একটা গান কিন্তু শুনতে চেয়েছে। আমরা রকস্টার মুভির আমি ওই যেই গানটা হচ্ছে উম্মে রায়হান শুনতে চেয়েছিল সেটা শুনতে না পারলেও আমি অবশ্যই কিন্তু একটা গান আপনাদেরকে শোনাবো রকস্টার মুভির, অবশ্যই আমরা শুনবো। আর হচ্ছে আমি যদি রকস্টার মুভিটা নিয়ে আসলে কিছু বলি, আসলে কিছু বলতে গেলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে রকস্টার মুভিটাও দেখা হয়নি, আসলে সময় স্বল্পতার কারণে আমি এবার ঈদে কিন্তু মুভি দেখতেই পারিনি। আর সত্যি কথা বলতে আপনারা তো সবাই জানেন যে পুরো ঈদ জুড়ে, পুরো কোরবানি ঈদ জুড়ে কিন্তু আমি আপনাদের সাথেই ছিলাম, আপনাদের সাথেই কিন্তু আড্ডা দিয়েছি, গল্প করেছি। সো এই যে সব মিলেই কিন্তু পরে আর হচ্ছে মুভি দেখা হয়নি, তবে রকস্টার মুভিটা কিন্তু ভালোই দেখতে পাচ্ছি, সিনেপ্লেক্সে চলছে, যারা দেখছে বা ভিউয়ার যারা আছে, কেউ পজিটিভ আছে কেউ নেগেটিভ আছে, বাকিটা আসলে মুভিটা দেখলে বোঝা যাবে। তবে সেটা কিন্তু বাংলাদেশের মুভি বক্সে কিন্তু ভালো একটা হিট টেনে দিয়েছে এখন পর্যন্ত। তো যাই হোক, আমরা অবশ্যই রকস্টার মুভিটা নিয়ে গল্প করব, আড্ডা দিব, আর রকস্টার মুভিটা দেখি, খুব জলদি দেখার একটা চিন্তাভাবনা আছে, প্ল্যান করে রেখেছি। যাই হোক, অনেকে যুক্ত আছে আমার সাথে। বন্ধুরা চলুন কিছু মেসেজ একটু দেখে আসি কে কে আছে আমার সাথে। কেউ একজন এতটাই রাগ আমার উপর, সে আমাকে লিখেছে যে ভাইয়া এবার সত্যি খুন করবো আপনাকে। ও আচ্ছা ভাইয়া, টেক্সটগুলো একটু পড়েন, নইলে বিশ্বাস করেন অনেক কষ্ট লাগে। কষ্ট কোন কখন লাগে আপনাকে খুন করে ফেলে আল্লাহই জানে, কখন জানি আপনি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত রাগ দেখাতে হবে না, খুন করতে হবে না, এই যে আছি আপনার সাথে। জিজ্ঞেস করছিলেন যে আমি কখন কখন আসি, কবে কবে আসি। প্রতি সোম থেকে বুধবার আমাকে পেয়ে যাবেন ঢাকা FM 90.4-এ দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত মিড ডে ফিল্ড নিয়ে, এবং বৃহস্পতিবার আমাকে পেয়ে যাবেন বিকাল 5টা বাজে উইকেন্ড বাজ নিয়ে। আর তাছাড়া রেডিও আম্বার 102.4 FM, এটা আরও একটা অন্য একটা ফ্রিকোয়েন্সি, অন্য একটা চ্যানেল, সেখানে কিন্তু আমাকে সপ্তাহের প্রতিদিনই পেয়ে যাবেন, যেখানে আমি সকাল 8টা থেকে থাকি এক কাপ চা অনুষ্ঠান নিয়ে। তো যারা সকালের মুহূর্তটা ফ্রি থাকেন বা হচ্ছে আমাকে শুনতে চান, অবশ্যই কিন্তু সকালের মুহূর্তটাতে রেডিও আম্বার 102.4 FM-এ যুক্ত হয়ে যেতে পারেন, সেখানে যুক্ত হলে কিন্তু আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু অনেকে যুক্ত আছে, উম্মে রায়হান আছে দেখতে পাচ্ছি, রকিবুল আলম রিয়াদ আছে, সিয়াম আছে দেখতে পাচ্ছি, তারপর দেখতে মানে সুমাইয়া শেফা আছে, মানে অনেকেই কিন্তু যুক্ত আছে আজকে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, একদম এই এতক্ষণ ধরে এই মুহূর্ত পর্যন্ত সবাই যুক্ত আছেন আমার সাথে। উম্মে রায়হান কিন্তু মাঝখানে একটা বিরতিতেও গিয়েছিলেন, বলেছিল 7টার পর আবার ফিরে আসছে, এবং কিন্তু সে কিন্তু ফিরেও এসেছে। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি ইয়াসির আরাফাত আছে। আচ্ছা, ইয়াসির আরাফাত লিখেছে যে জানো না ভাইয়া, আমি কিন্তু ব্রাজিল সাপোর্টার, কিন্তু যখন আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে যাবে তখন আমাকে বলো, আমি আর্জেন্টিনা সাপোর্টার হয়ে যাব, সমস্যা নাই। এই তো চাবাস চাবাস, ইয়াসির আরাফাত আমার গ্রুপের লোক। যাই হোক বন্ধুরা, বিশ্বকাপ চলে আসছে, খুব মজা হবে, কিন্তু আমরা খেলা নিয়ে সেই গল্প করব, আমরা সেই আড্ডা দিব, আশা করছি সবাই কিন্তু আমাদের সেই ভালো মোমেন্টগুলোতে থাকবেন, অবশ্যই থাকবেন। যাই হোক বন্ধুরা, রকস্টার মুভি নিয়ে কথা বলছিলাম, রকস্টার মুভির বেশ সুন্দর সুন্দর কিছু গান কিন্তু হয়েছে। আর আরেকটা কথা যদি বলি যে রকস্টার মুভির যতগুলো গান হয়েছে সবগুলো গানের যে প্রডিউসার অর্থাৎ মিউজিক প্রডিউসার জাহিদ নীরব, তিনি কিন্তু আমাদেরই একজন কলিগ, আমাদের ঢাকা FM 90.4 ফ্যামিলির কিন্তু একজন সদস্য। তিনি হয়তো বর্তমানে আমাদের সাথে নেই, তবে তার সাথে কিন্তু আমাদের ভালো একটা সম্পৃক্ততা আছে, হি ইজ আওয়ার ক্লোজেস্ট পার্সন, অ্যান্ড সেই কিন্তু মোটামুটি রকস্টার মুভির সব গানগুলো করেছে। তো উম্মে রায়হানও কিন্তু একটা গান শুনতে চেয়েছিল রকস্টার মুভির, আমি সেই গানটা শোনাতে পারছি কিনা এখন পর্যন্ত সঠিক বলতে পারছি না, তবে এখন আমরা রকস্টার মুভির একটা গান শুনবো, যেটা যে জাহিদ নীরব ভাইয়ের কথা বলছিলাম এবং আহমেদ সানি দুজনে একসাথে করেছে, আমাকে উড়িয়ে দাও, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো গানটা শুনতে থাকেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজের সাথে।

0: থেকে ছুসলো, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।

হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, আবার চলে এসেছি বন্ধুরা আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজে শুনছেন প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজি রিদম, কিন্তু বিকাল 5টা থেকে ছিলাম আপনাদের সাথে, দেখতে দেখতে কিন্তু একদম শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টার প্রায় শেষ মুহূর্তে কিন্তু আছি বলা যায়, যে কোনো টাইমে হয়তো আজকের মতো বিদায় জানাতে হবে আপনাদেরকে, তবে কোনো সমস্যা নেই, আবারও কিন্তু চলে আসবো সোমবার আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস নিয়ে। একটু দেখবো কে কে যুক্ত আছে আমার সাথে এখন পর্যন্ত। ভাই রংপুরে শোনা যাচ্ছে না, কোথায় নবাব আছে আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি একজন লিখেছেন রংপুর থেকে হাওয়া, ওয়াও বেশ সুন্দর নাম তো, আসলে আপনার নাম হাওয়া নাকি? ভাইয়া ভাইয়া তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার হচ্ছে কালো, কারণ আমি নিজেও কালো আর কালো রংটাই ভালো। ভাইয়া আমি হিন্দি এবং ইংলিশ ফিল্মগুলো হিন্দি ডাবিং দেখতে ভালো লাগে, আর সাকিব আর সিয়ামের নিউ ফিল্মগুলো ভালো লাগে। ছোট ভাই রাহাত, হ্যাঁ দেখতে পারেন, আসলে এই ঈদে যে মুভিগুলো এসেছে বেস্ট ছিল, যদিও দেখিনি তবে আমি মোটামুটি কিন্তু একটা ওভারভিউ নিয়েছি। ভাইয়া গঙ্গাছড়ায় সেই বৃষ্টি হচ্ছে, গঙ্গাছড়া থেকে কে কারিমুল হবে শিওর এটা? হ্যাঁ কারিমুল দেখতে পাচ্ছি। যাই হোক বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা শুনে কিন্তু খুব ভালো লাগছে। যে গরম পড়েছিল এই গরমের মধ্যে আসলে বৃষ্টিটা খুবই দরকার ছিল। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে নাবিল আছে রংপুর থেকে, দেখতে পাচ্ছি সিলেট থেকে রিয়াদ আছে আমার সাথে, মৌ যুক্ত আছে আমার সাথে রংপুর থেকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে জিনিয়া কিন্তু আছে, কোথায় আর যে জানো, যখন তুমি ব্রাজিলের কথা বলছিলে তখন আমি হেসে ফেলেছি, আম্মু দেখছে আমার আমায় আর হাসিনি, কারণ আম্মু এফএম শোনা পছন্দ করে না তাই লুকিয়ে শুনতে হয়। ও যাই হোক, এত কষ্ট করে এত ডেডিকেশনই আমাকে শুনেন, এর থেকে ভালো লাগার মতো ব্যাপার আর কি হতে পারে? থ্যাংক ইউ সো মাচ জিনিয়া। দিশা আছে এখন পর্যন্ত আমার সাথে দেখতে পাচ্ছি, আকলিমা আছে আমার সাথে, তারপর আকলিমা আর্জেন্টিনার সাপোর্ট করে, ও বেশ। তারপর দেখতে পাচ্ছি আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু অনেকেই আছে, আফরিন আফরিন আছে দেখতে পাচ্ছি। আফরিন কি, আফরিন কোন দলে সাপোর্ট করে? আফরিন কি, আচ্ছা আফরিন লিখেছে আর্জেন্টিনার সাপোর্ট করে আমার আব্বু, তবে মন বলতেছে দল পাল্টে কারণ রিদম ভূতের পছন্দ, না পাল্টাবো না কারণ আমার সিফু দাদাও এই দলের সাপোর্টার। বা সিফু দাদার জন্য টান আছে অথচ রিদম দাদার জন্য কোনো টান নেই। বেশ বেশ আফরিন, বেশ ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই কথাগুলো সবসময় মনে থাকবে। খুব রাগ করলাম। তারপর দেখতে পাচ্ছি শারমিন আক্তার যুক্ত আছে আমার সাথে, আশা যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ আশা যুক্ত হয়ে যাওয়ার জন্য, যদিও একদম শেষ পর্যায়ে এসেছেন তবে খুব খুশি হয়েছি যেহেতু চলে এসেছেন। যাই হোক বন্ধুরা, আমরা আরও একটা গানে চলে যাব, গানটা শেষ করে আবারও আসছি, হয়তো আজকের মতো যে কোনো সময় আমাকে মানে বিদায় জানাতে হবে, তো এখন গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসি আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে রিতম বিশ্বাসের করা একটা গান, দীপান্বিতা, অনেকের পছন্দের গান, অনেকেই কিন্তু গানটা শুনতে চান, যে এত কথা না বাড়িয়ে সবার পছন্দের গানে সোজা চলে যায় এখন।

চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসা।

হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এলাম আজকের উইকেন্ড বাজ অনুষ্ঠানের। বন্ধুরা, আমরা গল্প করছিলাম বিভিন্ন মুভি নিয়ে, আমরা গল্প করছিলাম বিশ্বকাপ নিয়ে, আমরা গল্প করছিলাম আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে। যাই হোক, আর্জেন্টিনা ব্রাজিলের এই লড়াইটা চলবে কিন্তু আমাদের লম্বা সময় জুড়ে, যেহেতু এখন পর্যন্ত কিন্তু খেলা শুরু হয়নি, তবে খুব জলদি বিশ্বকাপের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর খেলা শুরু হয়ে যাওয়া মানেই কিন্তু ঢাকা এফএম 90.4 কিন্তু একদম গরম হয়ে উঠবে। তো আশা করছি তখন কিন্তু আমাদের জমি একটা লড়াই হবে, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। যাই হোক, আমরা আজকের মতো আমাকে এখানেই বিদায় জানাতে হবে, এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহের সোমবার দুপুর 2টা বাজে মিড ডে ফিল্ড নিয়ে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার প্রোফাইলের ব্যাপারটাতে, আমার প্রোফাইলের ব্যাপারটা নিয়ে একটু যদি ছোট করে বলে দিই, আমার ফেসবুক প্রোফাইল রিদম খন্দকার অ্যান্ড আমার পেজ হচ্ছে আর জে রিদম। আমার নামের বানানটা নিয়ে একটু কনফিউশন থাকে, সেটা হচ্ছে আর ওয়াই টি এইচ ও এম, নট ডি, ইটস টি, চা খাই না চা, সেই টি, আর ওয়াই টি এইচ ও এম, রিদম। সো রিদম খন্দকার হচ্ছে আমাদের ফেসবুক, আমার ফেসবুক প্রোফাইল অ্যান্ড আর জে রিদম, এটা আমার পেজ। আমাদের ঢাকা এফএম 90.4 এর পেজে চলে আসলো কিন্তু সেখানে আমাদের সব ডিটেলস পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আশা করছি আজকের এই বিকালটা সবার সুন্দর কেটেছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, আশা করছি ঢাকায় আজকে বৃষ্টি হবে। সবাই দোয়া করবেন যাতে একটু বৃষ্টি হয়, কারণ রিদমে গরমে অতিষ্ঠ কিন্তু। তো যাই হোক, আশা করছি সবার সাথে একটা জমি আড্ডা দিতে পেরেছি বা সবার মনটা একটু হলেও ভালো করে দিতে পেরেছি। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আমরা তখন কিন্তু রকস্টার মুভির একটা গান শুনছিলাম, আর যেহেতু রকস্টার মুভি নিয়েও কথা বলছি বা বলেছি, বা এর আগে কিন্তু আমি রোহিত নিয়েও কথা বলেছি, সো আমার যেটা মনে হয় যে আসলে যাওয়ার আগে আমাদের আরও একটা মুভির গান কিন্তু শোনা উচিত। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন ছোট ভাইয়া? আমার আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আমি মেসেজটা আসলে খেয়াল করিনি, এটা মোস্ট প্রবাবলি সাদিয়া ফ্রম কুষ্টিয়া। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাকিবও যুক্ত ছিলেন। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য একদম শেষ পর্যন্ত। যেটা বলছিলাম যে আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে রোহিত মুভি। রোহিত মুভিটা নিয়ে যখন একটু আগে কথা বলছিলাম, খুব বেশ সুন্দর একটা মুভি, যেটা হচ্ছে মেজবাউর রহমান সুমনের করা একটা মুভি, যেখানে হচ্ছে তুষি আছে এবং আরও অনেকেই কিন্তু সেটাতে কাস্ট হিসেবে কাজ করেছে, খুব সুন্দর একটা মুভি। সো সেই মুভির একটা গান রোহিতে আইলা গাজুরাইতে, খুব সুন্দর একটা গান, পার্সোনালি আমার খুব ভালো লাগে। গতকালও বলেছি যে অলরেডি কিন্তু আমার এই গানে একটা, আমার নিজস্ব একটা ভিডিও আছে আমার প্রোফাইলে, যারা দেখেননি দেখে আসতে পারেন। সো এই গানটা দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি, আশা করছি সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন। তো সবাইকে এখানেই টাটা জানাচ্ছি, আল্লাহ হাফেজ জানাচ্ছি, গানে চলে যাব, সবাই ভালো থাকবেন নাকি? সবাইকে টাটা, আল্লাহ হাফেজ বন্ধুরা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সবকিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: 90.4 FM।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা রবিবার। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় 6 নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদনে প্রমাণ, ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক, দেশের টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সমর্থন কামনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতি বর্তমান সরকারের প্রধান পথ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইরানে হামলা চালানো থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যকার খেলা বৃষ্টির কারণে বিলম্ব। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আজ আসামি এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গতকাল আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বৃহস্পতিবার বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিচারের শেষ ধাপে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষ নিজ নিজ অবস্থানের পক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেন আদালতে। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 16 জন সাক্ষীর জবানবন্দি ও উপস্থাপিত প্রমাণে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া আসামির স্বীকারোক্তিমূলক বক্তব্য মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
3: আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড, আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে।
2: অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, মৃত্যুদণ্ড দেওয়ার মতো অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি, তাই দুই আসামির জন্য যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান তারা।
4: বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক।
2: অভিযোগ গঠনের মাত্র 4 দিনের মধ্যেই শেষ হল রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। আগামী রোববার রায় ঘোষণা করবেন আদালত। সেদিনই জানা যাবে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার দায়ে সোহেল রানা ও তার স্ত্রীর জন্য কি শাস্তি অপেক্ষা করছে। টেস্ট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা স্পষ্টভাবে পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রতিবেদনে সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। আরও শুনুন প্রতিবেদনে।
5: 27 মে রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তৈরি হয় ব্যাপক উদ্বেগ। হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এই ঘটনার কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সম্মিলিত দুই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার দিন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় অক্সিজেন কমে যাওয়ায় প্রাণহানি হতে পারে। এমনকি এই ঘটনায় তখন দায়িত্বে থাকা নার্স ডাক্তার সহ কর্তৃপক্ষের অবহেলারও প্রমাণ পেয়েছে কমিটি।
6: কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালে সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না।
5: তদন্তে আরো উঠে, ঘটনার দিন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় অক্সিজেন কমে যাওয়ায় প্রাণহানি হতে পারে। এমনকি এই ঘটনায় তখন দায়িত্বে থাকা নার্স ডাক্তার সহ কর্তৃপক্ষের অবহেলারও প্রমাণ পেয়েছে কমিটি।
6: কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালে সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না।
5: তদন্তে আরো উঠে আসে, হাসপাতাল পরিচালনার জন্য আদিনের ভবনটি উপযুক্ত।

0: বিষয়গুলো তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
1: তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শন পূর্বক ঐক্যমত পোষণ করেন যে ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোন চিকিৎসক ছিল না। উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
0: এমন প্রেক্ষাপটে বিদ্যমান আইনে এবং বিধান অনুযায়ী শাস্তির আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী রোববারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
2: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শোর আয়োজন করবে সরকার। এই লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু একথা জানান। তিনি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসব কারখানায় দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই সহ অগ্রগতি অর্জন উন্নয়ন অংশীদারদের অব্যাহত সমর্থন কামনা করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার আজ সচিবালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই সমর্থন চান। বৈঠকে তারেক রহমান তাঁর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের উপর আলোকপাত করেন। দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন। স্টেফান লিলার বলেন, জাতীয় সংসদ এখন অত্যন্ত প্রাণবন্ত এবং দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী। স্থানীয় সরকার পল্লিউন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের মানুষের স্বকীয়তার প্রতীক। তিনি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশীয় ও বৈশ্বিক বাস্তবতায় কোনো শত্রু তৈরি না করে সর্বত্র মিত্র তৈরি করেছিলেন। তিনি বলেন, বর্তমান সরকারের কাছে জিয়াউর রহমান সার্কের নীতি এবং বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার নির্জোট রাজনীতি প্রধান পররাষ্ট্রনীতি। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে মিত্রদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্নতার পথে এগিয়ে নিয়েছিলেন। পাশাপাশি গার্মেন্টস শিল্পের বিকাশ এবং জনশক্তি রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন। এদিকে তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রায়েল। সাক্ষাৎকালে তথ্য সম্প্রচারমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং এর অর্থনৈতিক গুরুত্ব বিষয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে অবহিত করেন। জহিরুদ্দিন স্বপন বলেন, সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ তেমনি অন্যদিকে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তথ্য সম্প্রচারমন্ত্রী এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি উল্লেখ করেন। তিনি হাইকমিশনারকে গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করেন এবং এক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। হাইকমিশনার তথ্য সম্প্রচার মন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয়

0: জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোর সঙ্গে জিয়াউর রহমান এবং তাঁর পরিবারের অবদান ওতপ্রোতভাবে জড়িত। বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রেও জিয়াউর রহমানের অবদান গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোয় একটি কার্যকর ভারসাম্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন, যা বিচার ব্যবস্থার স্বাধীনতা ও কার্যকারিতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি আজ রাজধানী মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশের শিশুদের জন্য স্কুল ড্রেস প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে এবং মনোযোগের সঙ্গে লেখাপড়া করতে পারে, সেজন্য মিড ডে মিল চালু করা হয়েছে। এছাড়া এবছরের মধ্যেই দেশের সকল স্কুলে মিড ডে মিল দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাইনাশকের পরিমিত ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির সভায় এই গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, দেশে উৎপাদিত কৃষিপণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে, সেজন্য নিরাপদ খাদ্য উৎপাদন অপরিহার্য। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছে সৈয়দা হামিদা শেলি। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সাংবাদিকরা জনগণ ও সংসদের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু বন্ধনের ভূমিকা পালন করেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সাংবাদিক ও সংসদকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে স্পিকারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজেএ এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এইসব কথা বলেন। স্পিকার বলেন, অনেক ত্যাগ সংগ্রাম ও রক্তের বিনিময়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, ফলে জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গণবান্ধব রাজনীতির বিকাশ এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবি এবং জাপানি একটি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তিটি আগামী 19 জুলাইয়ের মধ্যে স্বাক্ষরিত হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা বলেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে চলতি বছরের 16 ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনালটি চালু হবে। এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত প্রায় 150 হাজির ব্যাগ কেটে মূল্যবান জিনিস চুরি যাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তদন্তে ঢাকা বিমানবন্দরের অব্যবস্থাপনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত 8 জন বাংলাদেশের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সংঘটিত ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 21 জন নিহত ও 28 জন আহত হয়েছেন। আজ নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, আহত 8 বাংলাদেশিকে ভারতের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। হাইকমিশন আরও জানায়, তারা আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন সিমেন্ট পিএলসি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ খান। আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রাখতে একটি বিল পাশ করেছে দেশটির প্রতিনিধি পরিষদ। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্রেটদের সমর্থন দেওয়ায় 215-208 ভোটে বিলটি পাশ হয়। যুদ্ধ ক্ষমতা রহিতকরণ প্রস্তাবটি পাশের ফলে এখন ট্রাম্পকে মার্কিন বাহিনী প্রত্যাহার কিংবা সংঘাত চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন চাইতে হবে। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা নিয়ন্ত্রণে আনার জন্য চতুর্থবারের প্রচেষ্টায় বিলটি পাশ হল। এদিকে ডোনাল্ড ট্রাম্প এই ভোটকে অর্থহীন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন এই পদক্ষেপ দেশপ্রেম পরিপন্থী। এর আগে প্রস্তাবটির যৌক্তিকতা নাকচ করে দিয়ে হোয়াইট হাউস জানায় প্রেসিডেন্টের ক্ষমতা সীমাবদ্ধ করার প্রচেষ্টা অসাংবিধানিক। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচজন সহ অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানান আজ সকালে ইসরায়েলি যুদ্ধবিমান ওই পরিবারের বাড়িটি সহ 4টি অ্যাপার্টমেন্টে হামলা চালায়। হামলায় অন্তত 15 জন আহত হন। 2025 সালে 10 অক্টোবর থেকে গাজা উপত্যকায় কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল ক্রমাগত লঙ্ঘন করার প্রেক্ষাপটে এই সর্বশেষ হামলাগুলো চালানো হল। এদিকে ওয়াশিংটন ডিসিতে ধারাবাহিক বৈঠকের প্রেক্ষাপটে উভয় দেশ যুদ্ধ বন্ধে সম্মত হওয়ার পর ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎস জানান তারা আপাতত লেবাননে হামলা অব্যাহত রাখবে এবং দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার ষষ্ঠ ও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে এখনও শুরু হয়নি। ফুটবল। আগামী শনিবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নারী দল 2-1 গোলে নেপালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত 1-0 গোলে ভুটানকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী, বৃষ্টির আশায় ক্ষণ গুনলেও নেই স্বস্তির খবর। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ চলবে আরও 2 থেকে 3 দিন। এমন অবস্থায় হিট স্ট্রোক থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: কয়েক সপ্তাহের টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে আছেন দিন মজুর ও খেটে খাওয়া মানুষ। প্রখর রোদ আর দাবদাহে দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়াই হয়ে উঠেছে কঠিন।
5: ঈদ শেষ করে যখন ঢাকায় আসছে বিভিন্ন কাজে মানুষ যাচ্ছে, কিন্তু অনেক কষ্ট হচ্ছে এই গরমের জন্য। তো এক টিপ নিয়ে গেলে আধা ঘন্টা ধরে নিন লাগে, অনেক কষ্ট, গরম বেশি অনেক।
4: তীব্র গরমে হাঁসফাঁস করছে নগর জীবন, সামান্য ছায়া কিংবা একটু শীতল পরিবেশের খোঁজে ছুটছেন মানুষ। স্বস্তির জন্য গাছতলা বা ছায়া ঘেরা স্থানগুলোতেই ভিড় বেশি।
6: তাপদাহ চলতেছে আর কি, তাই জন্য পরিবার নিয়ে একটু বাইরে আসার।
7: এখানে প্রকৃতির সাথে, গাছের সাথে বাতাস আছে, বাচ্চাও খুবই খুশি হয়েছে এর জন্য বের হওয়া।
4: তবে স্বস্তির অপেক্ষা খুব বেশি দিনের নয়। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 3-4 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর কিছুটা কমতে পারে তাপমাত্রা।
8: দিনের তাপমাত্রাটার সঙ্গে সঙ্গে রাতের তাপমাত্রাটাও অনেকটা বেড়ে গেছে, যে দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্যটা কমে আসছে। 7-8 তারিখ বা 9-10 তারিখের দিকে অনসেট হয়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার টেম্পারেচারটা অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসবে।
4: দাবদাহে বাড়ছে হিট স্ট্রোক ও পানি শূন্যতার ঝুঁকি। অপরিচ্ছন্ন পানি ব্যবহারে ছড়াতে পারে বিভিন্ন রোগও, তাই পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা এবং বরিশাল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগের দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা রবিবার। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় 6 নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদনে প্রমাণ। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বন্ধর অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক, দেশের টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগিতার অব্যাহত সমর্থন কামনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। শহীদ চেয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতি বর্তমান সরকারের প্রধান পথ, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। এবং ইরানি হামলা চালানো থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ। খবর শেষ হল।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
10: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Tarka FM 90.4.
1: Time check. Ekhon shomoy rat 9ta.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সমুদ্রটা আর গানে সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করা দরকার।

0: আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আমার একটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
5: এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: 60.4. English in Kerala with ATM sir. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের যে আয়োজনটি, মানে এই আয়োজন নিয়ে আমাদের অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকেন স্যারকে প্রশ্ন করার জন্য। তো স্যার কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাদের প্রশ্নগুলো আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আয়োজনটি নিয়ে একটু বলতে চাই, আয়োজনটির নাম হচ্ছে ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের এটিএম স্যারের সঙ্গে বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। তো ইংলিশ ক্যারিয়ার আড্ডায় আমি সিফাত আপনার সঙ্গে আছি এবং স্ক্রিনে আমি আসলে আমাদের স্যারকে স্বাগত জানাতে চাচ্ছি, এটিএম স্যারকে, যিনি আমাদের সঙ্গে অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমেই। যেখান থেকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শুরু হচ্ছে, একটু আমার থেকে একটু ইনিশিয়াল একটা বার্তা বলি। আমি যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের ক্যারিয়ার নিয়ে, IELTS নিয়ে, ইংলিশ নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট, এছাড়া আরো দেশে কিভাবে কি করবে, কিভাবে ফ্রিল্যান্সিং করবে বা ডিজিটাল মার্কেটিং করে নিজেকে গড়ে তুলবে, এ নিয়ে কাজ করছি। আমি চাইব যে যখন প্রশ্ন করেন তখন কিছুটা হলেও তার সংক্ষিপ্ত পরিচয় বলতে গেলে আমি চাইব যে আপনার বয়সটা বলবেন, কত সালে আপনি কি পাস করেছেন, GPA কি, আর পাস না করলে সেটাও বলবেন। কারণ আপনি জানেন এখন ইউরোপে যাওয়া যাচ্ছে, যারা লেখাপড়া জানে না তারও যেতে পারছে, তো অনেকে আমাকে জানান না, বাট বয়সটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন আমি জানতে পারি কারোর এক্সাক্ট তথ্য, যেমন বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, পাশ করেছি বা করেনি, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি তাকে আমি স্টুডেন্ট ভিসার জন্য করব, নাকি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের জন্য বলবো, নাকি কানাডা বা অস্ট্রেলিয়ার জন্য করব, না কোন দেশের জন্য করব, নাকি সাউথ কোরিয়ার জন্য করব। অর্থাৎ এইটা হলে আমার জন্য ভালো হয়। অনেকে আছে বিবাহিত কিন্তু বলতে চায় না, তো বিবাহিত হলে সে অসুবিধা হচ্ছে, একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায়। আমি কেন বলছি, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার দেখেন কারো কারো বাচ্চা আছে, সেটাও তারা হাইড করে রাখে, সে তো সমস্যা হচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে ডাক্তারের কাছে রোগ গোপন করলে ডাক্তার কিন্তু ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবেন না, চিকিৎসা ভুল হবে। তা আমি বলি তাদের যদি এইটাও লেখে যে আমার একটা বাচ্চা আছে, বয়সটা এত, তাহলে সুবিধা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, একজনের যোগ্যতা দিয়ে হাজবেন্ড বা ওয়াইফ একসাথে যেতে পারছে, এমনকি বাচ্চার সহ যাওয়ার সুযোগ, তো সেটা আমাকে বলেনি। এই জন্য বলবো যারা যখন প্রশ্ন করছেন আপনারা কিছুটা হলো আপনাদের এই বেসিক তথ্যটা দিয়ে তারপর প্রশ্নটা শুরু করেন, কোথায় যেতে চান, কি বৃত্তান্ত, বা দেশে করতে চাইলেও ইংলিশ শিখবেন কোথা থেকে, আপনার বেসিকটা কেমন সেগুলো জানান। আশা করি ঢাকা এফএম এর এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো মানুষের জীবন থেকে বেকারত্ব নামের অভিশাপটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে হালাল ইনকাম করতে চায়, ভালো ইনকাম করতে চায়, সারা জীবনে কিছু করতে চায়, এটাও আসলে একটা অ্যাচিভ হবে ইনশাল্লাহ। দীর্ঘ 23 বছর কত লক্ষ মানুষের উপকার করেছে বলতে পারবো না, কত মানুষ বাইরে গেছে সেটা বলতে পারবো না, কত মানুষ সফল হয়েছে সেটা বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, বহু মানুষের বেকারত্বের অভিশাপ থেকে তারা রক্ষা করতে পেরেছেন আমার কিছু পরামর্শের মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
0: ধন্যবাদ স্যার। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট আকারে কিন্তু পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, এখানে কিন্তু আমরা অবশ্যই আপনি স্যারকে দেখতে পাচ্ছেন এবং আপনি যেই যে এপিসোডগুলোর নিচে আসলে কমেন্ট করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নে চলে যেতে চাই। আমাদেরকে লিখেছিলেন প্রান্ত নাগ রুদ্র, SSC শেষ করে ইউরোপ যেতে চাইলে কি করতে হবে স্যার? আমি মোটামুটি ইংরেজি বুঝি স্যার।
1: SSC মানে ম্যাট্রিক না ইন্টার?
0: জি, SSC শেষ করে ইউরোপ যেতে আর কি চাইলে তিনি বলেছেন আর কি।
1: আচ্ছা, তার মানে ধরে নিচ্ছি আসলে অনেকে SSC খুব সিমিলার কথা, তো ওই জন্য ম্যাট্রিকুলেশন ধরে নিচ্ছি,
0: ম্যাট্রিক পাস বা SSC
1: বা আমরা যখন আলিয়া মাদ্রাসায় বলি তখন কিন্তু দাখিল পাস হয়, দাখিল পাস অথবা কেউ কেউ টেকনিক্যাল থেকে পাস করেন, SSC সমমান। আমরা অনেকেই যাই না, টেকনিক্যাল থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, উন্মুক্ত থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, অনেকে কিন্তু আমরা যাই না এই মাধ্যমগুলো। আমরা অনেকেই ভাবি না যে আসলে মাদ্রাসা থেকে একটা পাস করলো, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করলো, দাখিল কিন্তু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং SSC সমমান হিসেবে গ্রহণযোগ্য। এখন আমরা যদি ও বলছে ইউরোপে যেতে চাই, সে ইংরেজি মোটামুটি পারে। আসলে যদি তার লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত না হয় তাহলে সাধারণত স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ নাই বললেই চলে। তবে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে শুধু ইংলিশ জানলেই, শুধু স্পোকেন অর্থাৎ কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে, আমি এটিএমস এ যেটা বলবো, এটিএম যা সততার চাদরে মোড়ানো, সততার সাথে পরিচালিত, আমার এখানে যারা দেখে দেখে ইংরেজি লিখতে পারে পড়তে পারে তাদেরকে আমরা ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করাই। যদি ইংলিশে শুধু লেভেল ওয়ান টু করতে পারে, লেখাপড়া না জানলেও সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, সে ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবে। আমি বলে রাখি যে যারা ম্যাট্রিক পাস করেছেন বা দাখিল পাস করেছেন, সমমান পড়েছেন, যার মতো যিনি প্রশ্ন করেছেন তার মতো, তাদের ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং বৈধভাবে। সেভাবে আপনি জানেন বাংলাদেশের অনেকেই মানে এখান থেকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়াতে পৌঁছায়, লিবিয়াতে পৌঁছানোর পরে সেখান থেকে সাঁতার কেটে বা বিভিন্ন বোটের মাধ্যমে জীবন ঝুঁকি নিয়ে, আমি কয়েকদিন আগে শুনলাম যে প্রায় মনে হয় একটা বোটে ছিল 42 জন, তো 42 জনের মধ্যে 2-4 জন বেঁচে চার সব মারা গেছে, 38 জন বা 39 জন মারা গেছে। এই ভয়াবহ এরকম রিস্ক নিয়ে কেউ যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ মাছের পেটে থাকছে, অথচ সেখানেও চলে যাচ্ছে 24-25 লক্ষ টাকা, কেউ 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা এখন যায় না, সবই 22-23 লক্ষ, 25 লক্ষ, 26 লক্ষ টাকা দিয়ে, অথচ তার অর্ধেক, প্রায় অর্ধেক, অর্ধেকের একটু বেশি এইটা দিয়ে যাওয়া যাচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত বেশ কয়েকটা দেশে, সেনজেনভুক্ত দেশে, যেমন দেখে রোমানিয়াতে যাওয়ার সুযোগ আছে, বুলগেরিয়াতে সুযোগ আছে, এগুলো সেনজেনভুক্ত, বাট এগুলোর খরচ খুব কম। এছাড়া আপকামিং সেনজেন, সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে, সাইপ্রাসে, জাস্ট ইংলিশ জানতে হবে, জাস্ট কথা বলার মতো ইংলিশ, সেটা আমরা শিখাচ্ছি এখান থেকে। যারা জানে না তাদের কি করছি আমরা, তাদেরকে একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান করাচ্ছি, লেভেল টু, এটুকু করলে যথেষ্ট, শুধু লেভেল ওয়ান করলেও ইউরোপে যাওয়া যাচ্ছে। অর্থাৎ যাদের একাডেমিক যোগ্যতা নাই তারাও এখন ইউরোপে যেতে পারছে বৈধভাবে, অবৈধ না, বৈধভাবে, এবং তারা স্বপ্ন পূরণ করতে পারছে। আপনি জানেন যে একটা সময় তারা কিন্তু আস্তে আস্তে পিআর পায়, প্রথমে তারা পায় টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এরপর আস্তে আস্তে তারা পিআর পেয়ে যায়। আপনি জানেন বাংলাদেশের একটা বড় অংশ শুধুমাত্র দালালের খপ্পরে পড়ে তাদের সব শেষ করে, এই যে বিদেশে যাবে, ইউরোপ যাবে, আমি এরকম অনেককে শুনেছি। আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে, তার বয়স এখন 30 পার হয়ে গেছে, ও বিয়ে করতে পারেনি, আমাকে বলে স্যার আমি বিয়ে করতে, সে এখন কিন্তু ওই ডিগ্রি পাস করেছে, বলছে স্যার আমি শুধু বিদেশ যাওয়ার চিন্তায়, এই গত 7-8 বছর ধরে শুধু বিদেশ যাওয়ার এই বিভিন্ন ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, জানতাম না আমি এটিএম স্যারকে, চিনতাম না। তো একজন বলছে তুমি এত কষ্ট করেছো, আমি তো সে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা এফএম এর কোনো প্রোগ্রামে হয়তো আমাকে শুনেছে এবং এখন তো দেখাও যায়। তো আমি বললাম যে এতদিন কি জানতে না, বলছি স্যার আমি তো জানতাম না, আমি তো দীর্ঘ 23 বছর কাজ করছি, আমি এই জন্য আজকে রিকোয়েস্ট করবো, এরকম জানতো না, তার জীবনের থেকে কিন্তু 7-8 বছর চলে গেছে এবং কত লক্ষ গেছে সে হিসাব করতে পারছে না। এবং আরো দুঃখজনক কথা হলো তার আপন আত্মীয় মানে চাস্ত চাস্ত, আমি বললাম যে কিরকম, বলছে যে আমার দাদা এবং তার দাদা আপন ভাই, তো বুঝতে পারলাম রিলেশনশিপ হচ্ছে চাস্ত চাস্ত ভাই আর কি। তো এইরকম সম্পর্কের একই বাড়ি সেও তাকে প্রতারণা করেছে, মানে দেশটা মানে কেন জানো, আমি অনেক দেশে গেছি কিন্তু এত প্রতারক দেখি নাই। আপনি দেখেন ভিসা এজেন্সি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, না জানি আমার সব শেষ হয়ে গেল, এই যে আতঙ্ক। এই জন্য আমি বলবো যে একটাবার হলো সেজন্য আমার সাথে দেখা করে, আমি তো দীর্ঘদিন কাজ করছি, প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, দেশে বিদেশে ক্যারিয়ার নিয়ে কাজ করছি। আমার জীবনে কখনো কেউ আমাকে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে কখনো আমার জীবনে কখনো হয়নি, 1000-1000 কোটি টাকা, 100,000,000,000 দিয়ে আমাকে কেনা যাবে না, আমি যে পথে আছি সে পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে বলি আমার জন্য এই এই যেভাবে চলছি হালাল ভাবে মানুষের স্বপ্ন দেখাচ্ছি এবং সৎ ভাবেই কিছু করা যায়, এটা হচ্ছে একটা প্রমাণ এটিএমস, যা দীর্ঘ 23 বছরের যাত্রা আমার এই ক্যারিয়ার নিয়ে আজও আছে আপনাদের ভালোবাসায়। এটিএমস যা সততার সাথে পরিচালিত, আমি একটা কথা বলবো, আজকে এই প্রশ্নের অ্যান্সার দিলাম আমি, এরকম অনেকে আছে যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করছে, কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ আবার স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে, আপনি জানেন যে অনেকে পুরো পরিবার নিয়ে যেতে চাই, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি না জেনেই কারোর কাছে আপনি চলে যাচ্ছেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, মৌসুমি প্রতিষ্ঠান, দেখবেন যে তারা একটা সিজনের জন্য বানাচ্ছে, এমনকি ঢাকার খুব উন্নত জায়গায়, একেবারে ঢাকার খুব উন্নত জায়গায় যে লোকেশনগুলোতে মানুষ যায়, গুলশান, বনানী, এমনকি ভালো জায়গায়, আমি মিরপুরের বেশ কিছু জায়গায় শুনেছি, অল্প কিছুদিনের জন্য তারা অফিস দিয়েছে এবং ছয় মাস পরে সেই অফিসের কোনো অস্তিত্ব নাই, এরকম অনেক আছে। তা আমি চাইবো যে আপনারা জীবনে একবার হলো আমার সাথে দেখা করুন, টাকা না থাকলে ধার করুন। অনেকে আছে বলে, স্যার আপনি যে দেখা করতে বললেন, বাড়ি তো কুড়িগ্রাম, বাড়ি তো রংপুরে, বাড়ি তো সিলেটে, চট্টগ্রামে, ময়মনসিংহ, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, তা আমি কিভাবে দেখা করবো? আপনি তো ঢাকায় বসেন, ঢাকার মালিবাগে বসেন এটিএমসে, আমি কিভাবে যাব? এত টাকা তো আমার নাই, আমার তারপরে ধার করতে বলি, না হলে আমি বলি যে বাড়িতে মানুষ কিছু পোষে, কবুতর পালন করে, পালে, এখানে অনেকে আপনি জানেন যে হাঁস মুরগি প্রত্যেকের বাড়িতে থাকে, আমার দুটো বিক্রি করে চলে আসুন। যদি সেটাও না থাকে, ধার করে আসুন, সেটাও না থাকে, আপনি একবেলা রিক্সা চালান তারপরে আসেন, তাও বলবো যে দেখা করে যান, বুঝে যান, জেনে যান যে কি করলে আপনি সামনে আগাতে পারবেন, একটি সঠিক তথ্য জেনে যান। আমার আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, সত্য স্বপ্ন দিয়ে যত দূর যাওয়া যায় একটা জেনে তো যান, নিজের জন্য বা নিজের সন্তানের জন্য। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি। অনেকে বলে, স্যার আপনার ব্যক্তিগত নাম্বার তো আপনি দেন, অনেক সময় ধরতে পারেন না। আমি বলবো, তার থেকে বলবো, যদি আমি ধরতে না পারি, হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, এসএমএস করুন। আপনি না হলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, তখন টাকা পয়সা লাগে না, আপনি ইন্টারনেট কানেকশন হলে আপনি আমাকে কল করতে পারছেন। তাই আমি বলবো যে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আপনার পরিচয় দিয়ে আপনি লেখেন। আর ব্যক্তিগত নাম্বার দিচ্ছে এই জন্য, অনেকে আমার ইউটিউব চ্যানেল দেখতে চায় এটিএম স্যারকে, অনেকে আমার ফেসবুকে আমাকে খুঁজতে চাই, তো সবার চেয়ে ভালো হয় আমার নাম্বারটাই দিয়ে দিলে। অনেক মুরব্বী আছেন সরাসরি কথা বলতে চান, আমি এখন দিচ্ছি, আপনারা প্রোগ্রামের পরপরে আমাকে কথা বলতে আমার নাম্বারে কল দিবেন এক ঘন্টার জন্য, 01712 80 81 93। আবার বলছি, আমার পুরো নামটা এটিএম মাহমুদ, মানুষ আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 01712 80 81 93। আবার বলছে 01712 80 81 93। আমি দীর্ঘ 23 বছর কাজ করছি, আর এই সিমটার বয়স, আমি যে নাম্বারটা দিলাম এটার বয়স হচ্ছে মনে হয় প্রায় 22.5 বছর হবে, অর্থাৎ এইটা এত বছরের এই নাম্বারটা আমি দিলাম। তো অনেকে বলে, স্যার আপনি ব্যক্তিগত নাম্বার, হ্যাঁ এত বছরের এই নাম্বারটার বয়স অনেকের জন্মই হয়নি, অনেকের 22 বছর তো হয়নি, তো নাম্বারটার বয়স তো 22 বছর হয়ে গেল, তো এই জন্য 22-23 বছর নাম্বারটার বয়স হয়ে গেছে। এবং এই নাম্বারটা আপনি দেখবেন যে আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, সেখানেও বেশ কিছু বইতে লেখা আছে এবং অনেক পত্রিকায় গেছে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক কর্নারে এই নাম্বারটা রয়ে গেছে। কেন বললাম নাম্বারটা, এই নাম্বারটা অনেকের জীবন বদলে দেবে ইনশাল্লাহ। এবং আমি তো বললাম যে আমাকে কখনো ওই 20 টাকা দিয়ে কেনা যাবে না, 100 কোটি 1000 কোটি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, এত 23 বছরে কেউ কিনতে পারেনি, বাকি জীবনে ইনশাল্লাহ কেউ কিনতে পারবে না ইনশাল্লাহ। তো যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট অথবা ইংলিশ সেখানে একদম জিরো থেকে IELTS পর্যন্ত ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং নিজের স্বপ্ন পূরণ করতে চাই, একটা বার হলেও এই নাম্বারে কল করুন।
0: জি, অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আরো প্রশ্ন করেছিলেন অনেক বন্ধুরা। আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আপনারা যারা আসলে প্রশ্ন করতে চান, অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের নম্বরেও আপনি পাঠাতে পারেন আপনার প্রশ্নটি, 01841904904 এটি হচ্ছে আমাদের নম্বর। এবং স্যারের সঙ্গে মানে এই ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যেই এপিসোডগুলো আপনি কিন্তু ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই প্রতিটা আড্ডা কিন্তু বা প্রতিটা এপিসোড কিন্তু আপনি দেখবেন, যেন আপনি আসলে আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আপনার যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনি পাবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার, আমাদেরকে লিখেছিলেন ইসমাইল শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি অনার্স শেষ করেছি এবং কামিল শেষ করেছি, এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, আমার টাকা পয়সার সমস্যা আছে, একদমই নর্মাল খরচ কত পড়বে এবং কোন দেশে সুযোগ পাব, এটার রিপ্লাই দিবেন স্যার।
1: আচ্ছা ইসমাইল শেখ, ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার প্রশ্নটা পড়া হয়েছে এই জন্য আসলে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যেটা হচ্ছে, অনেকেই মনে করে দাখিল আলিম করেছে, তারপরে ফাজিল করেছে বা কামিল করেছে। এই যে মাস্টার্স পর্যন্ত করতে হবে এই ধারণাটা আমাদের দেশে যেটা আছে এটা ভুল। সফলতার জন্য মাস্টার্স প্রয়োজন নাই। আমি এটা বলি যে আসলে ইউরোপে যেতে গেলে আমি অনেক কেমন আছে, মাস্টার্স পাস তারপরেও আমি কি করেছি, ইউরোপের সাইপ্রাসে যেহেতু এয়ার গ্যাপ নাই, ইউরোপের ফিনল্যান্ডে এয়ার গ্যাপ নাই, আমি অনেককে এটা করেছি শুধুমাত্র ইউরোপে বেশি দিন তারা থাকতে পারবে বা পিআর পেতে সুবিধা হবে, পার্মানেন্ট হতে সিটিজেনশিপ পেতে সুবিধা হবে, এই জন্য আমি কি করি তাদেরকে অনার্সে পাঠিয়েছি, ব্যাচেলর পাঠিয়েছি। কারণ ব্যাচেলর চার বছরের কোর্সে পাঠালে আসলে শুধুমাত্র পড়াশোনার জন্য পাঠাচ্ছি না, আমি পাঠাতে চাই না বা বলতে চাই না, কারণ একটা মানুষের জীবনে হালাল ভাবে ইনকাম খুব দরকার। আপনি যত যাই পড়েন না কেন, হালাল টাকা যদি না থাকে বাস্তবতাতে কি জিনিস তা মানুষ হাড়ে হাড়ে টের পায়। পৃথিবী এমন একটা জায়গা যেখানে গদ্যময় হয়ে যায় যদি পকেটটা খালি থাকে। পকেট খালি থাকলে বোঝা যায় যে সে কে, তার পরিচয় সে বুঝতে পারে। একটা মানুষ যে কিছু না এটা তখন বোঝা যায় যখন তার পকেটটা খালি। আমি দেখেছি যে মানে মানুষ দেখেন আর পশুতে প্রাণীতে পার্থক্য থাকে না। দেখবেন যে যার টাকা নাই সে একটা রেস্টুরেন্টে বসতে পারছে না, সে কিছুই করতে পারে না, জীবনে কোনো কিছুই করতে পারে না, রিক্সাওয়ালাও তাকে নিবে না, বাস তাকে নিবে না, কত কঠিন জায়গা। এই জন্য আমি তখন বলি হালাল ভাবে একটা মানুষের কিছু ইনকাম দরকার। এবং সেটার জন্য যেহেতু বাংলাদেশে একটা ছেলে ওই যে যেমন ইসমাইল শেখের মতো সে করেছে, সে কিন্তু মাস্টার্স সমমানের, অর্থাৎ সে কিন্তু মাদ্রাসা লাইনেই সে মোটামুটি আলিম পাস করেছে, দাখিল আলিম হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়েছে মাস্টার্সের জন্য। আমি বলবো তাকে এই বয়সেও তার সুযোগ আছে ইউরোপে যাওয়ার, শুধু যদি আইএলটিএস করে। দীর্ঘ 23 থেকে 24 বছর আমি আইএলটিএস পড়াচ্ছি, পড়ানোর সাথে আছি, আইএলটিএস প্রশিক্ষণ দিচ্ছি, টিচারদের গড়ে তুলছি, আমার হাতে অনেক শিক্ষক তৈরি হয়েছে, আইএলটিএস শিক্ষক, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মালিক আমার ছাত্র। তো যারা প্রতিষ্ঠান মানে যারা আইএলটিএস পড়ায়, ইংলিশ পড়ায়, এরকম অনেক প্রতিষ্ঠানের মালিকই আমার ছাত্র আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আমি যেহেতু এই কাজটা করছি আমি জানি একটা মানুষ যদি আইএলটিএস করে সে বিদেশে যেতে পারুক আর না পারুক সে সফল হবে ইনশাল্লাহ, এটা আপনি বিশ্বাস করেন। আরো একটা আজকে আমি ঢাকা এফএম কে একটা উপহার দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা লিসেনার আছে ঢাকা এফএম এর এই মর্যাদা শুনছেন 90.4, আমি বলবো যে আমি তো ঢাকা এফএম এর সাথে দীর্ঘ কত বছর হবে, প্রায় 15-16 বছর আছি, সম্ভবত 10 সাল থেকে, তো 16 বছর হলো। তো 16 বছর ধরে আমি কাজ করছি বিভিন্ন ক্যারিয়ার প্রোগ্রামে, তো তখনও বলেছি এখনো বলছি এই যে ঢাকা এফএম এ অনেকে আছে আমাকে বলে, স্যার এই যে আপনি বললেন যে এটিএম স্যার হিসাবে আপনি কাজ করছেন, আপনি মানুষ ঘর কারিগর, কিন্তু আমার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবেন, আমার তো টাকা পয়সা নাই, আমি তো বিদেশ যাওয়ার মতো টাকা আমার আমার সামর্থ্য নাই, জমিও নাই আমার কাছে, অনেকে আসছে খাস জমির উপরে থাকে, বাড়ি খাস জমির উপরে, তার দাদাও খাস জমির উপরে ছিল, বুঝছেন, আমার বাবার তো জমি নাই, আমার দাদারও জমি ছিল না, খাস জমির উপরে এতদিন ধরে আছে, বাড়ির বয়স করতে বলছে যে বাড়ির বয়স পরে 52 বছর, মানে স্বাধীনতার পরেই তারা ওখানে যখন সেটেল ওখানে চলে আসে, তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, চর এলাকায় ছিল, চলে চলে গেছে ওখানে ছিল, সেই ছিল স্বপ্ন দেখতে পারে এখন যে সে একদিন সফল হবে, সে একদিন ভালো হালাল ইনকাম করবে, এমন কি সে একটা বাড়ির মালিকই হবে এবং তার একদিন গাড়িও থাকবে ইনশাল্লাহ হালাল ভাবে। কিভাবে জানেন, যদি শুধু কেউ ইংলিশ ভালো করে কিছু হয় না, মোটামুটি একটা চাকরি পায়, যদি কেউ সে তুখর হয় সে কোনোদিন বেকার থাকবে না, তুখর হওয়ার মাত্রা কি, আমি বলবো শুধুমাত্র ইংলিশ দেখে দেখে লিখতে পারে পড়তে, আমি কিন্তু একাডেমিক যোগ্যতার কথা বলছি না, যদি কেউ দেখে দেখে ইংলিশ লিখতে পারে পড়তে পারে এবং সে তো লেভেল 1-2 করে এটিএমএস থেকে এবং তারপর সে আইএলটিএস করে এবং আইএলটিএস পরীক্ষায় যদি সে 7 পায়, তা যতজন পাবে ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যতজন পাবে ততজনকে। আমার সাথে একটা প্রতিষ্ঠানে ঢাকাতে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, বিটুবি স্বাক্ষরিত হয়েছে, তারা বলেছে এটিএম থেকে যতজন আইএলটিএস 7 পাবে ততজনকে তারা চাকরি দেবেন ইনশাল্লাহ এর কল সেন্টারে। এইভাবে 200টা চাকরি এখন আছে, 200টা। তা আমি একজন বলছি যে আপনারা আসেন, আমি এমনকি যখনই পাঠাই তখনই দেখা যায় যে ওই থাকে না, যেহেতু আপনি জানেন যে বিদেশে যাওয়া যাচ্ছে, ইউরোপে 7 পাওয়া মানে অনেক কিছু, তো অনেক কিরকম লেখাপড়াও নাই, তাদেরকে বলবেন শুধু এটাই করেন, আজকে ঢাকা এফএম এর যারা লিসেনার আছে বা আজকে এটিএম সার্কে যারা শুনছেন বা আজকের এই প্রোগ্রামে যারা শুনছেন তাদেরকে বলবো, এটা একটা বড় সুযোগ, কিচ্ছু নাই, আপনার কিছুই নাই, আপনি শুরু করুন ইংলিশ শেখা। আপনি দূরে আছেন, দূরেই থাকেন, যে স্মার্টফোন হলে আপনি অনলাইনে করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে স্যার করেছে তো, কিন্তু সে বুঝে নেই ভালো মতো। আপনার তুকর তুকর হতো দূরের কথা, সে তো ভালো করে এখনো পারে না, কোর্স তো শেষ করে গেছে, এখনো ভালো করে সেন্টেন্স বলতে পারে না, একটা সেন্টেন্স বলতে অনেকক্ষণ সময় লাগে। আবার দ্বিতীয়বার আবার কোর্সটা করো, ফ্রি, আর টাকা দেওয়া লাগবে না। তৃতীয়বার আবার করো যদি মনের মতো ফ্লুয়েন্সি না আসে, বা তুমি ঠিক আছে বলছো মনে হচ্ছে যে আর একটু বড় বড় সেন্টেন্স লিখতে পারতাম, তাহলে চতুর্থবার করো। স্যার আমি যদি আর একটু ভালো করতাম, যদি আমি শিক্ষক হতে পারতাম, তা আবার করো। এইভাবে দশ বার একটা কোর্স করা যায় এক খরচে। আমি যে কাজটা করছি এটা তো আমি বলবো যে আসলে আমি তো সাধারণ মানুষ, আমি তো সরকার না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যা করছে এইভাবেই তো কত মানুষকে গড়ে তুলছে, লক্ষ লক্ষ মানুষ তো শুধু এটাতেই গড়ে তুলতে পারে। আমি তো বলো আমার কথাগুলো যদি কে মেনে থাকে, বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনশাল্লাহ, কেউ বেকার থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমি তো বলেছি বাংলাদেশের বেকারত্বকে আমি একেবারে জাদুঘরে রাখতে চাই। এটাকে আপনি বিশ্বাস করেন, আপনাকে মনে হয় এটা সম্ভব?
0: জি স্যার,
1: এটার জন্য মন দরকার, এটার জন্য আর কিছু দরকার না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে 160 নম্বর আয়াত 160 এখানে আল্লাহ তাআলা বলছেন, মানে যারা যদি কেউ আসলে সফল হতে চায় প্রথম কথা হচ্ছে সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর নির্ভর করে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। মানে আল্লাহ তাআলা বলছেন দেখেন, যদি আল্লাহ কাউকে সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে, সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এর পরের অংশটা 160 নম্বর আয়াতেই সূরা আলে ইমরান, যে মুমিনগণ এই জন্য আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। এই জন্য যদি কেউ সফল হতে চায় প্রথম ভরসা রাখবে আল্লাহর উপরে, আল্লাহর উপর ভরসা রাখলে সে সফল হবে ইনশাল্লাহ। এবং তারপরে সূরা নাহলের মধ্যে একটা জায়গা আছে, যারা একদম শেষ আয়াতে এবং বেশ পবিত্র করে বেশ কয়েকটা জায়গায়, তার মধ্যে সূরা আনকাবুত একটি চলে আসে, সূরা আনকাবুতের শেষ আয়াতটা, সূরা আনকাবুতের শেষ আয়াত 69, সেখানে একটি স্পষ্ট কথা, যারা আল্লাহর পথে আছে, সংগ্রাম করছে, চেষ্টা করে যাচ্ছে, তারা তাদেরকে আল্লাহ বিজয়ী করেন, তাদেরকে আল্লাহ সে বিজয়ী পথ বাতলে দেন, অর্থাৎ বিজয়ীদের পথ আল্লাহ বাতলে দেন। কেন? সে আল্লাহর পথে আছে, তাওয়াক্কুল করেছে, আল্লাহর পথে সংগ্রাম করছে। আমি যেন বলব প্রত্যেকেই আল্লাহর পথে তাওয়াক্কুল করুন আর চেষ্টা করুন, সফলতা আপনার আসবে ইনশাল্লাহ। বাট অলসতা করে বসে থাকা যাবে না, অলস, এই অলসতা হচ্ছে শয়তানের একটা কাজ। আরেকটা কথা বলবো, জীবনে কখনো কেউ কষ্ট হলেও মনের মধ্যে হতাশা জিনিস, হতাশা নামক জিনিসটা রাখবেন না, প্রশ্রয় দেবেন না। হতাশা এত খারাপ জিনিস, প্রত্যেকের জীবনে, কার জীবনে হতাশা আসে না? মনে রাখবেন একটা জীবন স্রোতের মতো। হ্যাঁ, একটা সময় এরকম আছে, দেখবেন যে আপনার বিজনেস সাইকেল দেখছেন মনে হয়, বিজনেস সাইকেল আপস অ্যান্ড ডাউনস, আপস ডাউনস, আপস ডাউনস, তার মানে কিছু কিছু আপ আছে, কিছু কিছু ডাউন আছে। মনে রাখবেন কোনো বিজনেসেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানই একই রকম চলতে পারে না। একটা সময় দেখবেন তার একটা খরা আছে, একটা সময় দেখবেন সে খুব অনেক প্রফিট করছে, এক সময় তার লসও আছে, এক সময় সময় ঝুঁকিতে থাকে। ঠিক মানুষের জীবনেও সারা জীবন সুখ এটা কোনোদিন হবে না, সারা জীবন দুঃখ এটাও কোনোদিন হবে না। এই জন্য হঠাৎ করে দুঃখের মধ্যে পড়ে গেলে সে মনে করে যে আমি কত কষ্টের মধ্যে আছি, আল্লাহকে আর কাউকে দেখলো না, আমি কষ্ট করলো আবার আল্লাহ আমাকে কষ্ট দিল, আমার কিছুই না, আবার আমার এই লস হলো। একটা লোক বলছে স্যার আমার সারা জীবন সঞ্চয় দিয়ে একটা দোকান করেছে, সেই দোকানটাও এই যে এসে আপনার ভেঙে গেল, চাল টাল চলে গেল, বৈশাখের ঝড় টর এই জন্য, মানে তার এলাকা শরীয়তপুর, তো বলছে সারা জীবনে আমি করেছি একটা দোকান, চলছিল ভালোই, এই দোকান লন্ডভন্ড হয়ে গেল, হ্যাঁ আল্লাহ কি আমাকে একটু দেখলো না, হ্যাঁ আল্লাহ আমার পুরো অবসর করলো, আমি এই কথা কোনোদিন বলবেন না। এটার মধ্যে যে কি আছে এটা আপনি জানেন না। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পড়তে হবে। এবং শেষে বলা হচ্ছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন যারা ধৈর্যশীল। এই জন্য হঠাৎ করেই আমাদেরকে মানে বলে যেন আমার দ্বারা কিছু হবে না, এই কথা কোনোদিন বলবেন না। হতাশা এমন একটা জিনিস, যদি আপনার মধ্যে চেপে পড়ছে শয়তান পেয়ে গেছে, বলে শয়তান বলে যে আমার কাজ দায়ার ছুটি। কেন হতাশা এত খারাপ? শয়তানের চেয়ে খারাপ হচ্ছে হতাশা। শয়তান বলে যে আমার চেয়ে একদিকে উপরে হচ্ছে হতাশা। হতাশা হলে সে নামাজ কারণ বাদ দিয়ে দেবে, সে কাজ বাদ দিয়ে দেবে, সে ওই বিড়ি খাওয়া শুরু করবে, সে খারাপ কাজগুলো শুরু করবে। হ্যাঁ, একজন বিড়ি খাচ্ছে বলছে কেন করছে, সাময়িক মুক্তির জন্য বিড়ি খাচ্ছে। বলছে কিরকম সাময়িক মুক্তি? বলছে আমার এখন খুব দুঃখ কষ্ট হতাশা, এই জন্য আমি মুক্তির জন্য বিড়ি খাচ্ছি, বিড়ি থেকে আমি মানে নিজেকে বাঁচার জন্য। তো বলছে তুমি তো বাঁচার জন্য করছো, তোমার তো আরো ক্ষতি হচ্ছে। বলছে না, আমি এর মধ্যেই বেঁচে থাকবো, আমি এটা না খেলে বাঁচি না। শয়তান তাকে এমন একটা জিনিস দিয়েছে মাথার মধ্যে, বিড়ি খাও, ধূমপান করো, তুমি অমুক জিনিস খাও, মাদক নাও, তুমি দেখো এটা ভুলে থাকতে পারবা। তার মানে কি? তাকে আরো ক্ষতি করলো, মানে সে তো ক্ষতির মধ্যে আসি হতাশার মধ্যে, আরো ক্ষতি করলো তাকে বিড়ি দিয়ে, আরো ক্ষতি করলো তাকে মাদক দিয়ে, আরো ক্ষতি করলো তাকে বিভিন্ন রকমের যে নেশা টেশা আসে সেগুলোর মধ্যে দিয়ে, আরো ক্ষতি করলো তাকে দামাজ থেকে বিরত রেখে, অর্থাৎ আরো ক্ষতি করলো, সে ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছে, কারো কথা শুনে না, মানে চরম খারাপ যা আছে সমস্ত খারাপ কিছু নিয়ে আসে হতাশা। এই জন্য আজকের থেকে বলবেন যে হতাশা আছে আমি কেয়ার করি না, আমি আমার মতো কাজ করে দেবো। আজকে আমার কথা শুনুন, আজকে থেকে শুরু করুন, এখন অনেক সুযোগ আছে। লেখাপড়া যে জানে সে ইউরোপে যেতে পারবে স্টুডেন্ট ভিসায়, যে জানে না সেও ইউরোপে যাবে, একই দেশে যাবে ইনশাল্লাহ, একই দেশে যাওয়ার সুযোগ। হয়তো সে যাচ্ছে ওয়ার্ক পারমিটে, উনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, আমি দুটা নিয়েই কাজ করছি। এবং অনেকে যাচ্ছে পুরো পরিবার নিয়ে, একজনের যোগ্যতা থাকলে একজন একাডেমিক যোগ্যতা আছে, অনেক মহিলা আসে, অনেক পুরুষ আসে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন শিক্ষিত, একজন একেবারে লেখাপড়াই জানে না। ছোট একটা এক্সাম্পল দিই, একটা ছেলে সে আমাকে লিখেছে যে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে, চেহারা দেখে আপনি বুঝবেন না, চেহারা তো অফিসারের মতো চেহারা মাশাল্লাহ, আর তার ওয়াইফ হচ্ছে ভালো জায়গা থেকে ব্যাচেলর করা, অনার্স করা, তাও ফার্মেসিতে, ফার্মেসিতে অনার্স করা, অর্থাৎ বি ফার্ম করা। সেই ছেলে মেয়ে তারা দুজন আমার কাছে আসছে, হয়তো তারা পছন্দ করে বিয়ে করেছে, পরিবার থেকে মানে নাই, তো এটা নিয়ে মন খারাপ, তো কোনো মতো দিন যাপন করছে। আমরা তোমরা কি জানো তোমাদের সুযোগ আছে কি? এবং ওদের একটা বাচ্চাও হয়েছে, দেখেন বাচ্চাটা পর্যন্ত দেখতে আসে না, মানে কি রাগ, ওরা বিয়ে করেছে ঠিক আছে, ওই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে পর্যন্ত আমি ভাবছি বাচ্চাকে দেখে হয়তো নানা নানির মন ভরবে, দাদা দাদির আসলে রাগ চলে যাবে, কিন্তু তা হয়নি। তারপর তুমি তাদেরকে জানাও যে তুমি যে ব্যাচেলার পাস করো, তোমার ওয়াইফ তাকে দিয়ে তুমি চলে যেতে পারবা ইনশাল্লাহ উন্নত দেশে, আমেরিকাতে, সরি ইউরোপের বিভিন্ন দেশে, যেন দেখেন ডেনমার্কে একসাথে যাওয়া যাচ্ছে, একজন যোগ্যতা দেয় বাচ্চা সহ, আমরা পাঠিয়েছি রাবিয়া সরকারের সাথে পুরো চারজনকে পাঠিয়েছি, এটিএম থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করেছি, একজনের যোগ্যতা দিয়ে পুরো পরিবার যেতে পারছে, চলে গেছে তারা, সেটেল হলো, ওখানে তারা এখন কাজ করছে, একজন ফুল টাইম কাজ করতে পারছে, পার্ট টাইম কাজ করতে পারছে, যোগ্যতা কিন্তু তার নাই, একজনের যোগ্যতা আছে আরেকজনের যোগ্যতাই নাই, বাচ্চাদের তো যোগ্যতা কিছু হয়নি এখনো, সবাই বলে সেটেল হওয়ার সুযোগ, এই কথাগুলো জানেই না। এবং তুমি এটা জানাও পরিবারের মুখে হাসি আসবে, এবং তারা একসময় বলবে যে না না আমরা ভুল করেছি, ওদের তো একজন যোগ্য আছে, তাহলে একজন যোগ্য থাকলে যথেষ্ট। এই জন্য আমি আর একটা কথা বলেছিলাম, যারা এখনো বিয়ে করনি, তুমি অশিক্ষিত, তুমি লেখাপড়া তেমন করনি, বা তুমি ম্যাট্রিক পাস করেছো বা ইন্টার পাস করেছো আর পড়া হয়নি, বা তুমি ইন্টার পর্যন্ত যাওনি, হয়তো 7-8 পর্যন্ত লেখাপড়া করেছো, ম্যাট্রিকও হয়নি, নো প্রবলেম, ভালো একটা বিয়ে তো করতে পারো। দেখো গায়ের রং সবসময় থাকে না ভালো, তবে যোগ্যতার রং সারা জীবন এটা কিন্তু থাকে, সারা জীবন এটা ঝলকায়। তা আশা করি আজকের এই পরে কেউ হতাশ থাকবে না, তার জীবনে কিছু করার আছে। সব যে পৃথিবীর সবাই ছেড়ে চলে গেছে তোমাকে, কেউ তোমার সাথে নাই, আল্লাহ তোমার সাথে আছেন, বিশ্বাস করো তুমি, তুমি বিজয়ী হতে যাচ্ছ। আর একটা কথা বলে রাখি, অনেকে আমরা পরামর্শের জন্য নিজে নিজে ভাব যা তাই করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, সূরা আম্বিয়াতে আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি না জানো তো যে জানে তাকে জিজ্ঞেস করো। দেখছেন, মানে তুমি যদি না জানো, তুমি সফলতা জানো না, তুমি জানো না কিভাবে করতে হবে,
2: তুমি যদি না জানো, যে জানে তার কাছে জিজ্ঞেস করো। আমি তো 23 বছর এখানে কাজ করছি, আমি তো কখনো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, আমি তো সত্য স্বপ্ন দিয়ে হালাল দিয়ে মানুষকে গড়ে ওঠে গড়ে তুলি। তা আমি বলবো যে কষ্ট করে একটা দিন আসা যায় না? কি আছে, কি কষ্ট লাগে, কত টাকা খরচ হয়, ধার করে কি একবার আসা যায় না? তোমার জীবনে কি বাকি জীবনটা সুন্দর দেখতে চাও না? আমি এত জন্য বলবো চলে আসতে। আমার একটা ব্যক্তিগত নাম্বার আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর, যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর কাজ করছি মানুষের স্বপ্ন পূরণে, এটিএম স্যার সাথে আমার দীর্ঘদিনের পথ চলে যা সততার চাদর বানানো। আমি আমার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও করা আছে, এই নাম্বারে এসএমএস করা যাবে, এই নাম্বারে কল করা যাবে সরাসরি। এবং এই নাম্বারটা ধরেই আমার পরিচয় কেন, দীর্ঘ প্রায় 22 বছর এই নাম্বারটা আমার সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ,
0: অনেক অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি দর্শক এবং শ্রোতা আপনাদের প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। তারপরে আমার একটা অনুরোধ থাকবে আমার সকল শ্রোতা এবং দর্শকদের কাছে, যে স্যার যে আমাদের গত যেই যতগুলো এপিসোড এই পর্যন্ত হয়েছে বা যতগুলো এপিসোড আপনি পান আসলে এক নির্দিষ্ট সময় অনুযায়ী, তো আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন, সেখানেও কিন্তু স্যারের গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে। এবং আজকেও আমরা আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রমজান ভুইয়া লিখেছিলেন স্যার, যে আমি ইংরেজি শিখতে চাই, আইএলটিএস করে ভালো স্কোর করতে চাই, তার জন্য কি করতে হবে স্যার, আমি কি করতে পারি?
1: আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই অ্যানসারটা কিন্তু আমি দিয়েছি কিছুক্ষণ আগে।
0: জি স্যার, এরকমই প্রশ্ন আরো বেশ কয়েকজন করছিলেন, তো অনলাইন এবং অফলাইন কোর্স তো নিশ্চয়ই এরকম ব্যবস্থা আসলে স্যার আছে, এটা নিয়ে যদি আরেকটু বলতেন।
1: বলে দিই, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা, তারপর আবার বলি, রমজানের মতো অনেক আছে। সবার জীবনে ইউরোপে যাওয়ার টাকা নেই, এটা আমি জানি, কিন্তু টাকা হবে না এ কথা ভুল, অর্থাৎ আজকে নাই, ঠিক আছে, আজকের জন্য তুমি কিন্তু ফকির, তুমি স্কিন। এমন কি আমি কয়েকটা ছেলেকে বলেছিলাম, তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাতে পারো তোমাকে জাকাত দেওয়া যায়। ও স্যার, আমি তো জাকাত চাইতে লজ্জা লাগছে আমার। আমি বললাম, সাহাবিরা জাকাত দিয়েছেন, তুমি তোর সমস্যা কোথায়? সাহাবিরা আদালতের সঙ্গীরা, তারা জাকাত নিয়েছেন, আবার জাকাত দিয়েছেন, তারা জাকাত নিয়েছেন, কিছুদিন পরে তারা আবার জাকাত দিয়েছেন। তা আমি তাকে বলেছিলাম, তুমি বরং তোমার আত্মীয় স্বজনকে বলো তারা গরিব মিসকিনকে দেয়। তুমি কিন্তু আজকে প্রকাশ করছো না, তোমার হয়তো পোশাকটা ভালো, বাট যে ঋণগ্রস্ত সে কিন্তু জাকাত দিতে পারে। যে নিজেকে মিসকিন মনে করছে আসলে তার নাই কিছু। সত্যি কথা বলতে কি জানেন, কারো কারো বংশ পরিচয় অনেক বড়,
0: জি
1: কারো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না আসলে সে নিচে তাকাতে পারছে না, সে নিচে আসলে হাত পাততে পারছে না, এটা আমি জানি। হাত পাতা তো লজ্জার ব্যাপার, কিন্তু আমি বলেছি একবারের জন্য লজ্জা করো, একবারের জন্য লজ্জা কে ত্যাগ করে তুমি চাও, তোমাকে করতে হবে। তো তুমি একবারের জন্য নাও এবং তুমি গড়ে তোলো। কি করো তুমি, ইংলিশের যদি কিচ্ছু না পারো তাহলে লেভেল 0 থেকে শুরু করো। আচ্ছা, তুমি আসতে পারছো না, শুধু শুক্রবার আসলেও চলবে এটিএম সে যা ঢাকার মালিবাগে, তো মনে করছে না আমি শুক্রবারও আমি পারছি না, আমার দূরে বাসা, দূরে বা বাড়ি অনেক দূরে যেখানে আমার পক্ষে আসা সম্ভব না। আমি কিন্তু এখানে একটা ব্যবস্থা করেছি, হোস্টেলের ব্যবস্থা করেছি, আমি লস দিয়ে হলো আসলে এখানে আসলে কোনো প্রফিটের জন্য আমি করিনি। অনেক মানুষ আসতে চায় দূরের থেকে, রংপুর, দিনাজপুর, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, সিলেট, চট্টগ্রাম, সারা দেশ থেকে আসে। স্যার আমি একটু সরাসরি এটিএম সে থেকেই করতে চাই, তার জন্য আমি কি করেছি, বাইরে থেকে কোনো লোক নি না, শুধুমাত্র এটিএম সে যারা পড়ছে তাদেরকেই রাখি, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, তিন বেলা সুষম খাদ্যের ব্যবস্থা করেছে, ভালো একটা বাবুর্চের ব্যবস্থা করেছে, মোটামুটি একটা মেইন রোডে থাকার ব্যবস্থা করেছে। কেন করেছি, যাতে সে প্রতিদিন ক্লাস করতে পারে, যারা করতে পারছে না তারা অনলাইনে করবে, ঘরে বসেই করবে। এক আমি আপনি আরো অবাক হবেন, পুরো পরিবারে একটা মাত্র, একটা ভদ্র মহিলা আসছে গত কালকে, তাদের পুরো পরিবারে একটা মাত্র স্মার্টফোন আছে এবং সেটা তার হাজবেন্ডের কাছে।
0: আচ্ছা,
1: অর্থাৎ তার ভাই বোন আছে, তার দেবর আছে, তার ননদ আছে, সব মিলে, শাশুড়ি সবার মিলে একটা মাত্র মোবাইল আছে, যেটা হচ্ছে স্মার্টফোন, মানে টাচ ফোন বলে তারা, আর সবগুলোই হচ্ছে বাটন ফোন। তো আমি বললাম যে, আমাকে বলছে স্যার আমি তো আমার বাচ্চা কাচ্চা আছে, বাড়িও দূরে, আমি সবটা দেখা করেছি, কিন্তু আমার পক্ষে তো আসলে প্রতিদিন আসা সম্ভব না, এটি হচ্ছে আর এখানে থাকাও সম্ভব না, আপনার থাকতে হবে না, তখন তো সেই যুগ নাই, আপনি অনলাইনেই করেন। এবং এই যে আপনার হাজবেন্ড যে আসে তখন বলছে স্যার আমার হাজবেন্ড তো ব্যস্ত থাকে, তার কাছে মোবাইল থাকে, কি করবো? এবং উনি কখন আসেন? বলছে উনি তো রাত্রে আসেন। আমি রাতে কখন? সাতটায় পারবে? সাতটায় পারবে না, নয়টায় তো করতে পারেন, রাত নটায়, নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই সময়টা ওনাকে বলেন সপ্তাহে তিন দিন দিতে, তিন দিন আপনাকে দিবে, দেড় ঘন্টার জন্য আপনাকে ফোনটা দিবে, আপনি ক্লাসটা করে আবার ওনাকে দিয়ে দেন। ও স্যার এটুকু ম্যানেজ করতে পারবো,
0: আপনারা নিশ্চয়ই জানেন যে স্যার কিন্তু আসলে অসাধারণ বেশ কিছু ব্যাপার কিন্তু আসলে তিনি দিয়ে রেখেছেন। যেমন স্যার বলছিলেন যে থাকা খাওয়ার ব্যবস্থা যারা আসলে এখানে এসে করতে চান এবং সেটা খুবই সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন, এবং দ্বিতীয়ত তার অনলাইন অফলাইন আসলে সব দিকে আপনার যদি ইচ্ছা থাকে, যতটুকু স্যারের সঙ্গে আমি আসলে শো করতে যে বুঝেছি সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে আপনার জন্য অনেকগুলো পথ আসলে খুলে রেখেছেন স্যার, সো বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়ন করা, তো সেটা আশা করি অবশ্যই আপনি করবেন। স্যার নম্বরও দিচ্ছেন এবং আমাদের কাছে আপনি প্রশ্নও করছেন, তো স্যার সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমার মনে হচ্ছিল যে না মাঝখানে একটু বলা দরকার আমার সকল দর্শক শ্রোতাদের,
1: আসলে সাধ্য তো
0: সে করতে চান এবং সেটা খুবই সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন, এবং দ্বিতীয়ত তার অনলাইন অফলাইন আসলে সব দিকে আপনার যদি ইচ্ছা থাকে, যতটুকু স্যারের সঙ্গে আমি আসলে শো করতে যে বুঝেছি সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে আপনার জন্য অনেকগুলো পথ আসলে খুলে রেখেছেন স্যার, সো বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়ন করা, তো সেটা আশা করি অবশ্যই আপনি করবেন। স্যার নম্বরও দিচ্ছেন এবং আমাদের কাছে আপনি প্রশ্নও করছেন, তো স্যার সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমার মনে হচ্ছিল যে না মাঝখানে একটু বলা দরকার আমার সকল দর্শক শ্রোতাদের,
1: আসলে সাধ্য তো সবার থাকবে না, বা যতটুকু সাধ্য আছে তাই দিয়ে বাকি জীবনটা

0: আসতেন আইএলএস করতে।
1: জি,
0: তো আমার সাথে একসাথে অনেকের লোক থাকে, অনেকে হাসাহাসি করছে, মানে একটু উসকে হাসছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই মানে এই বয়সে আইএলটিএস করবে। উনি ভদ্রলোক বলছে, স্যার আমার বয়স 62, ওনার বাবা নাকি বেঁচে গেছে 98 বছর পর্যন্ত, 98। স্যার আমি যদি 98 ধরি তাহলে আমার এখনো কিন্তু 30 বছরের বেশি সময় আছে।
1: আচ্ছা,
0: তো আমার এখনো 34 বছর সময় আছে, বা এরকম উনি বললেন যে আরো অনেক সময় আছে। বললাম যে তাও না, যদি আমি আর 10 বছর বেঁচে থাকি, তো বাকি 10 বছর আমি আর একটু সুন্দর থাকবো না কেন? ভদ্রলোক আমাকে, উনি নিজেই আমাকে যুক্তি দিচ্ছেন, উনি রিটায়ার্ড একজন উনি একজন ইঞ্জিনিয়ার রিটায়ার্ড, উনি বলছেন যে বাকি জীবনটা আর একটু সুন্দর কাটাতে যাই। তো বলছে যে আমি বাসায় করি, নামাজ পালন করি, মসজিদে থাকি, তাসবিহ তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি, বাকি সময়টা কি করব? তখন দেখলাম যে আমি কিছু করি তাহলে আমার কি হবে। একটা হাদিসের কথা উনি বললেন, জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি উত্তম যে নিজে নিজের পরিবারের রোজগারের ব্যবস্থা করে, নিজের পরিবারের জন্য যথেষ্ট যথেষ্ট উপার্জন করে, এবং আরো 10টা পরিবার, এই 10টা বলতে 10টা বোঝাচ্ছে না, এই 10টা মানে অনেক, আরো অনেক, আরো অনেকগুলো পরিবারের রিজিকের ব্যবস্থা করে। তো তার মানে কি হলো, নিজে করলাম এবং আরো অনেকগুলো পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা। এই কথা যখন আমাকে বলছেন উনি, আমি যে হাদিসটা জানি, তো উনি বলছেন যে স্যার এই জন্য আমি আসলাম যে আমি কিছু করতে চাই, আমি একজন উদ্যোক্তা হতে চাই, বাকি জীবনটা পর্যন্ত আমি চাই যে কিছু কিছু মানুষের উপকার করতে। হ্যাঁ, তো উনি আমাকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে আমি যেহেতু এখানে ইংলিশ শেখাচ্ছি, আইএলটিএস করাচ্ছি, এবং এর সঙ্গে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করাচ্ছি, এবং বিদেশি ভিসা প্রসেসিং করাচ্ছি, বলছি স্যার এটা তো আসলে অনেকেই আসলে সততা রাখতে পারে না, টাকার কাছে অনেকে হার মানে, কিন্তু আপনি যে সততা দিয়ে 23 বছর ধরে রাখছেন, এটা তো কঠিন ব্যাপার, এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার আমাদের দেশে অনেকের ক্ষেত্রে, আমরা চাইলেই হয় এটা, এটা চাইলেই এটা বাস্তব করা সম্ভব। বলছে আমি সেটাই করতে চাই, এবং আমিও আপনার মতো একজন একজন ক্যারিয়ার নিয়ে এবং একজন ক্যারিয়ার স্পেশালিস্ট হতে চাই, এছাড়া চাই যে আমার এলাকার, ওনার এলাকার উনি চাই যে একটু উন্নয়ন করতে। এবং বাকি জীবন উনি যেটা বললেন তাতে দেখলাম যে উনি যে এটাও করেন, আমরা অনেক সময় মনে করি কি জানেন, শুধু নামাজ পড়াটা ইবাদত, জিকির করাটা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, কিন্তু আমরা অনেকেই জানি না একটা বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা। আমরা অনেকেই জানি না একটা খুব পছন্দের, আল্লাহ রাসূলের পছন্দের ইবাদত, যারা জানাতে যাবে তাদের একটা গুণের মধ্যে, তিনটা বিশেষ গুণের মধ্যে একটা গুণ হচ্ছে একটা রোগীকে দেখা, রোগী দেখতে যাওয়া। এই এই ক্ষেত্রে আমরা জানি না রোগী দেখতে যাওয়াটা একটা ইবাদত,
1: জি,
0: তা আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি শুধুমাত্র নামাজটাই ইবাদত, রোজা ইবাদত, জিকির করলে ইবাদত হয়, এগুলো যে ইবাদত এটা আমরা কোনোই জানি না। আপনি জানেন অবাক হয়ে যাবেন, একজনকে আপনি হালাল রিজিকের জন্য তাকে আপনি ইংলিশ শেখাচ্ছেন, সে যাতে হালাল ইনকাম করতে পারে, এই যে আপনার ইচ্ছা। হ্যাঁ, মানে ইন্নামান আমানি বিন নিয়াত, সহি বুখারীর প্রথম হাদিস, এটা সহি বুখারীর প্রথম হাদিস, ইন্নামান আমানি বিন নিয়াত। এখন প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপরে। তো যদি শুধু ইংলিশ শেখানো, এমনকি ভিসা প্রসেসিং এর জন্য যদি আপনি সঠিক তথ্যগুলো দেন, এটা সবের কাজ, এটা ইবাদত। অর্থাৎ আপনি তাকে জানালেন সঠিক তথ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে সে এটা থেকে হালাল ইনকাম করবে এবং সেই হালাল টাকা তার পরিবারে খরচ করবে, এই যে তার চিন্তা, এটা ইবাদত। তাকে করে দিচ্ছেন, এটা ইবাদত। তো উনি বললেন যে এটা আমি করতে চাই। আমি এই জন্য বলবো প্রত্যেকের, প্রত্যেকে যে চাইলে আজকের থেকে তার বেকারত্ব এখানে শেষ হয়ে যাবে, এখানে। ছোট্ট একটা কথা বলি, একটা লোক আমার কাছে, অনেকে তো আসছেন, তার মধ্যে একটা লোকের কথা বলছি, তিনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছিলেন, অনেকদিন চেষ্টা করছেন, কিন্তু একটা প্রতিষ্ঠানের কাছে তারা যেখানে ওয়ার্ক পারমিট করা হয় করেছেন, উনি দুঃখজনক হলো সত্য, ভদ্রলোকের একটা বিশেষ রোগ আছে, যে রোগ থাকলে ইউরোপে যাওয়া যায় না, আমেরিকায় যাওয়া যায় না, কানাডা যাওয়া যায় না, অস্ট্রেলিয়া যাওয়া যায় না, অথচ সেই রোগ থাকার পরেও উনি বলেছেন তারপরে তো ভিসা প্রসেস করছিল এবং সেটা অ্যাক্টিভ অবস্থায় ছিল। এটা কি জানেন, এইচবিএস পজিটিভ, হেপাটাইটিস বি, এটা আপনার পজিটিভ আছে, এই ভাইরাসটা, বি ভাইরাসটা পজিটিভ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, এটা যদি পজিটিভ থাকে, হ্যাঁ, এবং অ্যাক্টিভ থাকে, তাহলে যাওয়া যায় না। উনার অ্যাক্টিভ পজিটিভ মানে অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় আছে ভাইরাসটা, এইটা রিপোর্ট পাওয়ার পরেও তার প্রসেস করেছে এবং এটার জন্য হয়নি। প্রসেস করেছে কেন বলুন তো, ওরা প্রসেস করলেই কিছু টাকা রেখে দেয়।

0: আচ্ছা,
1: ওদের টার্গেটটাই হলো প্রসেস করবে, ছলে বলে কৌশল কিছু টাকা রেখে দেবে। হ্যাঁ, তো একটা প্রসেস করতে কিছু খরচ হয় আমরা জানি, কিন্তু তারপরও যদি ধরে নিলাম সে জানতো না, ধরে নিলাম তার কিছু জানতো না, প্রসেস করার পর ভিসা হলো না, পারফর্মিটি করেছে, তাহলে আপনি কেন ওর থেকে 4 লাখ টাকা কেটে রাখবেন, 4 লক্ষ টাকা কেটে রাখবেন? আমি বলতে বলছি স্যার, ভিসা না হলে ওরা 4 লাখ, কারোর কাছে 4.5 লাখ, দিয়েছে হচ্ছে 18 লাখ, ফেরত দিয়েছে হচ্ছে 6 লাখ, এরকম ঘটনা ঘটছে। বলছে আর বাকিটা খরচ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমার একটা ছাত্র এখানে আসছে, ও স্যার আমি ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য, ক্যানাডাতে আমি স্টুডেন্ট ভিসার জন্য আমি যাবো। তো আমি দেখলাম যে ওর যে রেজাল্ট, ও ইন্টার পাস করেছে ঠিকই, কিন্তু রেজাল্টটা হচ্ছে 2.something, 2.5 এর নিচে। তখন তোমার তো এটাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা কি বলেন স্যার, আমি যতগুলো প্রতিষ্ঠানে গেলাম সবাই বলছে হবে, একজন বলছে একটু সম্ভাবনা কম আছে, তবে তুমি চেষ্টা করতে পারবো। চেষ্টা কোথায়, তো অ্যাপ্লাই তো করতে পারবো না, অ্যাপ্লাই তো হয় না, হয়ই তো না। অথচ সব জায়গায় বলছে হবে হবে হবে, টাকা দাও হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয়, মানে আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এদেশে জন্ম নিয়েছি আমরা ঠিকই, তো রবীন্দ্রনাথের কথাটা মনে হয়, 7 কোটি বাঙালির হে বঙ্গজননী। তাই বলবো যে এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি, একটু সচেতন হলে সে অ্যাপ্লাই করতোই না। আমার কাছে তখন আমি যখন বললাম যে হবে না, সে কি করেছে, আশেপাশে ঘোরাঘুরি করেছে, যেখানে গেছে হবে এরকম একজন গ্যারান্টি দিয়েছে, তার কাছে 17 লক্ষ টাকা দিয়েছে, 17 লক্ষ টাকা। তারপরে সেই টাকাটা তারা যখন করেছে, দেখেছে কি ব্যাপার, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, তো ওয়ার্ক পারমিটে 6 মাস 8 মাস যেতে পারে, কিন্তু আপনি জানেন ক্যানাডাতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, সে ওয়ার্ক পারমিট ধরে কাজ করছে। অস্ট্রেলিয়া তো ওয়ার্ক পারমিট হয় না, এটা দেখলে বোঝা যায় ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, খুবই রেয়ার, ও সেটা দিয়ে করছে উদাহরণের একটা মানে ফাঁদ। তারপরে বলো, দেখেন আপনার জন্য আমরা চেষ্টা করেছি, এতগুলো কাজ কাগজ পেয়েছি, আমাদের কাগজগুলো সবই দেখলাম যে ফেক, একটাও ঠিক না, ওর মধ্যে স্পেলিংই অত ভুল আছে, সেন্টেন্সই হয়নি, বাক্যই হয়নি, ইংলিশই হয়নি, তেমন কোনো একটা ইসের থেকে, মানে এই ধরনের কাজ স্টেট ডিপার্টমেন্ট থেকে হতেই পারে না, হতেই পারে না। তো তখন বললো স্যার এটা তো আমি বুঝিনি, ওরা তো আমার কাছ থেকে 17 লাখ থেকে মাত্র 5 লাখ ফেরত দিবে, বাকি নাকি 11 লাখ খরচ হয়ে গেছে। আমি এই জন্য বললাম, জীবনে আমি তো একটা কাজ করছি, এই যে মানুষগুলোর কাজটা করছি এটা কিন্তু অনেক বড় কাজ, এই জন্য যেভাবেই হোক একবার জোরে সে আমার সাথে দেখা করে, খুব বেশি কষ্ট না। আমি আমার সহকর্মী একজন নম্বর দিচ্ছি, আমার নাম্বার তো দিলামই, তবে আপনারা যারা আমাকে খুঁজতে চান, এটিএম স্যার নামে আমাকে পাবেন, এটিএমস নামে পাবেন, এটিএম মাহমুদ নামে পাবেন, এছাড়া ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার, এটিএম স্যারের সাথে একটা আয়ের যুক্ত আছে, ভিসা আছে, সেটা আমার সাথে যুক্ত, অনেকভাবে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমার ব্যক্তিগত নাম্বার দেওয়ার পরে আমি আর একটা নাম্বার দিচ্ছি, আমার কলিগের নাম্বার, প্রথমটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর জীবনে কিছু করতে চান এই নাম্বারে একটা কল করুন, একবার দেখা করুন, 01-712-80-81-93, আবার বলছি 01-712-80-81-93, আর আমার একজন কলিগের নাম্বার দিচ্ছি 01-321-18-11-27, আবার বলছি 01-321-18-11-27, এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ।
2: স্যার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, তো আমরা একটু অল্প করে উত্তরগুলো জেনে নেব, অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি এতটুকু কনফার্ম যে আজকে তো আমরা এটা শেষ করতে পারবোই না, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব। মারুফ আহমেদ লিখেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর দেশের বাইরে যেতে চাইলে আইটিএস এ কত পয়েন্ট লাগবে স্যার, এবং আমি আমি কি কোন দেশের নাগরিক হতে পারবো কিনা?
1: মারুফ শুভকামনা, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তুমি প্রশ্ন করতে পেরেছো, ভালো একটা প্রশ্ন, যে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বিএসসি, কিন্তু কত সিজিপিএ পেয়েছে সেটা বলেনি, তারপর একটা অনুমান করছে যে হয়তো তার যাওয়ার মতো যোগ্যতা আছে। তবে একটা কথা বলতে হয়, আইএলটিএসে কত পয়েন্ট লাগবে, অত্যন্ত দুঃখজনকভাবে আমি জানাচ্ছি যে অনেকে আমরা তথ্য জানি না বলে আমরা ভাবছি যে আইএলটিএস ছাড়া যাওয়াই যাচ্ছে না, এটা কিন্তু আমরা অনেকেই ভাবছি। সত্যি কথা বলতে আইল ছাড়াও যাওয়া যাচ্ছে, যেমন একটু এই মুহূর্তে একটু গুড নিউজ দিচ্ছি। এই মুহূর্তে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে যাওয়া যাচ্ছে IELTS ছাড়াই। ওখানে একটা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে, যাওয়া যাচ্ছে ইএপি প্রোগ্রামে, এবং ওখানে যে IELTSটা অবশ্য দিতে হচ্ছে, তবে এখানে করাই দিচ্ছি, ভিসা হয়ে যাচ্ছে এবং ওখানে কিন্তু ইনকাম করা যাচ্ছে। অর্থাৎ এমনকি ইউরোপের চাইতে অনেক অনেক ইউরোপীয় দেশের চাইতে অনেক ভালো ইনকাম করা যাচ্ছে সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে ভালো ইনকাম। আপনি অবাক হবেন, অনার্সে যারা মানে অনার্স পাস, যারা অনার্স পাস মোটামুটি রেজাল্ট, IELTS ছাড়া যেতে পারছে, ইঞ্জিনিয়ারও যেতে পারছে, সে তো ইঞ্জিনিয়ার বারোপের মতো যারা ইঞ্জিনিয়ার তারা যেতে পারছে, এবং যে কোনো সাবজেক্ট অনার্স মোটামুটি দুই তিনটা বা কয়েকটা সাবজেক্ট ছাড়া অধিকাংশ সাবজেক্ট অনার্স করলেই মোটামুটি রেজাল্ট হলেই তারা যেতে পারছে এখন IELTS ছাড়াই সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে IELTS ছাড়াই মাল্টাতে, হ্যাঁ IELTS ছাড়াই ইউরোপের একটা সেঞ্জনভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ IELTS দিলে সদু সহজ হয়ে যায়, কিন্তু ছাড়াও তো যাওয়া যাচ্ছে, তোর কি জানে না। একটা গুড নিউজ দিচ্ছি, দক্ষিণ কোরিয়াতে অনেক ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটি দেখবেন যে এক থেকে দুই দিন ক্লাস মাস্টার্স, আপনি দেখবেন যে অনেক জায়গায় শুধু একদিন ক্লাস, একদিন ক্লাস, আর ছয় দিন সে কাজ করার সুযোগ পাচ্ছে, ছয় দিন। তো অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে যেও যে ওয়ার্ক পারমিটের মতো কাজ করে দেয় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর অনেকে বলে স্যার আমার তো বাসার বা বাড়ির অবস্থা তেমন ধরো না, কোনো মতো একবারে যাওয়ার মতো টাকা দিতে পারবে, এসে বেশি দেওয়ার মতো ক্ষমতা নেই, এরপর আমাকে টাকা ইনকাম করে চলতে হবে এবং বাড়িতেও কিছু কিছু পাঠাতে হবে। তখন তাদেরকে আমি দুইটা দেশের নাম বলি, ইউরোপের সাইপ্রাসের কথা বলি যেখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসাতে গেলেও অনেক দেশে, অনেক দেশে আছে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশ কিন্তু সেখানে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় মাসে, বৈধভাবে 80 ঘন্টা পারমিট করতে পাওয়া যায়, কিন্তু বলছে তো 80 ঘন্টায় তো হবে না, 80 ঘন্টার কাজ করেছে ভালো হয়তো পেলেও 80 ঘন্টা দিয়ে আসলে বাড়িতে সাপোর্ট দেওয়া যায় না, নিজেরও সম্পূর্ণ হয় না। বাট যদি আমি যদি বলি সাইপ্রাসে সাউথ কোরিয়াতে, সাইপ্রাসে তো আনলিমিটেড ওয়ার্ক, যত ইচ্ছা কাজ করতে পারছে, আবার ঠিক সাউথ কোরিয়াতে অনেক কাজ করতে পারছে। সুতরাং এখানে গেলে বাবা যদি একবার টাকা দেয়, পরিবার থেকে যদি একবার টাকা দেয়, আর দেওয়া লাগছে না, এমনকি তারা ইনশাল্লাহ কিছুদিন পরে টাকা পাঠাবে বাড়িতে, স্টুডেন্ট ভিসাতেই টাকা তো লাগবে না, আর টাকা পাঠাবে ইনশাল্লাহ। যখন তারা তাদের লেখাপড়া শেষ করবে তখন তারা ইনশাল্লাহ পিয়ারও পাবে, পার্মানেন্ট হবে, তখন তো শুধু কাজ আর কাজ। কিন্তু ইদানিং আমাকে দেখি, আমাকে বলো স্যার আমি স্টুডেন্ট ভিসাতে চাই, আমি ইংলিশ শিখতে চাই, আমি একটু ওয়ার্ক পারমিট পাঠাই দেবো। হ্যাঁ সেখানেও হচ্ছে, আপনি জানেন বেশ কিছু ইউরোপীয় দেশে, বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই হচ্ছে। দেখেন মাত্র 5 পেলে ভিসা হয়েছে সাইপ্রাসে, ইউরোপে সাইপ্রাস IELTS 5 পেয়েছে, 12-13 বছর কত লাগবে, 5.5 পেয়েছে ভিসা হয়ে গেছে, 5 পেয়েছে ভিসা হয়ে গেছে। এবার একটি গুড নিউজ দিচ্ছে, ATM যা সততার সাথে পরিচালিত, সততার চাদর মনে হয় এই বছর, গত বছর থেকে এখন পর্যন্ত একটা ভিসাও সাইপ্রাসে রিজেক্ট হয়নি, এটি হচ্ছে শতভাগ ভিসা হয়েছে সাইপ্রাসে, একটা রিজেক্ট হলে বলতাম যে একটা রিজেক্ট হয়েছে।
2: অভিনন্দন স্যার,
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে, হচ্ছে তো এগুলা। এবং আপনি আরো বলবেন ইউরোপের বেশ কিছু দেশে এখন ঢাকা থেকে হচ্ছে, বেশ কিছু দেশ আমি তো বলি, দেখেন হাঙ্গেরি, হ্যাঁ আমাদের কিন্তু এখানে এম্বাসি নাই, কিন্তু এখানে হচ্ছে, এখানেই ভিসা হচ্ছে, যাওয়া লাগবে না অন্য কোথাও, অন্য দেশে যেতে হবে না। এবং ইউরোপের বেশ কিছু কাজ ঢাকা থেকে যেহেতু হচ্ছে, সুতরাং এই তথ্যগুলো আর কি জান নাই, চলে গেছে ইন্ডিয়াতে, তারা অ্যাপ্লাই করছে ইন্ডিয়াতে, চলে গেছে, খরচ করে গেছে, অনেক টাকা খরচ হয়েছে, স্বাভাবিক যেহেতু অবস্থা না, তার মানে আমি যদি দেখা করতেন তাহলে লাগতো না এই খরচ। আচ্ছা দেখেন, অনেকে এই তথ্যও জানে না যে কতটুকু এয়ার গ্যাপ হলে যাওয়া যায়, কতটুকু যাওয়া যায় না, এখানে মাস্টার্স করছে, একটার পর একটা মাস্টার্স করছে, দুইটা মাস্টার্স করে, একজন বলছে স্যার এত যোগ্যতা পরে যাওয়া যাবে না, আমি বললাম কেন আপনি এই মাস্টার্স গুলো করেছেন, মাস্টার্স তো দেখালেই যাবে না, দেখালেই তো ভিসা হবে না। ওরা তো বলছে আপনি তো একটা মাস্টার্স করেছেন না, দুইটা মাস্টার্স করেছেন, তার আবার কেন যেতে হবে। তখন তারা সন্দেহ করে, তারা বলে যে এটাতে স্টুবিলিটি বা এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই, ও খুব কষ্ট মানে বলে কেন করেছে, ফর নাথিং, ওয়েস্টিং ইওর টাইম। আমি যেন বলবো যে খুব গুরুত্বপূর্ণ, আজকের এই প্রোগ্রামটা যদি শেয়ার করে দেয়, আমি ঢাকা এফএম কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, আপনি জানেন এটা জীবন করবে ইনশাল্লাহ,
2: ইনশাল্লাহ।
1: অনেকে এই তথ্যটা বলে দিচ্ছে এবার মানে মোটা দাগে, যেহেতু প্রোগ্রামের একদম শেষের দিকে আমরা যার স্কোর আছে আজ সে যেতে পারছে ইনশাল্লাহ, যার একাডেমিক যোগ্যতা আছে সে যেতে পারছে ইনশাল্লাহ, যার যোগ্যতা নাই সেও যেতে পারছে ইনশাল্লাহ, তারপরে যদি কেউ ইন্টারমিডিয়েট পাস হয় সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, আমেরিকা কানাডা যেতে পারছে, অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে, অন্যান্য দেশে যাওয়ার সুযোগ আছে, সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ আছে, কিন্তু এখন আপনি বলতে পারবেন যার লেখাপড়ার তেমন নাই, ম্যাট্রিক পাস করেনি, স্কুলে তেমন যায়নি, সে কি যেত, সেও ইউরোপে বৈধভাবে যাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। এই কথা তো অনেকে জানেই না, ইউরোপে যাওয়া যাচ্ছে বৈধভাবে তাও এবং ওয়ার্ক পারমিট নিয়ে, তাহলে একজন স্টুডেন্ট হিসেবে যেতে পারছে, আবার কেউ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারছে, আবার কেউ পুরো পরিবার নিয়ে যেতে পারছে একজন যোগ্যতা নিয়ে, আর এটাও নাই কিচ্ছু নাই, শুধু ইংলিশ করেছে, লেভেল ওয়ান টু করেছে, আইএলটিএস করেছে, এটিএমস থেকে 7 পেয়েছে, তাকে আমি চাকরি দিচ্ছি ইনশাল্লাহ। এবং বললাম যে একটা প্রতিষ্ঠান চুক্তি হয়েছে, সেখানে চাকরি দেওয়ার সুযোগে আছে, আইএলটিএস 7 পেলেই, সেখানে একাডেমি লেখাপড়া করেনি, একটা সময় সে এখন এই ছিল, তার টাকা পয়সা নাই, এটিএমস থেকে তারা ইংলিশ করেছে, ইংলিশ শেখার পরে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে আজকে সে নিজে ইনকাম করছে, বিদেশ যাওয়ার কথা ছিল, দেশে এখন ভালো, মাত্র বয়স হলে 19 বছর, 19 বছরে যখন একজনের মানুষের 1 লাখের উপর ইনকাম হয় তখন বাপ মা বলছে থাক বাবা, এটিএমস থেকে যখন এইটুকু করেছ, ডিজিটাল মার্কেটিং করেছ, ইনকামও করছ, তার বিদেশ যাওয়ার দরকার নেই। আসলে কিন্তু সে বিদেশ যাওয়ার জন্যই কিন্তু এটিএমস আসছিল, কিন্তু তার প্ল্যানটা পুরোটা চেঞ্জ করে ফেলেছে।
2: কিভাবে চলে যায় আমার মনে হয় যে যারা যারা অবশ্যই এই ক্যারিয়ার নিয়ে ইংলিশ নিয়ে ভাবছেন, নিজের ক্যারিয়ার গুলো নিয়ে ভাবছেন, অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু দেখা করতে পারেন, আপনি বিস্তারিত তথ্য কিন্তু তার কাছ থেকে একেবারে সহজ ভাবে আপনি পেয়ে যাবেন। তো তিনি আসলে লাইভে এত সুন্দর করে বুঝাচ্ছেন, সামনাসামনি এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি আসলে কতটা ইজি হবেন। তো স্যার আমরা একেবারে যেতে যেতে জাস্ট 1 মিনিটের মধ্যে যদি আপনি একটু শেষ করতেন, আমরা আসলে একেবারে এই সময় শেষ আমাদের।
1: শেষে বলবো যদি কেউ মুসলিম হয়ে থাকে, ফজর নামাজ প্রতিদিন শুরু করতে 5 ওয়াক্ত নামাজ যেন 4 না হয়। মনে রাখবেন দুনিয়ার সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আগে। এই যে রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা জমিনে হয় না আসমানে হয়, এই জন্য নামাজকে বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি ছাড়া আপনি বড় হবেন এটা অসম্ভব, চিন্তা করাই যায় না। আর প্রত্যেক ফরজ সালাতের পর যে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে যাবেই, যাচ্ছে না এই জন্য যে মরে নাই তাই। আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো যে ধর্মেরই হোক না কেন, সে যদি দিনটা শুরু করে, দিন শুরু হওয়ার আগে, দিন যেন তোমার আগে উঠতে না পারে, আপনার আগে উঠতে না পারে। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি, আগামী 1 ঘন্টা আমার ব্যক্তিগত নাম্বারে কথা বলা যাবে, এখানে হোয়াটসঅ্যাপে করা আছে, এছাড়া আমার একটা চ্যানেল আছে, নতুন একটা চ্যানেল করেছে আরো একটা, এটিএম স্যার আইএলটিএস এন্ড ভিসা, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর সব তথ্য দেওয়া আছে। আর আমার আরেকটা পেজও আছে এটিএম স্যার আইএলটিএস এন্ড ভিসা, এবং ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93, এটিএম স্যার লিখে সেভ করে রাখুন, মানুষ গড়ার কারিগর 01712 80 81 93, যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাজাকাল্লাহ খয়ের,
2: অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি। সিফাত, আপনি শুনছিলেন দেখছিলেন ঢাকা এফএম 90.4, অবশ্যই সঙ্গে থাকবেন ঢাকা এফএম 90.4 এর, আজকে একেবারেই সময় শেষ, তো এই জন্য বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে, আজকের জন্য বিদায়।
0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস, তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো,
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM
3: ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
4: Station.

0: আমাকে বলে আমি নাকি নোংরা কাপড় পরি, এই যে আমি কাপড়টা পরে আছি এটা কি নোংরা কাপড় বলে? আমি ইসলামিক দেশের মধ্যে পড়ে না, আমি কি ল্যাংটা হয়ে বসে আছে এখানে? এটা সে বলতেছে, এটা নাকি আমি নাকি ঠিক মতো চলি না। উড়িমিন ঠিক মতো চলি না, তোমার গার্লফ্রেন্ড তুমি সুইমিং পুলে গিয়ে সাঁতার করো ল্যাংটা হয়ে, হোটেলের মধ্যে গিয়ে সাও, ওটা তোমার ধর্মে বলে না কিছু, বউকে ডিভোর্স করেছে দেখলে আমার গুনাহ হবে। আর তুমি তো তাকে শুইতেছো ঠিক মতো, তিন চারটা মেয়ের সাথে শুইতেছো, তখন তোমার গুনাহ হয় না? আমাদের দেশের মধ্যে একটা বিচার হওয়া উচিত এই সমস্ত লোকদের, বুঝতে পারছেন? ওরা সংসারগুলো ধ্বংস করে ফেলতেছে, এটাই আমার বেসিক। আমি এই জন্য এখানে আসছি, আমি চাই আমার কথাগুলো সবাই, আমি আমি জানি এটা কোনো কিছু হবে না, বাট এটা আমার আমার বুকের কষ্ট। এগুলো আমার এত বছরের সংসার একটা মেয়ের জন্য, একটা প্রস্টিটিউটের মেয়ের জন্য আমার হাজবেন্ড ছাড়লো, দ্যাটস অল আই ওয়ান্ট টু টক অ্যাবাউট। এটার আমি বিচার চাচ্ছি, আমি চাচ্ছি সবাই জানুক, যারা আমাদের মতো মেয়েরা অনেক কষ্টের মধ্যে আছে, সংসারটা খুব সুন্দর করে গুছায় রাখার চেষ্টা করে, বুঝছেন? আমাদের মেয়েদের মধ্যে কোনো লোভ নাই। আমার জামাই যখন পয়সা ছিল না, একটা বার্গার আমরা দুজন ভাগ করে খাইছি। আজকে আমার জামাই পয়সা হওয়াতে আমাকে সুন্দর ছায় সাইডে ফেলে সে এখন একটা ইয়াং মেয়ে নেই, ওই মেয়েকে সব দিচ্ছে সে।
1: ভালোবাসার বাংলাদেশ,
2: নতুন আরেকটা দিন, নতুন না দিন না অ্যাকচুয়ালি নতুন আরেকটা রাত, এবং বৃহস্পতিবার রাত মানে কিন্তু ভালোবাসার বাংলাদেশ। পিঙ্কি চলে এলাম আবারও ঢাকা এফএম 90.4 এ আপনাদের সাথে নতুন একটি গল্প নিয়ে। সাথে তো গুরু প্রতিবারের মতো আছি এবং তার সাথে নতুন আরেকজন গেস্ট। কি অবস্থা সবার, কেমন আছেন, কি করছেন, সবকিছু জানাতে পারেন কমেন্টে। কিন্তু তার চেয়ে বেশি বলবো যে যারা যারা এই শোতে এসে আপনাদের গল্প বলতে চান সেগুলো জানাতে পারেন। যেটা করতে হবে 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে কিন্তু আমাকে জানাতে পারেন যে আপনারা আমাদের শোতে এসে আপনাদের গল্প, ভালোবাসার গল্প, জীবনের গল্প, যে গল্প থাকুক না কেন, বা ফ্রেন্ডশিপের গল্প, সেটাও কিন্তু আপনারা বলতে পারেন, ঠিক আছে? আর এই মুহূর্তে আমরা লাইভ হয়ে আছি ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেটা আমি প্রতিবারের মতোই বলি, একদম শেয়ার করে একদম ফাটিয়ে দিতে হবে, তাই না গুরু? গুরু বলে সেই কথাটা, গুরু
3: একদমই তাই, শেয়ার বেশি হওয়া উচিত না? অনেক কমেন্টস এরকম আসে তো যে তো জাতীয় পোশাকে পরিণত হয়েছে সাদা শার্ট আর কালো প্যান্ট, একটাই আছে, একটাই আছে। আর স্পেশালি এই রং এখন চলতেছে কাবিলা বলার পর থেকে, এই ডার্ক চকলেট কালার, সাদা শার্ট পরলে এটা একটু আর একটু লাইটনিং দেখায় কারণে পরে আসি। বাট রোগ ধরছে আমার অন্য জায়গাতে, স্পেশালি যারা এখন ক্যামেরায় চোখ রেখেছেন ভালোবাসা বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এ। যদি কোনো সাইকোলজিস্ট থাকেন খুব ভালো, আমাকে একটু একটু যদি আমাকে হেল্প করেন। আমার যত বয়স বাড়তেছে তত ঘন ঘন আমার প্রেমে পড়ার একটা মানে ফিতরাত তৈরি হয়ে গেছে, কাউকে না করতে পারি না। মানে এর চুল সুন্দর তো ওর মুখ সুন্দর, ওর মুখ সুন্দর তো ওর হাঁটা সুন্দর, ওর হাঁটা সুন্দর তো হঠাৎ চুল যখন এলোমেলো হয় এবং দক্ষিণা বাতাস গিয়ে লাগে তখন ওর ঘ্রাণ আরো বেশি সুন্দর। কেমনি আটকায় বলুন তো নিজেকে,
2: আমাদের ভাবি অনেক সুন্দর।
3: ঘরে ফেরার সময় হলো, শুনছো?
2: আছি পিঙ্কি তো আছি, ভাবি চিন্তা করবেন না,
3: ঘরে ফেরার সময় হলো। হ্যাঁ, ইনফ্যাক্ট এইভাবেই হয়তো ঘরে ফেরার জন্য মানুষ তখন প্রস্তুতি নেয়, কিন্তু আজকের তারিখ সে কথা বলতেছে না। প্রতি 40 সেকেন্ডে একটা করে ডিভোর্স হয়ে যাচ্ছে ঢাকা শহরে। সো পরকীয়ার বিষবাষ্প চারিপাশকে এলোমেলো করে দিচ্ছে। সো যাই হোক, আমি হয়তো এই কথাগুলো বলতেছি, আজকের আমরা বরং গেস্টের কাছে যাই, সে তার জীবনের কোন পাক্ষা নিয়ে আসতেছে সেটি জানবার চেষ্টা করি। অনেক শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে।
0: থ্যাংক ইউ।
3: কেমন আছেন?
0: আছি, ভালো আছি, চলছে
3: সবকিছু ঠিকঠাক।
0: হ্যাঁ, সবকিছু ঠিক না, ঠিকঠাক না, বাট করতে চলতে হচ্ছে এই আর কি।
3: আপনাদের মধ্যে কিছু রেয়ার পার্সোনালিটি থাকে যারা আস্তে আস্তে চোখের কোণে পানি চলে আসে, যদি অনেক যত্ন করে কালো ফ্রেমে চশমাটা পরছেন, বাট ঠিক আপনার নৈরিত কোণে যে চোখের পানি সেটার পিছনে রাজনীতির কারণটা কি? অনেক খুশিতে আমাকে দেখে কাঁদতেছেন নাকি ভেতরে কোনো কষ্ট?
0: না তেমন কিছু না, অ্যাকচুয়ালি আমাদের দেশে যে পরকীয়াটা ভরে যাচ্ছে, I think somebody needs to do something. It's getting bad day by day. ওরা আমাদের সংসারগুলোকে 20 বছর 25 বছর বলেন, 30 বছর বলেন, 35 বছর বলেন, সবগুলো সংসারকে ভেঙে দিচ্ছে ওরা। কারণ বাচ্চা যখন হয়ে যায় বাচ্চাদেরকে তখন বাবা মার উচিত বাচ্চাদেরকে বিয়ে দেওয়া, বাচ্চারা যখন বিয়ের উপযুক্ত হয় সেই সময় যখন বাবা মা কোন পরনারীতে আসক্ত হয়ে যায়, ইটস কাইন্ড অফ লুক সো ব্যাড ফর দ্য ফিউচার অফ মাই চিলড্রেন অলসো। এখন বাচ্চাদের তো আমরা একটা কি বলবো, একটা বলার কিছু নাই। এই মেয়েগুলোর পিছনে কিছু করা উচিত। এরা সুগার ড্যাডি, সুগার ড্যাডি যে খুঁজতেছে, একটা বয়স্ক লোক, 65 বছর বয়স হয়ে গেছে, তার আর কি আছে? শারীরিক চাহিদাই তো, ওটার জন্যই, তার পয়সার জন্যই তো। আজকে আমার এত বছরের সংসার, আমার, আমি প্রবাসী, আমি এত বছর, আমি ছোটবেলা থেকে চলে গেছি ইউএসএ তে, আমি ওখানেই থাকি, আমার বাচ্চারা সব ওখানে বর্ন, আমার বিয়েও সব ওখানেই হয়েছে, আমার হাজবেন্ড বাচ্চার বাবা, আমাদের সবকিছু ওখানে। বাট হি ওয়াজ সো ভায়োলেন্ট, মানে সবসময় সে মানুষের বুদ্ধিতে সংসার করতো, মানুষের বুদ্ধিতে সে চলতো। সে হি ওয়াজ আলকাহলিক, হি ওয়াজ হি হ্যাভ আ লট অফ প্রবলেম। বাট আমরা চেষ্টা করতেছিলাম আমার সংসার জীবনটা যেন, আমরা একটা মেয়েরা সার্টেন হাজার হলো, আমরা বাঙালি সবসময় ভিতরে ধরেন বিয়ে ইচ্ছা করলে ভেঙে দেওয়া যায়, ছেলে ছেড়ে চলে যাওয়া যায়, কিন্তু বাচ্চাদের দিকে তাকিয়ে থাকি না, অনেক মেয়েগুলো আমাদের লাইফটাকে নষ্ট করে দেয়, নষ্টই বলবো আমি। এখন দেখেন এত বছর সংসারটা করলাম আমি, আমি আমার হাজবেন্ডকে প্রচন্ডভাবে ভালোবাসি, প্রচন্ডভাবে ভালোবাসি। এভরিবডি নোজ দ্যাট, ইভেন হিজ ফ্রেন্ডস, নেইবার, এভরিবডি সে দ্য সেম থিং, সবাই একটাই কথা বলে যে তুমি ভালোবাসা দেখছি, তোমার মতো দেখি নাই, তোমার হাজবেন্ড তোমাকে এত মারধর করে, এত অ্যাবিউজ করে, তুমি তুমি লোকটাকে ছাড়তে পারো না। এইটাই হয়েছে, দিন দিন আমি ভাবলাম যে হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো ঠিক হয়ে যাবে। আমি 17 সনে ওখানে আমাকে সে মারধর করে প্রচন্ড ভাবে, ডোমেস্টিক ভায়োলেন্স এর মধ্যে চলে যাই আমরা। অ্যাকচুয়ালি প্রায় সে আমাকে মারধর করতো আমেরিকাতে, আর এখানে তো নারীদের রাইট বেশি। তো যখন সে জেলে যেত, আমি কখনো তাকে বলতাম না যে ইট ওয়াজ হিজ ফল্ট, সবসময় আমি তাকে বলতাম যে আমাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো ওকে ছেড়ে দেওয়া হোক। এইভাবে বলে বলে 4-5 বার তাকে আমি জেল থেকে বাসায় নিয়ে আসছি। বাঙালি ভাইরা আরো ছিল, সবাই একটাই কথা বলতো যে ভাইয়া আপনি বউ পিটায়েন না, কারণ আপনার কাগজপত্র নাই, আপনি কাগজপত্র যদি একবার যদি চলে যান ভিতরে, ওরা কিন্তু পাঠিয়ে দিবে আপনাকে। আমি এখনো সিটিজেন হইনি, আমি গ্রিন কার্ড হোল্ডার থ্রু মাই ডটার। তো এত বছর ছিলাম আমি ওখানে, সবাই তাকে একই কথা বলতো, সে মনে করতো যে বউ পেটানো মানে সে একটা বীরত্ব, পুরুষত্ব, ওটা সে মনে করতো সবসময়। আর তার কতগুলো ব্যাড ফ্রেন্ড সার্কেল ছিল, দে ওয়ার সো ব্যাড, দ্য সো ব্যাড, সে ভালো হওয়ার চেষ্টা করলেও তাকে ভালো হতে দিত না, যে পচা বন্ধু বান্ধব বাড়ি টেরে চলে যেত। তো অ্যাকচুয়ালি আমাদের এইভাবে হচ্ছিল। তারপরে লাস্টে যখন সে আমাকে প্রচন্ড ভাবে কাছ থেকে এসে মারধর করলো, আমার ছেলের বয়স তখন 9 বছর, বাসায় এসে মানে এমন ভাবে আমাকে আঘাত করতেছিল, আমি কোন রকমে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না। সে নিজে বলে আমার ছেলেকে, তুমি পুলিশ কল করো, নাইলে তোমার মাকে আমি ছাড়বো না। তো ছেলে করতে চাচ্ছিল না, অনেক প্রেশার দেওয়াতে তারপর ছেলে পুলিশ কল করে, সে 911 চাপ দিছে। তারপরে দেওয়ার পরে তো পুলিশ চলে আসছে, আসার পরে তো বলতেছে যে ও আমি এখন ভ্যাকেশনে যাব, আমার বাচ্চার বাবা বলতেছে। তো পুলিশ জিজ্ঞেস করতেছে আমাকে যে কি হয়েছে, আমার ছেলেকেও জিজ্ঞেস করতেছে, মেয়েকেও জিজ্ঞেস করতেছে, কেউ কিছু বলে নাই, কিন্তু সে বলছে আমি ওকে একটা থাপ্পড় মারছি। তখন পুলিশ বলল যে তাহলে তো তোমাকে যেতে হবে। হ্যাঁ, তখন সে বলে হ্যাঁ, খুব খুশি হয়ে সে চলে গেল। চলে যাওয়ার পরে তারপরে তো ওর ফ্যামিলিতে তাকে জেলে নিয়ে গেছে, ওখান থেকে আমি তাকে ছোটাতে গেলাম। সে বলল যেহেতু তার কাগজ নাই, তাকে মানে ইমিগ্রেশন ইয়ে করে দিচ্ছে, সে বেরোতে পারবে না, তখন তোমাদের লয়ার ধরতে হবে। তখন আমরা লয়ার ধরি, ধরার পরে সামহাও তাকে বের করা হয়। বের করা হওয়ার পরে সে মোটামুটি ভালোই ছিল, ওই তার অভ্যাস, সে রাত করে বাসায় আসবে, দিনের বেলা কাজ করবে না, কোনো কিছু হলে মারধর করবে, মানে সে আমাকে বিন্দু পরিমাণ মাত্র দেখতে পারতেছিল না। আমার বাচ্চাটা হওয়ার পরে তার মাকে বলে যে মাম আমি লুসিকে ছেড়ে দিতে চাচ্ছি, ওকে বাইরে গেলে আমি কোথাও বউর পরিচয় দিতে চাই না, এটা সেটা সে বলতো। তো সবসময় তার টাকা পয়সার সমস্যা ছিল। তো আমি তখন বললাম যে তোমার যেহেতু কাগজ নেই, আমাদের চলতে এখানে কষ্ট হচ্ছে, চলো আমরা দেশে চলে যাই, তোমার দেশের মধ্যে প্রপার্টি আছে, আমরা ওখানে মোটামুটি থাকি। তো সে বলল যে ঠিক আছে আমি যাই না। সে তার ভাইকে, তার মাকে এবং তার বাবাকে প্রচন্ড ভাবে ভয় পায়, সে সংসারে বড় ছিল যদিও, মানে ওরা যেটা বলে, ওর ভাই বেসিক্যালি, ওর ভাই যেটা বলবে সেটাই সে শুনবে, যদি বলে এখানে থাকো এখানে থাকবে, ওর নিজের কোনো ইয়ে নাই, চাহিদা নাই, নিজের কোনো সে নাই, সবসময় সে বউকে পায়ের নিচে রাখবে আর সব ভাই বোনকে ফ্যামিলি তাকে মাথার মধ্যে উঠে রাখবে, এটাই সে মনে করে বীরত্ব, পুরুষত্ব। তো যখন খবর পাঠালাম আমি থাকতে থাকবো, তখন ওরা বাংলাদেশ থেকে খবর আসলো যে না, ওর বোন বলল যে তুমি যদি, আমরা বসে বিচার করে বললাম যে তোমরা যদি বাংলাদেশে গিয়ে প্রতি মাসে 3 লাখ টাকা কামাইতে পারো, একটা নিজে ফ্ল্যাট করতে পারো, তাইলেই তোমরা বাংলাদেশে যাবা, নাইলে তোমরা বাংলাদেশে যেতে পারবে না। তো এটা জানার পরে তখন আমাদের কষ্ট হলো, কারণ আমরা এত টাকা পাবো কোত্থেকে? তো আমাদের যেহেতু কাগজ নেই, আমাদের চলতে ভীষণ কষ্ট হচ্ছিল, কাগজ না থাকলে আপনার কাজকর্ম ভীষণ কষ্ট হয়ে যায়। তো এইভাবে হচ্ছিল আর কি। তারপরে রাগারাগি করার পরে তাকে তো বাংলাদেশে পাঠা দিল 2017-তে। এসে আমরা দুজন দুজনের জন্য কান্নাকাটি করতাম প্রথম বছরটা, আমরা দুজন দুজনকে প্রচন্ড মিস করতাম। তারপর হঠাৎ করে সাডেনলি সে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল মিনস এই যে মেয়েদের আড্ডায় পড়ে গেল, ক্লাবে যায়, ওখানে সেখানে যায়, যে তারপরে
3: বাংলাদেশে,
0: হ্যাঁ, তখন তাকে আমরা ফোনেও পাই না, আর ফোন করলে সে আমাকে গালাগালি করে করে। আমি পরে শুনতে পাই তার বন্ধুরা সে ওখানে হোটেলে গেছে, কোথায় কন্টিনেন্টাল, ওখানে মেয়ে নিয়ে যায় সে, মানে হিজ গট এ গুড লাইফ ইন বাংলাদেশ, হি ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক দেয়ার। সো আমরা, আমার ইয়ে ছিল যে যেহেতু আমার স্বামীকে আমরা অ্যাপ্লাই করে নতুন করে আমি নিয়ে আসবো আমেরিকাতে, আমরা আবার এক গেট টুগেদার হব। যখন সে ওদের সাথে মিশে গেল, সে আর আমেরিকাতে আসতে চায় না, আসতে চায় না, এবং আমাকে থ্রেট দেয় যে তুমি বাংলাদেশে আসবে না, এবং তার ফ্যামিলিও বলে তুমি বাংলাদেশে আসবে না, লুচির হাত বড়, লুচি এটা সেটা করতে পারবে না, চালাতে পারবে না, তুই আমেরিকাতেই রাখ। ওর মা বলতো এটা, আমাকে বাংলাদেশে আসতে দিত না। তো ওদিকে ছেলে যে উল্টাপাল্টা করতেছে, কোনো কেউ বিচারও করতো না, ওদের ভাই বোন কেউ ওর বিচার করতো না, বলতো না যে তুমি এটা কেন করতেছো, বউ বাচ্চার খবর নাও সামথিং, মানে এক চেটিয়া খালি ওর হয়ে আমার বিপক্ষে যেত। তো এখন এই হয়েছে, এখন আস্তে আস্তে যখন আমি কতবার বাংলাদেশে আসছি, আসার পর তার কাছে থাকার চেষ্টা করে, সে মারধর করে, প্রচন্ড মারধর করে, আমি আবার চলে যাই।
3: আপনি কি বারবার ছুটে আসেন?
0: হ্যাঁ, বারবার ছুটে আসেন ওকে
3: ঠিক করার জন্য, ওকে
0: আমি সংসারটা রাখার জন্য চেষ্টা করতেছিলাম, কারণ আমি ওকে ভুলতে
3: পারি না। কয়বার আসছেন?
0: অলমোস্ট 3-4 টাইমস,
3: পাঁচবার, ফ্রম 2022, রাইট?
0: 23 জি আমি আসছি। আমি যখন বেসিক্যালি যখন আসছিলাম তখন আমার গ্রিন কার্ডটা হয় নাই। আমি গ্রিন কার্ড মানে অ্যাপ্লাই করেছিলাম, আমি জানি না যে হবে না কি হবে না, তবু আমি যেহেতু বাচ্চা, দুইটা বাচ্চা বড় হয়ে গেছে, কলেজে চলে গেছে, আমি ছোটটাকে নিয়ে চলে আসি। তারপরে যখন অ্যাপ্লাই করলাম, আমার কাজিন গ্রিন কার্ডটা আমাকে ইয়েতে পাঠালো আর কি। তো ওটা পেয়ে আমাকে বললো, লুসি ভালো হয়েছে, তাহলে তুমি নামাজ পড়ো। এই মোটামুটি ভালোই চলতেছিল ওই। তারপরে ওই যে মেয়েগুলোর সাথে, সেই ওই বেসিক্যালি ওই মেয়েগুলোর বুদ্ধিতে সে চলে। আমার ঘরে বাজার হবে, কি হবে, সমস্ত সে ফোনে 24 আওয়ার সে ফোনের মধ্যে থাকবে। ইভেন ফোনের থেকে তাকে আমার ঘরে কি বাজার হবে না বাজার হবে ওরা ঠিক করে দেয় ওকে। আমার ঘরে কোনো সুখ শান্তিই থাকে না, কিছু হলেই মারধর করে। আমার ফ্যামিলি বাসায় যায়, বোনের বাসায় যায়, ওখানে সে সবসময় খালি ডিভোর্সের কথা বলে, তোমার সাথে চলতেছে না, তোমার সাথে হচ্ছে না, মানে একটা ছুতা খুঁজে মারধর করে খালি ডিভোর্সের কথা বলে, বুঝতে পারছেন? তো আমার ফ্যামিলি তাকে বোঝানোর চেষ্টা করে, বয়স হয়ে গেছে তোমার, তো তুমি এগুলো কেন করতেছ, আর লুসিকে আর পিটায় না, তো আপনি অসুস্থ, আর তোমার কাছে ছুটে আসে তোমার ওকে, তুমি সে তো তোমার ওয়াইফ, এত বছরের সম্পর্ক তোমাদের, অনেক
3: বছরের সম্পর্ক
0: আমাদের, অলমোস্ট 32 বছর হয়ে গেছে,
3: 32 বছর,
0: জি 32 বছর আমাদের বিবাহিত লাইফ। তো এখন সে, সে এখন বলতেছে যে সে আমাকে হঠাৎ করে, আমি গেলাম, সে আমাকে ডিভোর্সের চিঠি পাঠালো, তারপর আমি আবার আসলাম, আসার পরে সে আমাকে বলতেছে যে সে ঘর থেকে বের হয়ে গেছে, সে আমার চেহারা দেখলে নাকি তার প্রথম, দ্বিতীয়বার, প্রথমবার পাঠালো একবার, তখন আমি আসি রোজার সময়, আসার পরে সে কি বললো যে আমি ঘরে ঢুকতে দিবে না, কারণ সে বলে আমাকে ডিভোর্স করে দিছে। তো আমি
3: বললাম, আপনারা আছেন ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশে, আমরা কিন্তু সব সময় রেসপন্সিবল বিহেভিয়ার করি, বিং ঢাকা এফএম 90.4 একটা কমপ্লায়েন্ট কোম্পানি সেই পার্সপেক্টিভ থেকে। তবে হ্যাঁ, মিডিয়া হাউস যে কোনো মানুষের কথা বলবা, বলবার এখতিয়ার বা তাকে কথা বলবার সেই অ্যাক্সেসিবিলিটি দিতে চাইবে, দিবে, এটাই স্বাভাবিক। বাট যাকে নিয়ে কথা বলা হচ্ছে, আমরা সঙ্গত কারণে তার ডিটেলস, তার নাম বা তার বাকি ইনফরমেশনগুলো আমরা এখানে ডিসক্লোজ করতেছি না। তারপরও প্রসঙ্গত যেহেতু যিনি গল্প বলতেছেন তার জীবনের কথা এখানে, তার মাধ্যমে তার নিয়ার গ্রুপ বা পেয়ার গ্রুপ তাকে রিলেট করলে করতেই পারেন, আপনিও চাইলে কিন্তু আপনার কথাগুলো নির্দ্বিধায় আমাদের কাছে এসে বলতে পারেন। সো আপনারা যদি মনে করেন যে আপনি আপনার পক্ষ অবলম্বন করে কথা বলতে চান, আমাদের ভালোবাসা বাংলাদেশের যে নাম্বার 01841890494, এই নাম্বারে কমিউনিকেট করলে আমরা সরাসরি আপনাকে কথা বলার সুযোগ করে দিব। জি, আপনি বলছিলেন?
0: জি, তারপর উনি, আমি আসার পরে গতবার যখন আসলাম, ডিভোর্স লেটার পাঠালো, আমি আসলাম রোজার সময়, এসে তাকে বললাম যে কেন, সে কোনো কিছু বলে না। তো সেদিন আমাকে মারধর করলো রাতের বেলা, রোজা ভাঙার পরে সে মারধর করলো আমাকে, মেরে ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে পরের দিন সে আসছে, আসার পরে খুব খুশি সে কাপড় টাপড় চেঞ্জ করে আসছে। তো আমি খুব অসুস্থ ছিলাম, তো আমরা ইয়েতে ক্যাফিলিওতে একটা রেস্টুরেন্ট আমরা ওখানে সকালে ব্রেকফাস্ট করতে যাই, তো আমাকে বললো, মেয়েকে বললাম যে চলো আমরা ওখানে যাই, তো সে বললো ঠিক আছে চলো। তাহলে আমরা সবাই নাস্তা খেতে গেলাম ওখানে, যাওয়ার পরে যে আমাদেরকে গাড়ির দরজা খুলে দেয় দারুণ না কি বলে, উনি এসে আমাকে বলতেছে যে ম্যাডাম আপনাদেরকে তো আমরা অনেকদিন চিনি, এদিকে তো স্যার তো একটা মেয়েকে নিয়ে আসে, ওনার এই বয়সে একটা মেয়েকে নিয়ে এসে প্রতিদিন সকালের ব্রেকফাস্ট খেতেও আসে, লাঞ্চ করতে আসে, ডিনার করতেও আসে, এবং এই জিনিসটা আমরা সবাই দেখতেছি, কারণ ওনাকে আপনাদেরকে তো আমরা সবাই চিনি, আর সে মেয়েটা খুব ইয়াং মেয়েকে নিয়ে আসে এবং ওরা কোনায় বসে, এবং এটা আমাদের কাছে ভালো লাগে না, যেহেতু ওনাকে আমরা রেসপেক্ট করি।
3: রেস্টুরেন্টের কথা,
0: জি রেস্টুরেন্টের কথা, যে ডোরম্যানের দরজা খুলেছে সে আমাদেরকে বলতেছে। বলার পরে তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে এগুলো কি সত্যি, সে বলো যে ওদেরকে বলো প্রমাণ দেখাতে। হ্যাঁ, তো আমি তখন গেট লোকটাকে বললাম যে তুমি প্রমাণ দেখাতে পারো, সে বলে হ্যাঁ সিসি ক্যামেরা সবকিছুই আছে, কারণ ওরা আমাকে খুব পছন্দ করে, আমাকে আমার বাচ্চাকে। হ্যাঁ, কারণ প্রতিদিন আমরা সকালবেলা লাঞ্চটা স্কুলে যাওয়ার সময় ওদের কাছ থেকে নিয়ে যাই, তো সেই জন্য ওরা আমাদেরকে অন্যরকম চোখে দেখে, আর আমার হাজবেন্ড এরকম ব্যবহার দেখে ওরা নিজেরও সারপ্রাইজ হয়ে গেছে যে এত ভদ্রলোক দাঁড়িয়ে আছে, পাঁচক তো নামাজ পড়ে, এই বয়সে একটা ইয়াং মেয়ে নিয়ে আসে, মানে ইট ডোন্ট লুক ভেরি নাইস। তো আমি তাকে বলার পরে সে বাসায় এসে বলতেছে আমি তো তোমাকে ডিভোর্স করে দিছি, তো আমি কার সাথে ঘুরি না ঘুরি সেটা ইট ডাজন্ট ম্যাটার টু ইউ রাইট। আমি বললাম অফকোর্স, কিন্তু তুমি ওই মেয়ের কারণ তুমি আমাকে ডিভোর্স করবা কেন, আমার তুমি দোষ খুঁজে বের করো, তুমি যদি বলো আমার লুসি তোমার আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে আমি সংসার করতে চাই, তাহলে আমরা বসো, লেটস সিট টুগেদার, আমরা সর্ট আউট, আমরা জিজ্ঞেস করি কেমনে কি করব, কিন্তু হার্টসিক করতেছো কেন, এটা অনেকদিন ধরে হচ্ছে তোমার সাথে এবং আমি এটা পছন্দ করতেছি না, এটা করতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, তো তুমি যদি আমাকে, সে বলে না আমি কাউকেই ভালোবাসি না, ওরা মিথ্যা কথা বলতেছে লাভ লাভলা এটা বললো। বলার পরে তখন হঠাৎ করে বিকালবেলা আমাকে সে নামাজ পড়লো, নামাজ পড়ে আমাকে লুসি চলো তোমাকে আমি ডিভোর্স লেটার উঠাই ফেলি, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে ছাড়তে পারবো না,
3: হঠাৎ করে
0: কারণ ওদের মধ্যে ফোনে মানে ঝগড়া হয়েছে বা সামথিং, যখন আমি তখন বুঝতে পারি যখন ওদের মধ্যে ঝগড়া হয় তখন সে আমার সাথে খুব ভালো হয়ে যায়, আবার ওর সাথে যখন ভালো থাকে তখন আমাকে দুই চোখে দেখতে পারে না, আমাকেও না আমার বাচ্চাকেও না, মানে সে একটা ছুতা খুঁজে কিভাবে ঝগড়া করবে, বের হয়ে যাবে ঘর থেকে। তো এরকম হয়ে আসতেছে, তখন আমি দুলাভাইকে নিয়ে সে ডিভোর্স লেটার উঠিয়ে নিয়ে আসছে, আসার পরে তো আমরা মোটামুটি ভালোই ছিলাম, তারপর আমাকে আবার যেতে হলো যেহেতু আমি 6 মাস বাংলাদেশে থাকতে পারবো যে আমার সিটিজেনশিপ পাওয়া পর্যন্ত, তখন আমি তার বললাম আমি কি যাবো নাকি যাবো না, তখন সে বললো না না তোমার কাগজের দরকার আছে তুমি যাও, তখন আমি বললাম এখন আমি আর কাগজ চাচ্ছি না, যেহেতু তুমি এখানে একা থাকতেছো এত একটা ঘটনা শুনতেছি আমি চাচ্ছি না আর যেতে, তবে আমি এবার যাই গিয়ে সব গুছিয়ে চলে আসি। হ্যাঁ, তখন সে বলল যে ঠিক আছে তাহলে কতক্ষণ লাগবে তোমার, আমি বললাম বেশি না তুমি যাও, কিন্তু আমি তোমাকে কোনো প্লেন ফেয়ার বা কোনো টাকা পয়সা তোমাকে আমি দিব না, তো আমি বললাম তুমি আজকে 2023 থেকে তুমি পয়সা পাঠানো বন্ধ করে দিচ্ছ, আমাদের তো কোনো সাপোর্ট করো না, তো আমি তোমার কাছে এখন আর চাবো কেন, যেহেতু আমার ইচ্ছা আমি যাচ্ছি, গাড়িটা আমার ছেলের নামে দিয়ে দিতে হবে আর আমার কিছু জিনিসপত্র আছে সব ছেলের নামে করে দিয়ে আসতে হবে, ওখানে আমেরিকা তো আপনার একজনের গাড়ি একজন চালাতে পারে না, তো বলছে ঠিক আছে যাও, আমাকে সে সুন্দর প্লেনে উঠাই দিল, উঠাই দিয়ে বাসায় এসেই সে আমাকে এক সপ্তাহ বাসায় এসেই সে আমার নাম্বার ব্লক করে দিল, ব্লক করে দেওয়ার পরে তখন আমি ওকে ফোন করি, ফোন ধরে না, তখন আমার কাজের মেয়ে যে সে বলতেছে যে ম্যাডাম উনি তো আপনার ফোন ধরবে না, উনি কার সাথে যেন কথা বলে, ওনার নাকি মনে হোক কেউ ওনাকে বুদ্ধি দিছে, তবে উনি বলছে আপনি যদি বাসায় আসেন আপনাকে যেন বাসায় না ঢুকতে দেওয়া হয়, তখন আমি বললাম যে কেন, সে বলল যে আমি জানি না আমাকে তাই বলল যে সে যদি তাকে ডিভোর্স করে চিঠি পাঠানো দেওয়া হয়েছে সে যদি বাসায় আসে তাহলে আমি দরকার হলে আমি জানলা দিয়ে বারান্দা দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে যাবো, তবু জন্য ও না ঢুকে, তো আমি কথা শুনে আমার খুব রাগ হয়ে গেল, মাত্র এক সপ্তাহ হলো আমি দেশে বাইরে গেলাম, আমার ছেলেকে কোন রকম বুঝাই দিতে পারিনি, পরের সপ্তাহে আমি ফ্লাই করে চলে আসলাম। তখন আমি বললাম যে এটা তো এভাবে হচ্ছে না, তাই না, তো আমি তাকে সে গেটের মধ্যে বলে রাখছে আমাকে যেন না ঢুকতে দেয়, তো আমি গেটকে বললাম যে তোমরা উপরে করবা, গেটের মধ্যে তো সবাই যায় এখানে, আর সে তো ফ্ল্যাট ওন করে না, সে ভাড়া দিয়ে থাকে, তো সে বলে ঠিক আছে আমাদেরকে না করে দেওয়া হয়েছে, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, আমরা যদি আপনাকে ঢুকতে দেই তাহলে আমাদেরকে পুলিশ ধরায় আমাদেরকে চাকরি ছেড়ে দিবে, চাকরি যেন আমাদের চলে যায়, তো আমাদের মানে ওরাও খুব ভালো, ওরা আমাকে খুব কেয়ার করে, ওরা এমনি মানে ওরাও চাচ্ছে যে হঠাৎ করে এটা ওরাও সারপ্রাইজ হয়ে গেছে। তারপরে উপরে ঢুকলাম, আমি ঢোকার পরে সে দরজা নক করতেছি, কাজের বুয়াকে বলতেছে দরজা যেন না খুলে, তারপরে আমি আবার নিচে গেলাম, এফ ওকে কাজের মেয়ে দরজা খুলে ও আবার উপরতলে চলে গেছে, বের হয়ে উপরতলে ছাদে চলে গেছে। চলে যাওয়ার পরে তো আমি দরজা নক করছি, কাজের মেয়ে দরজা খুলছে, খোলার পরে তো উনি তো নিচে চলে গেছে। আমি বললাম নিচে তো সে নাই, তো সে বলে তার মানে উপরে গেছে। আমি আবার উপরে গেছি, উপরে যাওয়ার পরে কতগুলো লোক কাজ করতেছিল, সে বলছে একটা বুড়া আসছিল, বুড়া এসে বলল যে তাকে বউ নাকি পিটাইতে আসছে, তার নাকি বউ পিটাইতে আসছে। বলো যে তাকে কি পিটাবো আমি, সে বলতেছে যে
3: না না আপনার তাও তো শক্ত ভক্ত আছেন, কিন্তু উনি তো বললেন যে অনেক বয়স্ক,
0: বয়স্ক বাট হি ডাজন্ট লুক লাইক দ্যাট ওল্ড। সে তার নিজের শরীরকে প্রচন্ড ঠিক 50,000 টাকা প্রতি মাসে সে নিজের শরীরের জন্য খরচ করে,
3: যেমন
0: মেডিকিউর ফেডিকিউর
3: হোয়াটএভার ইট ইজ, ইয়া মেডিকিউর ফেডিকিউর ফর ম্যান
0: শপ, ইয়া হি ডুইং ফেশিয়াল স্ক্রাবিং এভরিথিং, হি ইজ বিন ডুইং লট অফ থিং বাই হিমসেলফ, হি ইজ টেকিং কেয়ার অফ হিমসেলফ, ফেশিয়াল স্ক্রাবিং এভরিথিং ফেশিয়াল, বাট হি নিডস টু বি ইয়াং, হি থিংক মানে সে খুব পছন্দ করে।
3: হাউ ওল্ড হি ইজ নাও?
0: ইজ অলমোস্ট 64 সামথিং, ইয়া। সে নিজেকে খুব টেক কেয়ার করে, বাট ইট ডাজেন্ট ম্যাটার। তো উপরে গেলাম, যাওয়ার পরে সে বলল একটা বুড়া আসছিল, যত কিছু বলে দাড়ি তো রাখছে, সাদা হয়ে গেছে সবকিছু, সে বলছে তো বুড়া আসছিল, বুড়া এসে বললো যে তার বোন নাকি পিতাইতে আসছে, তো কথা বলে আমাকে তাড়াতাড়ি হাইড করো, আমি হাইড করো, আমি লোকানের জায়গা,
3: লোকানোর জায়গা খুঁজতেছে,
0: লোকানোর জায়গা খুঁজতেছে। তো আমরা লোকটাকে দেখলাম পাগল পাগলের মতো করতেছে, তখন সে একটু এখন তো নিচে চলে গেল, তো নিচে চলে যাওয়ার পরে সে আবার গাড়ি নিয়ে বের হয়ে গেছে, গাড়ি চাবি নিয়ে বের হয়ে চলে গেছে গাড়ি নিয়ে। তবে আমি বাসায় আসলাম, বাসায় এসে তারপরে কি করবো, সে আর ফোন ধরে সবকিছু ব্লক করে দিচ্ছে, আমার মেয়ের সাথেও কথা বলে না। আমার মেয়ে বলছে মাম তুমি কেন আসছো, হি তো হি ওয়াজ সো ম্যাড, হি ওয়াজ সো ম্যাড, তুমি আসলে তোমাকে হ্যান করবে তেন করবে, তুমি এখন তুমি আসছো এখন আমি তো থাকতে পারতেছি না, আমি চলে যাবো, আমি আর বাবার কাছে থাকতে চাচ্ছি না, কারণ বাবা জানি কেমন হয়ে গেছে, বাবা আমাকে প্রচন্ড ভালোবাসে, ওর বাবা ওই মেয়েটা আমার ছোট মেয়েটা আমার হাজবেন্ডের জান ছিল, মানে এত আদর করতো মেয়েটাকে, ওই পরকীয়াতে জড়ানোর পরে মানে ও বাংলাদেশে খাবার খেতে পারে না, ও ছোটকাল থেকে পিকিডের ছিল, ওর খাওয়া নিয়ে প্রচন্ড প্রবলেম করত। তখন ওরা বলে যে আমার জামাই বলতেছে, বাচ্চার বাবা বলতেছে যে তাকে নাকি কেউ বলছে যে তুমি খাওয়া বন্ধ করে দাও, মেয়ের খাওয়া যদি বন্ধ করে দাও তখন যদি কোনো খাবার না পায় তাহলে বাধ্য হয়ে সে ডাল ভাত খাবে, মেয়েকে এইভাবে সে পানিশমেন্ট দিচ্ছিল। হ্যাঁ, তো এসব তারপর বারবার গিয়ে তার মেয়ের রুমে এসি বন্ধ করে দিচ্ছিল, তার নাকি বিল আসতেছে। হ্যাঁ, তারপরে মেয়ের কাপড় চোপড় নিয়ে অনেক ভাবে সে মেয়ের পিছনে লাগছে, মানে মেয়েটা অসুস্থ হয়ে গেছে, বাবা কেন এরকম করতেছে আমার সাথে, মানে সে চাইতেছে মেয়ে চলে যাক, আমরা তো চলে যাবো, তো নতুন করে তার সংসারটা করতে পারবে, তার জন্য ওই মেয়ের বুদ্ধিতে, কারণ মেয়ে তো বাংলাদেশে আসছে 5-6 মাস, সে বাংলাদেশে তারও প্রথম, সে এসে এখানে স্কুলে, আমাদের প্ল্যান ছিল মেয়ে বাংলা, মেয়েকে আমরা বাংলা শিখাবো, আমার 3 বাচ্চা 1 মেয়ে বাচ্চা বাংলা বলতে পারে না, তো আমি ভাবছি এই বাচ্চাটাকে অ্যাটলিস্ট আমাদের বাঙালি কালচারটা শিখাবো, বাংলা ভাষা শিখায়, আমাদের সবকিছুকে শিখায়, এখন ও ভাষা শিখাবে, কিন্তু হঠাৎ করে যে ওই পরকীয়াতে পড়ে ওই মেয়ে একদম পুরো তার মাইন্ড এইভাবে কন্ট্রোল করা আরম্ভ করছে ওই ফ্যামিলি। আমার ঘরে বাজার থাকে না, হি ইজ গট লট অফ মানি, অনেক মানি আছে তার, কিন্তু সে আমাদের সাথে আর খরচ করে না, আমার ডাক্তারের পয়সা দিচ্ছে না, আমার বাংলাদেশে কোনো কাপড় চোপড় কিনে দিচ্ছে না, তারপরে মেয়ের স্কুলে বেতনও দিতে চাচ্ছে না, মানে সবসময় বলে আমার কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই, আর ফোনে ট্যাক্স করে যে বাজার করতে হবে, তাকে কাউকে ট্যাক্স করে সে, যে তখন ওখান থেকে কিছু একটা স্পর্শ আছে, তখন বলে যে না আমি করতে পারবো না, আমার কাছে পয়সা নেই, মানে তারা সব তার পয়সা নিচ্ছে, তারা আপনার কি বলবো এমন কিছু নাই যে ও কিনে না দিচ্ছে, গোল্ডের চেন থেকে শুরু করে সবকিছু ওই মহিলাকে দিচ্ছে তার, সে আর রিং কিনে দিচ্ছে, আর আমার কাছে বলছে তার কোনো পয়সা, মানে হি খারে লাগে হিপনোটাইজ, ওরা তাকে হিপনোটাইজ করে রাখে,
3: ওরা একজন
0: একজন একজন হোল ফ্যামিলি, তাদের প্যারেন্টস দেয়ার লাইক আই হার্ড সামবডি টোল্ড মি শি ওয়াজ এ প্রস্টিটিউট, their life is like this, they find a look for the sugar daddy old man. ami ejunne bap ma gular ye kori mane oderke boli je ei dhoroner byabsha keno meeder diye koray, tumi sundor ekta cheler sathe biye dao takar jonno arekta sangsar noshto kore etto sundor noshto kore bura boshe tomar tumi jano lokta mara jabe takar jonno to tomar meke lalai dichho tomar meke tumra shashan korna sundor hoyle amar jamai abar body sundor hoyle mane pagal. He kind of number one womanizer. আমি আর কি বলবো, মেয়ে দেখলে মানে হি জাস্ট আই ডোন্ট নো সাম মানুষের এরকম নেচার থাকে, আমার হাজবেন্ড এরকমই ক্যারেক্টারলেস আমি বলতে পারি, ছোট সময় এরকম, এবং তার বন্ধু বান্ধব সব একটাই কথা বলছে, স্কুল লাইফ থেকে নাকি এরকম ছিল, সে মেয়েদের পেছনে নাকি ঘুরত, তার বন্ধু বান্ধব সবগুলো একই কথা বলে যে আপনি কিভাবে ওর সাথে সংসার করতেছেন, হিজ কানালাকে মানে ওর কিছু আমরা বলতে পারবো না, তো যাই হোক, আমরা ওকে তো বোঝানোর চেষ্টা করি। তো বন্ধু বান্ধব না, ও মেয়েদের সাথে হোটেলে যেত, গিয়ে বলতো তার নাকি ফ্রেন্ড তাকে ডাকছে, তার যেতে হবে এখনই। আর সেই ফ্রেন্ডকে সঙ্গে সঙ্গে আমি কল করতাম, ও বলতো না তো আমরা তো তার সাথে আমার সে তো কল করে নাই। এবং সে যখন ধরা পড়ে যেত তখন বাসায় এসে আমার মারধর করত, তার মান সম্মান গেছে, কেন তার বন্ধুকে ফোন করলাম আমি। মানে
2: সরি ইন্টারাপ্ট করছিলাম, আমরা একদমই মানে শেষের দিকে চলে আসছি, তো আমরা যদি মেইন কাহিনীটাতে চলে যাই।
0: আচ্ছা মেইন কাহিনী এখন যেটা, আমি দেশে এমন কোনো কিছু দেখতেছি না, আমি চাই একটা একটা ভালো বিচার হোক পরকীয়ার সম্বন্ধে, এবং এটা কিছু করা উচিত আমাদেরকে, এই ধরনের সংসারগুলো যেন না ভাঙে। এবং আমি চাচ্ছি, আমি চাচ্ছি বেসিক্যালি আমাদের মতো মেয়েরা এত বছর সংসার করে আমাদের একটা ইয়াং মেয়ের জন্য বউ বাচ্চাগুলোর এত বুড়া বয়সের লোকগুলো ছেড়ে দিচ্ছে, তো এটা কি করা যায় না? এখানে আমি কি কোনো বিচার পাবো না এদের? এটা এটা কি ধরনের কথা? তার সাথে যখন খুশি তখন ডিভোর্স করতে পারবে, তো ডিভোর্স করলে তুমি তোমার ওয়াইফকে দিয়ে টিয়ে ডিভোর্স করো, আমার টাকা পয়সাগুলো নিছো, আমার টাকা তুমি আমাকে ফেরত দাও, আমাকে একটা জায়গায় রেখে তুমি আমাকে ছাড়ো, আমার টাকা পয়সা তুমি আরেক মেয়েকে দিচ্ছ, আমার হক তুমি আরেক মেয়েকে দিচ্ছ, এটা তো ইটস নট ফেয়ার অ্যাট অল, তাই না? তো আমি এখন জানি না কে এটা কেউ কিছু আদৌ কি দেশে কেউ কিছু করতে পারবে কিনা, আমি জানি না। আমি এই জন্য আমি চাচ্ছি যে একটা সুষ্ঠু বিচার হোক, বিশেষ করে মেয়েগুলার আর মেয়েগুলার বাপ মার গুলার, আর অবশ্যই ছেলেগুলার তো হইতেই হবে। আমি চাই ও ভদ্রগুলার মানে সমাজে তাদের চেহারা চিনুক, যে এরা আমাদের ধর্মের একটা ব্যাস ধরে বলে না চার পাঁচটা বিয়ে করতে পারবে, এগুলোর পিটানো উচিত, ও সমস্ত ছেলেগুলার পিটানো উচিত, এমনকি জনমানুষের সামনে পিটানো উচিত। যে হুজুরগুলা যে বলে না অশিক্ষিত হুজুরগুলা বলে চার আমাদের নবী বলে গেছে চার পাঁচটা বিয়ে করতে পারে, শয়তান তোরা কয়টা বিয়ে করছে, তোরা নিজের বউ তোরা খাইতে দিতে পারস, তোরা যে ইয়াং ইয়াং মেয়েদের লুকায় লুকায় বিয়ে করে এক একটা ফ্ল্যাটের মধ্যে রাখিস, তোদের কি তোদের আগে আইনের আওতা আনা উচিত? আমাদের ধর্মটাকে ওরা নষ্ট করতেছে, আমাদের ইসলাম ধর্ম এত খারাপ না, আমাদের ধর্মটা যথেষ্ট ভালো অন্যান্য ধর্মের তুলনায়, এই কয়েকটা হুজুরের কারণে, অসভ্য হুজুর কারণে আমি বলবো, অশিক্ষিত যারা কোরআন পড়ে কিন্তু কোরআনের অর্থ জানে না, ওরা নিজেরাই দেখেন বাইরের মধ্যে যখন যায় মেয়েদের দেখলে ওদের মুখ দিয়ে পানি পড়া আরম্ভ করে, পানি পড়াকে আবার বাইরে গিয়ে বলে বউকে ঢেকে রাখে, বউকে কাগজে কাপড়ের মধ্যে মোড়াইয়া রাখে, নিজের চোখ ঠিক কর আগে, নিজের চোখ আগে ঠিক কর, তারপরে তুই একটা মেয়ের দিকে তাকাবি, ওভাবে তুই তাকাবি, তুই ওরকম ভাবে তাকাবি কেন? মেয়েদের সবকিছু ঢাকতে হবে কেন তোদের ধরনের অসভ্য লোকদের জন্য? ওরাই আমার জামার পেছনে ঢুকছে, অ্যাকচুয়ালি ওরা যে ফ্যামিলিতে গেছে আমার জামাই, আমি আমার বলতে লজ্জা করতেছে, খুব নিকৃষ্ট ফ্যামিলির মধ্যে গেছে ওরা, এখন ওরা সবাই মিলে চেষ্টা করতেছে ওর কাছ থেকে সবকিছু নিয়ে। আমি জানি লাস্ট বয়সে ও বিছনায় পড়ে যাবে, তার একটা পা ভাঙা, হ্যাঁ, তো এমনি অসুস্থ, ওকে কে কয়জন ওই মেয়েকে তাকে রাখবে? ডেফিনেটলি নট। তাদের স্কুলে একটা ফ্রেন্ড আছে, তার সে নাকি ডাক্তার, সে তাকে যেটা বলে এই এটা করবি না ওটা করবি, তোর বড় এটা দিবি না তোর বড় সেটা দিবি না, আরে বাবা তোমারও তো একটা মাথা আছে, তিন চার বাচ্চার মাসে অসুস্থ, তুমি তাকে কেমন করে বলো যে তুমি মানে বান্ধবীর কথা শুনে তোমার বউরে শাসন করো? আরো তো মানুষ আছে এখানে, তারা তো তাদের নিজের সংসার করে, তারা তার হাজব্যান্ড আছে এবং সে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করতেছে তার হাজব্যান্ডের অগোচরে। আমাদের দেশের মধ্যে একটা বিচার হওয়া উচিত এই সমস্ত লোকদের, বুঝতে পারছেন? ওরা সংসারগুলো ধ্বংস করে ফেলতেছে, এটাই আমার বেসিক। আমি এর জন্য এখানে আসছি, আমি চাই আমার কথাগুলো সবাই, আমি আমি জানি এটা কোনো কিছু হবে না, বাট এটা আমার আমার বুকের কষ্ট, এগুলো আমার এত বছরের সংসার একটা মেয়ের জন্য, একটা প্রস্টিটিউটের মেয়ের জন্য আমার হাজব্যান্ড ছাড়লো, দ্যাটস অল আই ওয়ান্ট টু টক অ্যাবাউট, এটার আমি বিচার চাচ্ছি। আমি চাচ্ছি সবাই জানুক, যারা আমাদের মতো মেয়েরা অনেক কষ্টের মধ্যে আছে, সংসারটা খুব সুন্দর করে গুছায় রাখার চেষ্টা করে, বুঝছেন? আমাদের মেয়েদের মধ্যে কোনো লোভ নাই। আমার জামাই যখন পয়সা ছিল না, একটা বার্গার আমরা দুজন ভাগ করে খাইছি, আজকে আমার জামাই পয়সা হাতে আমাকে সুন্দর সাইডে ফেলে সে এখন একটা ইয়াং মেয়ে নেই, ওই মেয়েকে সব দিচ্ছে সে, বুঝতে পারছেন? কিসের জন্য? একটা দেহের চাহিদার জন্য। আর এটাই তো আমি বলবো, কদিন সে বাঁচবে, কদিন সে বুক করবে? তো আমি জানি না এটা কি হবে, এটার জন্য আমি আসছি, আমি যাই যে সবাই আমার কথাগুলো শুনুক। আমি জানি আমার হাজব্যান্ডের ফ্যামিলি আমাকে কি করবে, আই ডোন্ট কেয়ার এট অল, মানে ওরা আমাদের কোনো বিচারও করে নাই। তার ভাই যে এত পিটাইলো আমাকে, সবাই একটা কথা বলে মারতেছে চলে যাও না কেন, ডিভোর্স দেওয়ার নিয়ম আছে। আরে বাবা তোদের অবস্থা কি, তোরা দেখ তোরা তো নিজের বউ বাবা বাচ্চাদের কিভাবে করস এগুলো, তাই না? সমাজের মধ্যে দাঁড়িয়ে দিয়ে পাঁচক্ত নামাজ পড়ে রাস্তা দিয়ে চলবা, তাই না? সবাই তোমাকে নমন নমন করবে, আর ঘরের মধ্যে বউ পিটাবা, দুই তিনটা আবার গার্লফ্রেন্ডও রাখবা? আমি জানি না, এগুলা আমার মাথার মধ্যে ঢুকে না। আমি দেশে আসি না, ২৮ বছর পরে আমি দেশে আসছি, প্রথম দু একবার যখন আমি আসছি, দেশের সম্বন্ধে আমি সবকিছু ভুলে গেছি। আমাকে বলে আমি নাকি নোংরা কাপড় পরি, এই যে আমি কাপড়টা পরে আছি এটা কি নোংরা কাপড় বলে? আমি ইসলামিক দেশের মধ্যে পড়ে না, আমি কি ল্যাংটা হয়ে বসে আছে এখানে? এটা সে বলতেছে, এটা নাকি আমি নাকি ঠিক মতো চলি না। What do you mean ঠিক মতো চলি না? তোমার গার্লফ্রেন্ড তুমি সুইমিং পুলে গিয়ে সাঁতার করো ল্যাংটা হয়ে, হোটেলের মধ্যে গিয়ে সও, ওটা তোমার ধর্মে বলে না কিছু? বউকে ডিভোর্স করেছে দেখলে আমার গুনাহ হবে, আর তুমি তো তাকে শুইতেছো ঠিক মতো, তিন চারটা মেয়ের সাথে শুইতেছো, তখন তোমার গুনাহ হয় না? এইটা হইছে আমার কথা। আই এম সো সরি অ্যাবাউট ইট, আই এম খুব সরি যে আমার চিৎকার করে বলতে হলো। আই ওয়াজ সো ম্যাড, আমার প্রচন্ড রাগ আসতেছে, দেশে কিছু করতেছে না, আত্মীয় স্বজন কিছু করতেছে না,
3: এই মানুষকে নিয়ে কিভাবে চলবেন লুসি?
0: সেটাই তো,
3: এর মধ্যে তো আপনার প্রতি যে ভালোবাসা ছিল সেটার কিয়দাংশ বাকি নাই
0: না আমার মধ্যে।
3: এত এত এত মায়া আপনার মধ্যে কিভাবে আছে এখন?
0: আই ডোন্ট নো, মেবি আই এম সিক, আই এম কাইন্ড অফ লাইক, আমি জানি না, মানে সাইকোপ্যাথি হয়ে গেছি আমি যেটাকে বলে। আমার
3: কিসের জন্য যে আমার 32 বছরের সংসার একটা খারাপ মেয়ের কাছে কেন আমি পরাজিত হলাম, এই কষ্টটা মানতে পারতেছি না?
0: সেটাই আমি মানতে পারতেছি না। আমি
3: নাকি সত্যি লোকটাকে অনেক মায়া করেন তাই ওর কাছে?
0: লোকটাকে আমি মায়াও করি, অবশ্যই তাকে মায়া করি। আমার কথা হলো যে তুমি এটা কিভাবে পাল্লা তুমি, আর তুমি আমার ক্যারেক্টার সম্বন্ধে কথা বলছো, নিজেকে
3: কতদিন ডিপ্রাইভ করবেন?
0: সেটাই তো
3: শুনি,
0: সেটা আমি বলতে পারতেছি না আমি কি করব। বাট সে যেটা করতেছে, যেটা করতেছে ইটস নট রাইট।
3: যদি আপনার দেয়া তথ্যগুলো সঠিক হয়ে থাকে লিসি, তাহলে কতকাল নিজেকে ডিপ্রাইভ করবেন? আর এই মানুষকে নিয়ে কাহা তাক চলা যায়? এই মানুষটাকে যদি যেমনটা বর্ণনা দিচ্ছেন আপনি, সব কথা যদি আপনার সত্য হয়ে থাকে, আপনাদের ঔরসে জন্ম নেয় সন্তানের বাবা হিসেবে পরিচয় করিয়ে না দিতে পারাটাই আপনার জন্য তো গর্বের হওয়ার কথা। সেখানে আপনি আরো ব্যস্ত হচ্ছেন তাকে আবার টু ব্রিং অন হেম ইন ইউর লাইফ?
0: আমি চাই সে জানুক, কারণ ভদ্রবেশী শয়তান গুলা সমাজের মধ্যে একটা ভদ্রবেশী বেশ ধরে থাকে। নামাজ পড়ে চল, নামাজ আদান পড়ে গেছে, চল চল নামাজ পড়তে, নামাজ পড়তে যাই। নামাজ পড়ে আমাদের নামাজ কি শিক্ষা দেয়? বউ বাচ্চা আগে, নট আউটসাইডার পিপল। তুমি আউটসাইডার পিপলকে তোমার ইনসাইডার করে আসতেছো, তোমার বউর সাথে কি হয় না হয় ব্যক্তিগত সমস্ত ব্যাপার তোমার গার্লফ্রেন্ডের সাথে আলাপ করতেছো, হোয়াট কাইন্ড অফ ম্যান আর ইউ? তো তুমি ধর্ম ধর্ম বলতেছো, আমি আমার ধর্ম নিয়েই কথা বলতে চাচ্ছি বেশি, কারণ আমাদের ধর্মটাকে আমার বাচ্চার বাবা নষ্ট করে দিছে, আমার বাচ্চারও এখন ধর্মের প্রতি একটা অনীহ চলে আসছে। বিকজ অফ হিম হি ইজ টেলিং মাই সান বলতেছে যে বাবা তুমি মেরে মা বাংলাদেশে যায়, তুমি মাকে মেরে তুমি হাতটা ভেঙে দিছ, ওয়াই? সে বলতেছে যে তোমার মা জোরে কথা বলছে, এর জন্যে জন্ম প্রত্যেক দেখছি তুমি তাকে মারতেছো, তার কোনো দোষ করতে হয় না? তুমি তাকে মারতেছো কেন? তুমি কি চাও আমার আমার যদি ওয়াইফ হয় তাহলে আমি ওয়াইফকে রাগারাগি করলে তাকে পিটাবো না? তাহলে ধর্ম কি বলে? হ্যাঁ, ওয়াইফ ধর্ম বলে যে তোমার বউ যদি উল্টা পাল্টা কাজ করে তাকে তুমি পিটাইতে পারো। আরো না,
3: আপনার কোনো ভুল নিজের চোখে পড়ে যে হয়তো এই ভুলগুলো না করলে আমাকে এরকম খারাপ দিন দেখতে হতো না?
0: আমার আমার চোখে আমি কোনো নিজের ভুলই দেখি না। আমি লাস্টে যখন আমি সত্যি কথা বলতেছি ফোনের মধ্যে, আমার হাজবেন্ড আমি একসাথে শুয়ে আছি, আমার হাজবেন্ড ও মেয়ের প্রাইভেট পার্ট দেখতেছে ফোনে, আমি এখানে শোয়া, ইটস সো স্যাড। আমার আমার বলতে হইলো ওই মেয়ে তাকে শো আপ করতেছে তার প্রাইভেট পার্ট, তাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে ফোনে, আমার হাজবেন্ড এইভাবে ফোনে দেখতেছে, আমরা দুজন একসাথে শোয়া, যখন তার দেখতেছে সে বাথরুমে চলে যাচ্ছে ফোন নিয়ে। What do you think? It's kind of sick? Of course it's kind of sick and thing. আমি তার ওয়াইফ সাইডে বসা, একটা পরকীয় মানুষে করে, আর মেয়েটারই বা কি দেখে তার ওয়াইফ আসছে, তার ওয়াইফ আছে তার সাথে শোয়া, মেয়েটা কিভাবে তাকে এগুলো দেখায়, কিভাবে এগুলো তাকে বলে? এই সমস্ত মেয়েরা তো নষ্টমী করার জন্যই আসছে, তাই না? আমি এখানে মেয়েটার দোষ দিচ্ছি না, বেসিক্যালি আমার বাচ্চার বাবারই দোষ দিচ্ছি।
3: অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দুইটা কথা বিচ্ছিন্ন ভাবে তার মুখ দিয়ে আরেক দফায় বলতেছি, ঢাকা এফএম 90.4 অ্যাজ এ রেসপন্সিবল মিডিয়া হাউস, আমরা যেমন উনার কথা শুনতেছি, আপনি যে যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা, সঙ্গত কারণে যদিও তার নাম এবং তার ঠিকানা কোনো কিছু আমরা এখান থেকে ডিসক্লোজ করতেছি না বা ওনাকে করতে আমরা বারণ করেছি, বাট তারপরেও যদি মনে হয় যে আপনি সেই ব্যক্তি যে আপনি রিলেট করতে পারছেন, আপনি চাইলেই কিন্তু আপনার কথা বলবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন, আমরা আপনার কথাও শুনব। কারণ যে কোনো মানুষের ওই অধিকারটা আছে যে সে তার নিজের প্রসঙ্গ, নিজের নিজের জীবনের অবস্থার নিজের ব্যাখ্যাটা সেভাবে দিতে পারে। দুইটা কথা বিচ্ছিন্নভাবে আসছে আজকের যিনি গেস্ট লুসির কাছ থেকে। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, এটা সত্য, কিছু আলেম নিজেদের নিজেদের অবস্থানকে জাস্টিফাই করার জন্য এমন এমন কমিউনিকেশন দিচ্ছে, স্পেশালি রফিকুল মাদানী, যাকে শিশু বক্তা হিসেবে অনেকে চেনে। একে একে আমি কিছু কমিউনিকেশন দিতে দেখেছি দ্বিতীয় বিয়ে বা এসব রিলেটেড বিষয় নিয়ে। এটাকে জাস্টিফাই করার কিছু নাই ভাই। আমি আমার ভালোবাসা বাংলাদেশের ক্যানভাস থেকে সবসময় যারা ইসলামের পক্ষে ইসলামিক স্কলার এদেরকে আমি অনেক সম্মানের সাথে কথা বলি, মাথার তাজ বানিয়ে রাখি। বাট কিছু মানুষ যখন সোশ্যাল প্ল্যাটফর্মে স্ট্রেইট এ ধরনের কমিউনিকেশন দেয় যে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এটা আমি এটা করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনটেন করতেছি, এটা করে যেন আমি একজন মেয়ের হক আদায় করলাম, আরে ভাই দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে বা চতুর্থ বিয়ে এটা একটা প্রেক্ষিত ছিল, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মাসলা আছে, যে মাসলার প্রেক্ষিতে বিয়ে করার প্রসঙ্গটা আসতে পারে, নিজের লোলুপ দৃষ্টি বা নিজের হীন চেষ্টা বা নিজের শারীরিক চাহিদাকে মানে একটা ভ্যারিয়েশন দেওয়ার জন্য, এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য না। আর ইসলাম মুসলিম আমাদের ধর্মকার বাপের জায়গা না, এটা আমার বাপদাদা চোদ্দ পুরুষের লেগেসি যার মধ্যে বসবাস করি আমি। আমি হয়তো যদি কোনো একজন খ্রিস্টান পরিবারে জন্ম নিতাম আমার নাম হয়তো অমুক, আমার যদি কোনো সনাতন ধর্মে জন্ম নিতাম আমার নাম হইতো তমুক, আমার বাবা ইসারুল হক দেখে আমার নাম হয়েছে মোহাম্মদ এতেশামুল হক। বাট এর মানে এই না যে আমি আমার জায়গা দিয়ে রাখছি তোদের কাছে, যে এ ধরনের কিছু বেয়াড়া মানে সো কল্ড বক্তা আছে এ ধরনের কমিউনিকেশন দেয় এবং কমিউনিকেশন দিয়ে মানুষের মধ্যে এই জিনিসটাকে সহজতর করে ফেলে। আর আজকের তারিখে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে ইটস ট্রু, ফ্রিকিং ট্রু, যে ধরনের নোংরামি চলতেছে আমি কখনোই দেখিনি মধ্যবিত্ত বা উচ্চ নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা কখনো এসবের মধ্যে ইনভলভ হচ্ছে। বাট ইদানিংকালে একদম অহর্নিশ দেখতেছি স্কুল কলেজ পড়ুয়া স্পেশালি মধ্যবিত্তের সবচেয়ে বড় অহংকার ছিল তাদের আব্রু, তাদের সতীত্ব, তাদের নিজেদের চলাফেরা, এগুলোকে বাজি রাখতেছে একটু শুধু বিলাসী জীবন যাপনের জন্য। দিস ইজ সো আনফর্চুনেট যে কোনো সমাজের জন্য, যে কোনো পরিবারের জন্য, যে কোনো দেশের জন্য, যে কোনো সভ্যতার জন্য। মধ্যবিত্ত যদি যখন স্লিপ করে না তখন গোটা সভ্যতা ভেঙে পড়ে, সে দেশ ভেঙে পড়ে, সে জাতি অভিশপ্ত হয়ে যায়। তো এই ঘটনাগুলো ঘটতেছে। সুগার ড্যাডি কথাটা এক সময় শুধু হয়তো মুখে মুখে চাউর ছিল, আজ বাস্তবে এই ঘটনাগুলো অনেক ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। অ্যাট দ্য সেম টাইম মিস্টার প্রাইম মিনিস্টার আপনার একটা কথা আমার হঠাৎ কেন জানে আজকে অনেক বেশি করে মনে পড়ে, জীবনযাপনের জন্য দিস ইজ সো

0: মানুষ পাকিস্তানি ভাষায় একটু গালিগালাজ দিয়ে নিজেদেরকে একটু হিরোইজম দিত, পাকিস্তানিরা কেবল তখন গেছে, এমন সময় আপনি এমন একটা কথা বলেছিলেন কোন একজন কেয়ারটেকারকে, এটা আউট অফ কিউরিওসিটি, ওই বয়সে মাত্র 11-12 বছর, এই বয়সে এরকম ঘটনা ঘটতেই পারে। বলার পরে আপনার বাবা যখন শোনেন শহীদ প্রেসিডেন্ট জেরোমান, তিনি আপনার কান ধরে টেনে নিয়ে এসে ওই ক্যাটেগরির কাছে গিয়ে বলতে বলেছিলেন যে ওকে সরি বলো, তখন আপনি বাধ্য হয়ে সরি বলছিলেন, এবং এটার এক্সাম্পল দিতে গিয়ে বলেছিলেন যে আমাদের যে আত্মিক সম্পর্ক, পারিবারিক যে বন্ধন, সামাজিক যে বন্ধন, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আসলেই হচ্ছে মিস্টার প্রাইম মিনিস্টার, নাও ইটস এ রিয়েলি পিক টাইম, ইটস এ রিয়েলি রিয়েলি রিয়েলি হাই টাইম টু ম্যানেজ টু রিভিউ আওয়ার হোল কালচার, স্পেশালি যা চলতেছে, যে ট্রান্সফরমেশনের ভেতর দিয়ে যাচ্ছে এই দেশ, এই সমাজ, এই জাতি, আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এসব নোংরা বিশ্বাসপে কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে। সো এখন রিয়েলি হাই টাইম এই জিনিসগুলোকে নিয়ে দেখার, সামাজিকভাবে এই জিনিসগুলোকে প্রতিরোধ করে গড়ে তোলার, অ্যান্ড অফকোর্স নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্যে এই ক্লজগুলোকে খুব শক্তভাবে নিয়ে আসার, চাইলেই যেন বহু বছরের সাজানো সংসারকে কেউ আলগা করে না দেয়, বহু বছরের সাধনাকে কেউ পায়ে না ঠেলতে পারে। আমার পক্ষে তো পসিবল না, না এখন যদি কেউ কোনো নোংরামের মধ্যে যায়, আমার বুড়ো বয়সে আমি আবার তার মতো হব, যে তার কাছে সেভাবে তাকে ইমপ্রেস করে আমি আমার ঘরে ফিরিয়ে নিয়ে আসব, আমার মধ্যে শুধু এক বুক দীর্ঘনিঃশ্বাস আর কষ্ট ছাড়া কিছুই থাকবে না যদি আমাকে ছেড়ে সে মাঝপথে এখন চলে যায়। দিস ইজ অল অ্যাবাউট, বাট তারপরেও বলবো যে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ঋষি, আপনি আর ডিপ্রাইভ করেন না নিজেকে, ইটস ইয়োর লাইফ অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ইয়োর কল টু এক্সপ্লোর ইট ইন এ প্রপার ম্যানার। আপনার 3 বাচ্চা আছে, ওদের জন্য গন্তব্যহীন হয়ে পড়বে সবকিছু। আপনি বিশ্বাস করেন আপনার ওই বয়োবৃদ্ধ ওই হাজবেন্ডের চাইতে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার 3 সন্তান। আপনি যদি বেশি এলোমেলো হন, বিশ্বাস করেন এটা আপনার জন্য কিন্তু জাহান্নামের মতো কষ্ট পাবেন এই পৃথিবীতে থাকাকালীন, যে আমাদের কোনো গন্তব্য নাই, কোনো শেকড় নাই, কোনো কিছু নাই, সো আমরাও ভেসে যাই, এরকম ভাবে ভাবনা শুরু করে দিবে। আর যখন দেখবে তার মমতাময়ী মা সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে তার জীবনে কিছুই পায়নি, তারপরও সমস্ত কিছুকে পায়ে ঠেলে দিয়ে আমাদের জন্য, আমার মা সবকিছুকে ফেলে দিয়ে আমাদের জন্য এইভাবে পড়ে আছে, তখন দেখবেন যে আর কোনোদিন খারাপ হতে পারবে না। ও যখনই কোনো খারাপ পথে পা বাড়াবে, আপনার এই মমতাময় চেহারাটা তাদের সামনে ভেসে উঠবে। এটা হবে তাদের জন্য সবচেয়ে বড় কন্ট্রোলের জায়গা, বড় এক্সাম্পলের জায়গা, তাদেরকে রেস্ট্রিকশন দেওয়ার জন্য, তাদেরকে শেখানোর জন্য, তাদেরকে আটকানোর জন্য পুলিশ আর্মির দরকার পড়বে না, আপনার এই মমতাময় চেহারাটাই যথেষ্ট হবে। সো এটা একটা বিশাল স্যাক্রিফাইস what you did in your present life, Allah subhanahu wa ta'ala hoyto boro blessings niye apnar jonno wait korbe,
1: inshallah.
0: Jodi apnar kotha gulo je bhabe bollen seta shothik hoye thake, and of course jar uddeshe bola hocche ami arekbare boltechi apni chaile apnar pokkholobon kore kotha boltei paren, onushtaner shesh muhurte bidai nicche aaj.
1: এই ছিল আজকের ভালোবাসার বাংলাদেশ, আশা করছি আপনাদের গল্প আসলে ভালো লাগারই কিছু ছিল না, যেটাই হোক আপনারা তো নিশ্চয়ই আপনাদের দিক থেকে বিবেচনা করবেন, এবং যেটা গুরু বারবার বলছে যে এটা আমরা একপক্ষ শুনেছি, এটা আমরা আসলে সরজমিনে কোনো ইনভেস্টিগেশন করিনি, তো অপর পক্ষে যদি আপনারা চান তাহলে আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন। আর ভালোবাসার বাংলাদেশ তো আছেই, প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 11টা থেকে আসবো নতুন নতুন গল্প নিয়ে, নতুন নতুন মানুষের জীবনের কাহিনী নিয়ে। আজকের গল্প এবং আজকের এই রাত্রের থেকে আমি বিদায় নিচ্ছি, পিঙ্কি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ঢাকা FM এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন, গুরুর সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মন মাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটো কাটো আর গান শুনে শুনে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে যাবো কে কইছে রে
1: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: ঢাকা FM 90.4, সারা দেশে সবার সাথে।